0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ওকে আমায় বলতে শুরু করলো FMG ফ্লপ মাস্টার জেনারেল। ফিল্মে অভিনয় করি বটে, কিন্তু ছবি চলে না বলে আনন্দ পাই না, সমাজের স্বীকৃতি নেই। অভিনেতা হিসেবে যে যশ আমি আকাঙ্ক্ষা করেছিলাম তা তো কিছুই পেলাম না। MP-তে একটা নতুন ছবি শুরু হবে, বসু পরিবার। পরিচালক হিসেবে নিযুক্ত হলেন নির্মল দে মহাশয়, নায়ক হিসেবে ভাবা হয়েছে বম্বের অভি ভট্টাচার্যের কথা। বিমলবাবুকে আমতা আমতা করে বলি, বিমলদা আমাকে একটা চান্স দেওয়া যায় না?
2: উত্তম, তোকে তো চান্স দিতে ইচ্ছে করে ভাই, কিন্তু
1: কিন্তু কি বিমলদা?
2: নায়কের তালিকায় তোর নাম দেখলে ধর্মতারার ডিস্ট্রিবিউটিং কোম্পানিগুলো তো টাকা দিতে চায় না।
1: বিমলদার কথা শুনে মুখের ভেতরটা যেন মুচড়ে উঠল। ভাবলাম মিথ্যে আমার এতদিনের স্বপ্ন দেখা, মিথ্যে আমার জীবনের অলীক কল্পনা। আমি ভেবেছিলাম আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, কিন্তু সে সোনার হরিণ জীবনে পেলাম না, পাবো না। আপ্রাণ চেষ্টা করেও বসু পরিবারের নায়কের ভূমিকায় আমার পরিবর্তে অন্য অভিনেতা মনোনীত হলো। হতাশ হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। চিত্রনাট্য লেখা শেষ, ফ্লোরে ছবি যাওয়ার জন্য সব ঠিকঠাক, কিন্তু যার নায়কের ভূমিকায় অভিনয় করার কথা তিনি অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার ফলে সময় দিতে পারছেন না, ছবি তুলতে দেরি হয়ে যাচ্ছে। নির্মলবাবু আমাকে দিয়েই কাজ শুরু করলেন। এই ছবিতে আমার বিপক্ষে কোনো নায়িকা ছিলেন না, কারণ নায়ক ছিল অবিবাহিত। প্রধান স্ত্রী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। আমার বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী। আজ মনে হয় কোনো একটা অলক্ষ্য শক্তি বোধহয় মানুষকে ঠেলে নিয়ে যায় নিজের লক্ষ্যে, অথবা অথবা ফেলে দেয় বিস্মৃতির অন্তরালে। তুমি চেষ্টাটুকুই করতে পারো, কিন্তু প্রার্থিত বস্তু তোমার হাতে পৌঁছে দেবেন কি না সেটা ঠিক করবেন তিনি। গীতায় বলেছে না, কর্ণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন। ছবি তৈরি শেষ হলো। প্রজেকশন শো দেখে কিছু মানুষ বিরূপ সমালোচনা করলেন, এত লাউড অ্যাক্টিং যে জনসাধারণের কানের পর্দা থাকলে হয়। মনটা খারাপ হয়ে গেল, এত খাটাখাটনির এই পরিমাণ, এই পরিণাম। একটা শুক্রবার বসু পরিবার মুক্তি পেল। সেদিন শুধু বসু পরিবার মুক্তি পায়নি, মুক্তি পেয়েছিল আমার অভিনয়ের বন্দি সত্তা। আপনারা আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন।

অভিনেতা হিসেবে আমি স্বীকৃতি পেলাম। এমপির পরের ছবি রমা সুচিত্রা সেনের সঙ্গে 74.5। তারপর একে একে আরো কত অগ্নি পরীক্ষা। মোট 203টি ছবিতে আপনারা গ্রহণ করেছেন আমাকে, ভালোবেসেছেন। আমি এসেছি আপনাদের কাছে, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা মাথায় নিয়ে আজকে আবার বিদায় নেব। শুধু যাবার সময় একটা কথা বলে যাই, কোনোদিন অন্যায়কে অবিচারকে মেনে নিও না। আজ আমার দেওয়ার মতো কিছুই নেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম মহানায়কের কথা। 9 0 3 6 5 9 2 তে শুনব আপনাদের কথা। অনেকেই পাঠিয়ে দিয়েছেন চট করে পড়তে শুরু করে। শুভ সকাল দাদা ভাই, চিরন্তনীতে নতুন গল্প গান কবিতা শুনবো বলে অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াই হাওড়া থেকে লিখেছেন অনেকক্ষণ আগে। সুপ্রভাত, জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাকে আর সকল বন্ধুদের জানাই। চিরন্তনীর গল্প শুনতে বসলাম, সাথে অসাধারণ গান থাকছে সৌভিক সরকার কসবাহালতু থেকে। একদম শুরুর দিকে লিখেছিলেন অরিজিৎ দাস অধিকারী, লিখছেন একটা গল্প লিখেছেন দেখছি, ঠিক আছে এটা অন্য কোনো দিন পড়া যাবে। তার সঙ্গে লিখছেন বিবেকনগর তে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ। সাত সুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। ঘনাদার স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রের শুভ জন্ম।

স্রষ্টা থাকেন যুগে যুগে নিয়ে আপন কর্ম। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে ভরছে সবার মন। নতুন মাস, নতুন সপ্তাহ, নতুনত্বে চলা জন্মাষ্টমীর পূর্ণ দিনে কাটছে মধুর ভেলা। জীবনের কথা গল্পের অপূর্ব এই ক্ষণ সাপ্তাহিক এই নিবেদনে ভরে প্রাণ মন। শ্রীকৃষ্ণের ধরায় আসা অমঙ্গল সব নাশে উত্তম কুমারের দৃশ্যকল্প চোখের সামনেই ভাসে। তুমি মানে রাজার রাজা, হৃদয়ের প্রিয় ধন, সব চরিত্রে সাবলীলভাবে হরেছ আমার মন। ফ্লপ মাস্টার থেকে ব্লকবাস্টার, অনুপ্রেরণার দিশা, তব জীবন আজও ঘোচায় হরেক অমানিশা। চড়ই ভীতি চিরন্তনী, বেশ লাগছে বেশ, সুন্দর এই নিবেদন থাকবে মনন নিরেশ। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জতি বিবেকনগর থেকে লিখেছেন। এরপরে লিখছেন, ধন্যবাদ আপনাকে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, ভোরের আলোকে আরও উজ্জ্বল করে প্রিয় চিরন্তনী, ভীষণ ভালো লাগে গল্প গানের আড়ালে থাকা শাশ্বত বাণী। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত, আজ 18ই ভাদ্র শুক্রবার, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রততে চিরন্তনী সবাইকে শ্রদ্ধা ভালোবাসা। আজ এই পবিত্রতম দিনে একমাত্র মহোৎসব হরিনাম সংকীর্তন। আচ্ছা, উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত এবং শ্রীমতী মায়া রাউত লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরপরে লিখছেন, আজ চিরন্তনীর আসরে আমাদের সবার প্রিয় উজ্জ্বলদা, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। দুই পুরুষ, ছদ্মবেশী, সন্ন্যাসী রাজা, আরও অনেক ফিল্মের নাম দিয়েছেন তিনি, কোনটা ছেড়ে কোনটা বলি, সত্যি তাই তো। শতবর্ষে শতকোটি প্রণাম জানাই বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে উপস্থাপনা, মহানায়কের জন্মদিন উপলক্ষে সুপ্রভাত উজ্জ্বল দাস, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, অনেক ধন্যবাদ আপনাদেরকে। নিবেদিতা দাসেন লিখছেন, শাহরহুলি থেকে, আজ শুক্রবার চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প, উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ অনেক কথা শুনছি। তিনি তো শুধুমাত্র নায়ক নন, মহানায়ক, তার সব সিনেমা আমাদের কাছে চিরস্মরণীয়, তাই আজ উজ্জ্বলার কণ্ঠে অনেক অজানা গল্প শুনছি ফ্লপ মাস্টার থেকে মহানায়ক, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত দাদা ভাই, আজকে চিরন্তনী অনুষ্ঠান চির উত্তমে ভরপুর, দেওয়ানেওয়া ছবির গানটির মতো জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব নিকাশ কিছুই রবে না, কিন্তু আমাদের বাঙালির হৃদয় মননে তিনি রয়ে যাবেন চিরন্তন। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, সুপ্রভাত ভোরের সাথী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও শুনছি, তবে আজ ছাতা মাথায়, মুন্ডেশ্বরী নদীর তীরে গাছপালা বন্যার জল কীভাবে ডুবিয়ে দিচ্ছে তা দেখতে দেখতে, আর মোবাইলে চিরন্তনী শুনছি। আজ উত্তম কুমারের জীবন কাহিনী খুব ভালো লাগছে, আপনার নাটকীয় কণ্ঠে মহানায়ক উত্তম কুমারের, অভিজিৎ মণ্ডল। তোমার হাসি উষ্ণতা দেয় শীতের প্রতিটা ভোরে, গ্রীষ্মদিনে বাতাস লাগায় আমার মাটির ঘরে, তোমার হাসি ফুল ফোটায় শরতে কাশের বনে বনে, শিউলি শালুক পদ্ম ফোটায় হেমন্ত পাথর আমার পাথর মনে, তোমার হাসি রঙিন করে বসন্তে আমার চারপাশ, অতি ভারী বর্ষা দিনে সান্ত্বনা দেয় বারো মাস। অভিজিৎ মণ্ডল শশা পতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ প্রভাতে মহানায়ক উত্তম কুমারের জীবনী নিয়ে গল্প শুনছি, পথ চলছি, 7টা পর্যন্ত সঙ্গে আছি। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল ভাই, আজকের এই ভিন্নধর্মী অনুষ্ঠানে সত্যি কথা বলতে কি প্রথমেই চমকে উঠলাম উজ্জ্বল ভাইয়ের মহানায়কের কণ্ঠর অনুকরণ শুনে। অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে ওঠার টুকরো টুকরো মালা গাঁথার ঘটনায় শতবর্ষে উত্তম স্মরণ চিরন্তনীর মুকুটে নয়া পালকের সংযোজন হল। এক কথায় যা না বললেই নয়, অসাধারণ হৃদয়স্পর্শী উপস্থাপনা। হ্যাটস অফ ভাই, সাধন ঘোষ, মধ্যমগ্রাম, কলকাতা 130 থেকে। আসলে সত্যি তাই, মানে এই যে জীবনের আমাদের চারপাশের অনুপ্রেরণা, অনেক মানুষ যারা আমাদের বাস্তব জীবনে ছিলেন তাদের থেকেও আমরা গল্প খুঁজে পাই, ঠিক তেমনিভাবে একজন ফ্লপ মাস্টার জেনারেল থেকে ব্লকবাস্টার হয়ে ওঠা উত্তম কুমার মহানায়ক, শুধু নায়ক নন, তার জীবনের এই যে বারবার সংঘর্ষ এবং তার স্বপ্নকে নিয়ে এগিয়ে চলা, সেটা সত্যি আমাদের কাছেও একটা প্রেরণা হয়ে ওঠে। শিবপ্রসাদ পুয়াগড় হরিপুর থেকে লিখছেন, সুপ্রভাত ভাই উজ্জ্বল, অসাধারণ উপস্থাপনে অনন্য সাধের আজকে চিরন্তনী, স্বপ্নের পরিধি অনেক বড় থাকলে সে স্বপ্ন পূরণ অবতারিত, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার, ওনার চরণে জানাই শতকোটি প্রণাম, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। মহানায়কের জন্মশতবর্ষ, উজ্জ্বল দাদা ভাইয়ের রুদ্ধশ্বাস কাহিনী, চলচ্চিত্র অভিনয় শুরুর দিকে বারে বারে ধাক্কা, অসফল হয়েও চিরদিনের চিরকালের অবিসংবাদিত মহানায়ক উত্তম কুমার সবার অন্তরের নয়নমণি হয়ে উঠেছেন। আজকের এই ধৈর্য নিষ্ঠার সাথে নিজেকে বিশ্লেষণ করা তৈরি করা ফসল উত্তম কুমার, চলুক গান উপস্থাপনা, শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর মঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, গল্প

খুব সুন্দর, চেষ্টা, নিষ্ঠা, সততা, কাতর পরি অকাতর পরিশ্রম আর দীর্ঘ প্রকৃত সাফল্য আনে, আর ধৈর্য প্রকৃত সাফল্য আনে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিথি হিনমোটর থেকে। আজ শুক্রবারে চিরন্তনীতে ভাইয়ের অনবদ্য সংযোজনায় মহানায়কের গল্প গান শুনে মুগ্ধ হলাম। মহানায়ক আমাদের শুনে মনে সর্বক্ষণ মহানায়ক হয়ে থাকবেন। এরপরে লিখছেন সুপ্রভাত, আপনি না থাকলে চিরন্তনী শুনতে ভালো লাগে না। থ্যাংকস এ লট টু ইউ। আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। না, চিরন্তনী আমরা সবাই মিলেই করি আপনাদের ভালো লাগার জন্য বিভিন্ন রকমভাবে, এটাই তো আমাদের স্বাদ বদল, তাই না? সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজ মহানায়ক উত্তম কুমারের কথার সাথে সুন্দর গান, ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বল দা, চিরন্তনীর শুনলাম মহানায়ক উত্তমের কাহিনী, বেশ ভালো লাগলো, আগামীকালের অপেক্ষায় থাকলাম। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন। আর কারা লিখেছেন একটু চট করে দেখে নিন। লিখছেন গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই গট চান্স টু হিয়ার নিউ টাইপ অফ চিরন্তনী বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। সুরের মায়া লাগলো আজ প্রকৃতির এই প্রাণে, এ মন যেন পাল তুলেছে দিগন্তেরই পানে, হৃদয়ের এই অরণ্যে আজ প্রাণের পাখি ডাকে, প্রাণ ভোমরা ম্যালে ডানা আজকে ঝাঁকে ঝাঁকে, শান্তই হৃদয় কুলে এ কোন হাওয়া দোলে, এই পাখি আজ উঠল ডেকে এই প্রকৃতির কোলে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছেন, ধন্যবাদ আপনাকে। জন্মাষ্টমীর ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, উজ্জ্বল ভাই আজ উত্তম গল্প গানের দিন, ডালি এক অনন্য পরিবেশনা, শতবর্ষে আলোকিত মহানায়কের পুণ্য জন্মদিনে অন্তরের শুভেচ্ছা জানালাম। বিচারক ছবিতে উত্তম কুমারের পরম প্রাপ্তি আজ উজ্জ্বল ভাইয়ের বাচনভঙ্গি অন্য মাত্রা যোগ করেছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর করে আপনারা লিখেছেন প্রত্যেকে, তার জন্য। সময় তো প্রায় শেষ হয়ে আসছে, আর দেখি কেউ কিছু লিখেছেন কিনা চট করে। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজকে মহানায়কের কথা সাথে সুন্দর গান। আচ্ছা, এটা পড়া হয়ে গেছে না? মোটামুটি আপাতত নেই কিছু দেখছি, তবে আজকে ভেবেছি যে একটা গান দিয়ে শেষ করব, তো সেই জন্য একটু চটপট চটপট করে পড়ে ফেললাম, মানে চেষ্টা করলাম পড়তে আর কি। আর তার সঙ্গে সঙ্গে মহানায়কের গল্পও ছিল, এবং সত্যি সত্যি এই গল্পগুলো কিন্তু আমাদের কাছে একটা ভালো লাগা তৈরি করে, তাই না? আসলে পথের দেখা পথেই শেষ হয়, কিন্তু জীবনে গিয়ে চলে, মনের মধ্যে থেকে যায় তার কিছু রেশ।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর একটু পরেই আরপি অপেক্ষা করছেন আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আর শেষবেলায় একটা মেসেজ করলেন মৌলি ঢাকুরিয়া থেকে, গতকাল 3 সেপ্টেম্বর আমরা পেরোলাম মহানায়কের উত্তম কুমারের জন্মশতবর্ষ, আজ সেই উপলক্ষে চিরন্তনীতে

মুহূর্তে বন্দে মাতরম দিয়ে। খুব ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, আর থাকবেন 107 FM রেনবোর সঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

আগস্ট হয়েছে শেষ, আজ সেপ্টেম্বরের চার, প্রভাতের মিষ্টি আলোয় ঘুচে গিয়েছে আঁধার। ননী পাগল গোপালের ময়ূর মুকুট মাথায় জন্মদিনে প্রভু আমার বাঁশির সুরে ভোলায়। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে করছি শুরু প্রভাত বীণা। আজ সকালে আপনাদের সঙ্গে আমি তানিয়া।

0: 100.1 FM गोल्डे प्रभात बिना 100.1 FM गोल्डे
1: আমরা কি চাইছি আর কিভাবে চাইছি তার উপর নির্ভর করে তার সঙ্গে আমাদের যে অনুভূতি। একবার অষ্টবসুর মধ্যে অন্যতম দ্রোণ এবং তার স্ত্রী ধরা ব্রহ্মার কঠিন তপস্যা শুরু করেন। ব্রহ্মাও প্রসন্ন হয়ে যখন তাদের কাছে এসে বর দিতে চাইলেন, তখন স্বামীশ্রী বললেন, আমরা পরমেশ্বর নারায়ণের প্রতি বাৎসল্য অনুভব করি। তাঁর কথা ভাবলেই মনের মধ্যে বাৎসল্য জাগে। মা বাবা যেভাবে সন্তানকে

ভালোবাসে, আমরাও নারায়ণকে সেইভাবে ভালোবাসতে চাই, সেইভাবে কাছে পেতে চাই। তাই আমরা নারায়ণকে আমাদের পুত্র রূপে চাই। ব্রহ্মা বললেন, এই মুহূর্তে তো সে বিষয়টা অসম্ভব, তবে হ্যাঁ, নিশ্চয়ই কোনো এক জন্মে এটা সম্ভব হবে, অপেক্ষা করতে হবে। স্বামী স্ত্রী তাতে রাজি হলে ব্রহ্মা তথাস্তু বলে বিদায় নিলেন। ঠিক এই সময় অন্য এক স্থানে প্রজাপতি সুতপা এবং তার স্ত্রী কৃষ্ণী, তারা প্রজাপতির কাজ কি, প্রজা উৎপাদন করা ব্রহ্মার নির্দেশে, তো সেই অনুযায়ী ব্রহ্মার নির্দেশে সুতপার কাজ প্রজা উৎপাদন হলে তারা একবার নারায়ণের তপস্যা করতে শুরু করেন। এবং সেই তপস্যা দীর্ঘ, 12,000 বছর আমরাই বলছি বটে, কিন্তু ভেবে দেখুন আমাদের এই কটা বছর কাটাতে যেন জীবনের ভারে আমরা ভারাক্রান্ত, আর 12,000 বছর ধরে প্রকৃতির রোষ সামলিয়ে ষড়ঋতুর অত্যাচার ভালোবাসা সবটুকু আগলে তারা শুধু চেয়ে গেছেন, প্রতীক্ষা করে গেছেন, কামনা করেছেন নারায়ণের দেখা পাওয়ার জন্য। আর সেইখানে নারায়ণ তুষ্ট না হয়ে কি পারেন, তিনি দেখা দিলেন। এবং এত দীর্ঘ তপস্যার পর যখন নারায়ণকে চোখের সামনে দেখতে পেলেন এই দম্পতি, তারা এতটাই আনন্দে আত্মহারা হয়ে পড়লেন যে তারা একটা জিনিসই তিনবার চেয়ে বসলেন। কীরকম জানেন, তারা বললেন, আমরা আপনাকে পুত্র রূপে চাই, আমরা চাই আপনার জন্ম আমাদের পরিবারে হোক, আমরা চাই আপনার জন্ম আমার গর্ভ থেকে হোক, তার স্ত্রী বললেন। তো নারায়ণ তখন হেসে বললেন, তোমরা আবেগের বশে একই জিনিস তিনবার চেয়ে বসেছ, তোমরা আরও অনেক কিছু চাইতে পারতে, তিনটি বর চাইতে পারতে, কিন্তু তোমরা তিনটি বর না চেয়ে একটা বরকেই তিনবার চেয়েছ, বর মানে আশীর্বাদ। তো তখন নারায়ণ বললেন যে, যখন পুত্ররূপেই তিনটি প্রার্থনার মধ্যে আমাকে চেয়েছ, তখন তিনবার আমি তোমাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। অথচ ভেবে দেখুন, একই সঙ্গে ব্রহ্মাও বরদান করছেন, নারায়ণও বরদান করছেন, অথচ এই দুই দম্পতি জানেনই না তারা উভয় দম্পতি আর কি নারায়ণকে সন্তান রূপে কামনা করছেন। আর তারপর কি হলো, আজ তো সেই গল্প বলারই দিন, আজ যে জন্মাষ্টমী, আমার কৃষ্ণের জন্মদিন। আর প্রতিটা মা আসলে অন্তরে যশোদা, সেই যশোদা মায়েদের সন্তানের শুভ জন্মদিনের শুভক্ষণ আজ। চলুন একটু গান শোনা যাক অনুচলতার কণ্ঠে।

মা যশোদা নয়নমণি শুধুমাত্র ব্রজের গোপাল ছিলেন না, ব্রজের প্রতিটি মানুষের হৃদয়ের রাজা ছিলেন, তাই না? আসবো সেই গল্পতে আসবো, তবে তার আগে আমরা যে গল্পে ছিলাম সেটা একটু শেষ করে নেওয়া যাক। তো প্রজাপতি সুতপা এবং তাঁর স্ত্রী পৃষ্ণী, তাঁদের গল্পে ছিলাম। তো ভগবান বিষ্ণু যেমনটা কথা দিয়েছিলেন সেই রকম কথা তো তিনি রাখবেনই, তাই সেই জন্মেই আর কি পৃষ্ণী গর্ভরূপে জন্মগ্রহণ করেন স্বয়ং নারায়ণ। পরবর্তী জন্মে সুতপা ও পৃষ্ণী উভয়ই অদিতি ও কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি এই দম্পতির ঘরেই ভগবান বিষ্ণু বামন অবতারে জন্মগ্রহণ করেন, নাম ছিল উপেন্দ্র। এবং তৃতীয় জন্মে এরা বসুদেব ও দেবকী রূপে জন্মগ্রহণ করেন। তারপর সেই দাপরের শুভক্ষণে নারায়ণ এলেন আমাদের কৃষ্ণ হয়ে। এখন এই যে বিষয়টা, মানে তাহলে প্রথমে যার কথা বলেছিলাম দ্রোণ ও ধরা, তারাও চেয়েছিলেন নারায়ণকে সন্তান রূপে, আবার পৃষ্ণী ও সুতপা তারাও চেয়েছিলেন সন্তান রূপে, কিন্তু পার্থক্য ছিল এটাই যে সুতপা ও পৃষ্ণী গর্ভের সন্তান হিসেবে চেয়েছিলেন, পরিবারের বংশধর হিসেবে চেয়েছিলেন, কিন্তু দ্রোণ ও ধরা চেয়েছিলেন শুধুমাত্র সন্তান রূপে। তাই এই নন্দবাবা এবং যশোদা, অর্থাৎ দ্রোণ ও ধরা যখন নন্দবাবা এবং যশোদা রূপে জন্মগ্রহণ করলেন, তারা কিন্তু জানতেনও না যে আসলে তাদের কাছে থাকা তাদের আদরের গোপাল, ননিচোরা গোপাল, মাখনচোর গোপাল তাদের গর্ভজাত সন্তান নয়। তারা জানতেনও না তারা নারায়ণের অংশকে আদর করছেন, সন্তান জ্ঞানে স্নেহ করছেন। তারা তো শুধু বাৎসল্য রস উপভোগ করেছেন, আনন্দ করেছেন। তো সেই বাৎসল্য রসে সিঞ্চিত করতে চেয়েই তো বর প্রার্থনা করেছিলেন ব্রহ্মার কাছে, আর তাই এত ভালোভাবে তারা সেই সময়টাকে উদযাপন করেছেন, নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেও আমাদের দেবকী এবং বসুদেব সেই স্বাদটুকু থেকে বঞ্চিত ছিলেন। তাহলে দেখেছেন কি চাইছেন এবং কিভাবে চাইছেন, তার সঙ্গে জুড়ে থাকে ঈশ্বরের দেওয়া সেই প্রাপ্তির প্রতি আপনার অনুভূতি। তো এই ছিল আজকের গল্প। না, এইটুকুই শেষ নয়, আরও গল্প আছে, কারণ কারাগারের অন্ধকারে সন্তানকে শুধু সন্তান জ্ঞানেই জেনে এসেছেন দেবকী বসুদেব, তাহলে আর যে সন্তান নয় তাকে সন্তান জ্ঞানে লালন পালন করেছেন মাতা যশোদা এবং নন্দবাবা। অথচ দেখুন, আমরা কিন্তু সবসময় দেবকী পুত্র না বলে যশোদার আদরের গোপাল বলতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করি, তাই না? তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, যখন কিছু চাইবেন ঈশ্বরের কাছে, সেটা যদি সৎ হয়, সেই ভাবনার মধ্যে যদি কারোর প্রতি কোনো রকম হিংসা, কোনো লোভ, কোনো কাম, মানে অরাজনৈতিক, মানে আমি বলতে চাইছি যে যেটা করা উচিত নয়, অনৈতিক কোনো চাহিদা না হয়, তাহলে ঈশ্বর নিশ্চয়ই সেই চাহিদা পূরণ করবে। কিন্তু তার জন্য যেটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সৎ জ্ঞান, সৎ চিন্তা, সৎ ভাবনা। আপনারা তো সেই গল্প জানেনই, যখন আমাদের স্বয়ং রামকৃষ্ণ বিবেকানন্দকে মা কালীর কাছে নিয়ে গিয়ে বললেন, তুই চা, যা চাইবি তাই পাইবি। দারিদ্র্যে কষ্ট পাওয়া বিবেকানন্দ কি চাইতে পেরেছিলেন অর্থ, যশ, খ্যাতি? কি চেয়েছিলেন সে উত্তর তো আপনার কাছেই আছে, তাই না? সেই গল্প না হয় আরেকদিন করা যাবে, আজ তো আমার কৃষ্ণের জন্মদিন, আর এই দুষ্ট গোপালের জন্মদিনে এই গানটা শুনবো না তা তো হয় না। গানটা শোনাই, বুঝতে পারবেন আপনারাও। আশা করি গানটা আমার মতো আপনাদের কাছেও ভীষণ প্রিয়। চলুন একসঙ্গে শোনা যাক শুভ জন্মাষ্টমী। শুনছেন তানিয়ার সঙ্গে প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

সত্যি এত দুষ্টু ছিল, এত দুষ্টু ছিল যে তার সেই দুষ্টু মিষ্টি বদমাইশিগুলো আমরা সবসময় উপভোগ করে এসেছি। আমরা কিভাবে উপভোগ করেছি? যখনই আমরা কৃষ্ণ দেখেছি, কৃষ্ণকে দেখেছি কোথায়, বিভিন্ন টিভিতে, সিনেমায়, বা আমাদের যে সমস্ত ছোটো ছোটো বই পাওয়া যেত না যেখানে কৃষ্ণের কথা থাকতো, সেই সমস্ত জায়গায় গল্প পড়ে ভীষণ ভালো লাগতো, বলুন। আচ্ছা চলুন একটা কাহিনী শোনাই। আমরা জানি প্রত্যেকেই যে কৃষ্ণ কতটা মাখন খেতে ভালোবাসতেন, তার মায়ের বানানো মাখন সব থেকে প্রিয় ছিল, কিন্তু তাতেও যেন তার মন ভরত না। বন্ধুদের নিয়ে মানে সবেমাত্র হাঁটতে শিখেছে, টালমাটাল পায়ে চলে যেতেন প্রতিবেশীদের বাড়িতে, গোয়ালিনীদের বাড়িতে গিয়ে নানান উপায়ে ননি চুরি করতেন, এবং সেই শব্দ মানে বারবার তারা না নালিশ করতে আসতেন যশোদার কাছ থেকে। যশোদার ভাবতেন যে আমার গোপাল এত শান্ত, এত মিষ্টি, আর সবাই তার বিরুদ্ধে এরকম করে বলেন, এ তো ভারী অন্যায়। তখন তারা বলে, না তোমার কানাই আমাদের মাখন চুরি করে খায়। তো কিছুতেই যশোদা ধরতে পারে না, তো তখন তার পায়ে সেই নূপুর পরিয়ে রাখেন, যাতে নূপুরের ছন্দে বুঝতে পারেন যে গোপাল কোথাও যাচ্ছে। কারণ মা তো সারাদিন কাজে ব্যস্ত, এবার গোপালও তো কম নয়, সে তো নানান লীলা করেন। তিনি কি করলেন, বিভিন্ন সময় এমন হতো যে আমাদের মা যশোদা হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, বা গোপাল লীলা করে ঘুম পাড়িয়ে দিয়েছেন, আর দিয়ে বন্ধুদের নিয়ে গেছেন মাখন চুরি করতে। জানেন কি, এই চুরি করা মাখনের একটা বিরাট অংশ তিনি দিতেন, ভাগ দিতেন, তার বন্ধুদের নয়, হনুমান এবং বাঁদরদের। কেন বলুন তো? কারণ কৃষ্ণ কখনোই ভোলেননি তিনি আসলে কে। এই কৃষ্ণ অবতারে তিনি সবটুকু জানতেন, তাই তার এটাও মনে ছিল রাম অবতারে কিভাবে হনুমান তার সেনাবাহিনী মানে এই বাঁদর গোষ্ঠী বা হনুমান গোষ্ঠীকে নিয়ে তার সঙ্গে থেকে সীতা উদ্ধারের সমস্তটা কাজকর্ম সবটুকু ভীষণভাবে জীবনকে বাজি রেখে তাকে সাহায্য করেছেন। সেই কৃতজ্ঞতা বশত এই মাখনের একটা বিরাট অংশ ভাগ পেতেন হনুমানেরা। এটা কি আপনি জানতেন? আমিও জানতাম না, আমিও জেনেছি গতকালই, কিন্তু জেনে বেশ

ভালো লেগেছে। আসলে কৃতজ্ঞতার একটা শিক্ষা আমরা কিন্তু পাই, যে আপনার জীবনে একবার হলেও উপকার করেছে না তার কথা কখনো ভুলবেন না, কারণ অকৃতজ্ঞকে ভগবান কখনো ক্ষমা করেন না। আর একটা কথা ছোট্ট করে বলি, আপনাদের মানে আমার ক্ষেত্রে না, আমি তো মেয়ে, আমাদের অনেক পুরুষ রয়েছেন আমার বন্ধু বান্ধব বা আপনার পরিবারে, দেখবেন তাদের ছোটোবেলায় কখনো না কখনো তাদের মায়েরা একটি বারের জন্য হলেও মেয়ে সাজিয়ে একটা ছবি তুলেছে, মানে এই ফ্রক পরিয়ে কি মাথার চুলটা বেঁধে দিয়ে কি তাকে হার কানের দুল একটু কাজল লিপস্টিক এসব লাগিয়ে ছবি তুলেছে, এবং সেই ছবি পরে যখন বড় হওয়ার পর সেই পুরুষরা দেখেন তাদের মনের মধ্যে একটু অস্বস্তি হয় বই কি, যে আমি আমাকে মেয়ে সাজিয়েছে, এবং সেটা সচরাচর তারা প্রকাশ করতেও চান না। কিন্তু জানেন কি, এর সঙ্গেও জুড়ে আছে এক পৌরাণিক কাহিনী, এক নয় একটি বা একাধিক বলতে পারেন, কীরকম আসলে জড়িয়ে আছে কৃষ্ণের কথা। কৃষ্ণ যখন জন্মালেন, যখন চলে এলেন ব্রজে, তখন আমরা তো জানি যে কংস মরিয়া হয়েছিলেন কৃষ্ণকে খুঁজে তাকে হত্যা করার জন্য। যখন জানতে পারলেন যে কারাগার থেকে কৃষ্ণকে কোনোভাবে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং সে কোথাও না কোথাও তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে, সেই গোকুলে এসে বাড়ছে, তখন মামা কংস আদেশ জারি করলেন ওই বয়সেই আর কি সমস্ত বালককে ধরে আনার জন্য বা মেরে ফেলার জন্য, অথবা বিভিন্ন সময় যখন সেটা করতেও সক্ষম হননি বিভিন্ন দৈত্য দানবকে পাঠিয়েছেন কৃষ্ণকে হত্যা করার জন্য। এখন যশোদা এবং নন্দ দুজনেই বুঝতে পেরেছিলেন কৃষ্ণ কোনো এক বালককে খুঁজছেন, তাই বিভিন্ন সময় এই মানে কংসের সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার করার জন্য বা এই দৈত্য দানব নানান ঋণাত্মক যে শক্তি তাদের কুনজর থেকে বাঁচানোর জন্য মা যশোদা তার আদরের গোপালকে মেয়েদের মতো করে সাজাতেন, কাজল পরানো, গয়না পরানো, মাথায় কালো টিপ দেওয়া। এবার এই যে প্রথাটা, এটা কিন্তু সেই থেকে চলে আসছে জানেন তো, তাই অস্বস্তি বোধ করবেন না। আসলে ও যে প্রথমেই বললাম, আমাদের মায়েরা, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, আমাদের মায়েরা মনে প্রাণে অন্তঃকরণে সবসময় মা যশোদা। যা কিছু হয়ে যাক, তারা কিন্তু সন্তানকে আগলে রাখেন সব ঋণাত্মক শক্তি থেকে নিজের কোলের মধ্যে, নিজের আঁচলের মধ্যে, আর তারই একটা বহিঃপ্রকাশ এই মেয়ে রূপে সাজানো। তাহলে আজকের পর আর অস্বস্তি হবে না তো? চলুন আরেকটা গান শোনা যাক, একটি নজরুল গীতি শুনি মহেশ রঞ্জন সোমের কণ্ঠে।

এই নিয়ে আর একটি বাংলা গানও আছে, সেই গান মাঝে মাঝেই আমি শুনিয়ে থাকি, আবারও কোনো একদিন শোনাবো। আজ তো সময় বলছে আমাকে একটু ছুটি নিতে হবে, কিন্তু তার আগে জানেন আজকে অনুষ্ঠানের মানে এই যে আমি পৌরাণিক কথা বলি, ধর্মীয় কথা বলি বিভিন্ন অনুষ্ঠানে, সেটা কিন্তু কোনো ধর্মীয় প্রচারের জন্য নয়। সেটার কারণ এই ধর্ম, পুরাণ, জীবন, অভিজ্ঞতা, তার থেকে প্রতিনিয়ত আমরা একটি করে শিক্ষা পাই, সেই শিক্ষাটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই মাত্র। যেমন ধরুন আজ জন্মাষ্টমীর সকালে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, এ তো মা কৃষ্ণের কৃপা, কারণ আপনারাও জানেন আমি কতটা কৃষ্ণপ্রেমী মানুষ। কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের সঙ্গে, সে আপনি কৃষ্ণপ্রেমী হন বা না হন, আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন। এবং এক্ষেত্রে ধর্ম কোনো ব্যাপার নয়, ধর্ম তো একটা পোশাক মাত্র। যে পোশাক আপনি, যেমন আপনি যদি বাঙালি শাড়ি পরেন তাহলে আপনি বাঙালি, যদি আপনি মারাঠির মতো করে শাড়ি পরেন আপনি মারাঠি, যদি আপনি বোরখা পরেন তাহলে আপনি মুসলিম। কিন্তু আপনি যে মানুষ সেটা তো বদলে যাবে না। একটি ছোট্ট ঘটনা সম্প্রতি ঘটে যাব আমার সঙ্গে, সেটি শেয়ার করি আপনাদের সঙ্গে, আর তারপরেই শেষ গানে যাব। সম্প্রতি আমি একটি কুলিক এক্সপ্রেস ধরে শান্তিনিকেতন থেকে ফিরছি। তো যখন ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে যে আসছে কুলিক এক্সপ্রেস, ট্রেনটা লেট ছিল, আমরা ফোনে দেখেছিলাম প্রায় আধ ঘন্টা লেট ছিল, এবং সেই অনুযায়ী আমরা একটু গদাইলস্করে চালে আর কি হাঁটাচলা করছিলাম। যেই মাত্র শুনেছি সঙ্গে সঙ্গে আমরা ওভারব্রিজ দিয়ে বেরোতে যাব, এক মিনিটের মাথায় ট্রেন চলে এসেছে, যেটা কখনো হয় না সাধারণত। কারণ ট্রেন মোটামুটি 5-10 মিনিট আগে থেকে অ্যানাউন্স করা হয়, যেহেতু কোন প্ল্যাটফর্মে দেবে তার একটা ব্যাপার থাকে। আর বোলপুরের ফ্লাইওভার ভীষণ বড়। আমি ছিলাম, আমার সঙ্গে আরও 5 জন মহিলা এবং টোটাল 6 জন বড় মহিলা, এবং সঙ্গে 5টা বাচ্চা এবং প্রচুর লাগেজ, যেহেতু শান্তিনিকেতন সোনাঝুরির হাট, বুঝতেই পারছেন। সেই সময় দৌড়ে দৌড়ে এসে আমরা জেনারেল বগিতে উঠে পড়ি, এবং উঠে পড়ার পর জানতে পারি D1 সেটা কিন্তু 2 বগি আগে। এবং সেখানে গিয়ে প্রচণ্ড ভিড়, মানে সাংঘাতিক ভিড়। আমি সবার প্রথমে দাঁড়াই এবং সবাইকে পরপর লাইন করে আসতে বলি, আমার বাচ্চারা যারা রয়েছে, যারা আমার ফ্যামিলি মেম্বার রয়েছে, এবং সবাইকে বলতে, এবং সঙ্গে একটা করে ট্রলি ব্যাগ তো রয়েছে, তার সঙ্গে 2-3টে করে ব্যাগ প্রত্যেকে। তো দাদা একটু উঠুন না, একটু উঠুন না বলে বলে আমি এগিয়ে আসছি, এবং ভীষণ কষ্ট করে, এক তো গরম তার উপর সাংঘাতিক ভিড়। তো এমতো অবস্থায় একটা বগি থেকে আরেকটা বগির মাঝখানে যে অংশ, বাথরুমের কাছেও লোক বসে, সিটের কাছেও লোক বসে, মানে নিচের কথা বলছে, আমি বসে যেখান দিয়ে হাঁটাচলা করার কথা, তো সেখানে একজন দৃষ্টিহীন দম্পতি একটি ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। তারাও সম্ভবত উঠে পড়েছেন ওরকম ট্রেন এসে যাওয়াতে, হঠাৎ করে এসে পড়েছে, তো তারা আর এগোতে পারছিলেন না। তো আমি প্রথমে ছিলাম, আমি পথ করে করে এগিয়ে যাচ্ছিলাম, এবং আমি যখন D1 পৌঁছলাম তখন দেখলাম আমার 2 জন ফ্যামিলি মেম্বার তখনও সেখানে এসে পৌঁছায়নি, বাকিরা এসেছে এবং তাদেরকে সিট দেখিয়ে দিচ্ছি, এবং সেই দৃষ্টিহীন দম্পতি আমার তৈরি করা পথ দিয়ে, আমার নয় কৃষ্ণের, কৃষ্ণের তৈরি করা পথ দিয়ে তারা কিন্তু সেই বগি থেকে অন্য বগিতে যাচ্ছেন। মানে আমি জানতামও না কৃষ্ণ আমাকে বেছে রেখেছিলেন, আমার মাধ্যমে আমি আমার পরিবারের জন্য পথ তৈরি করেছি, সেটা কিন্তু সেই দম্পতির পথ হয়ে গেল। এভাবেই প্রতিনিয়ত আপনার জীবনেও নানান লীলা ঘটে চলেছে, শুধু দেখার চোখ রাখতে হবে, বুঝতে হবে ঈশ্বরের আশীর্বাদকে। দেখবেন আপনার চেয়ে লাকি বোধহয় আর কেউ নেই। আবারও কথা হবে 1:30 মিনিটে। ভালোবেসে ভালো রাখবেন, আর আজ কৃষ্ণের জন্মদিন, তাকে নিয়েই কথা হবে। তার দেখা তো সবসময় পাই না, কিন্তু যখন দেখা পাবো তখন যেন তাকে নিজের মনের আশাটুকু জানাতে পারি, এটুকুই ইচ্ছা।

0: cooperation and sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

100.1 FM গোল্ড শুনছেন আপনি, আর ঘড়ির কাঁটা এখন 8:37 হয়ে 45 সেকেন্ড। আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের তানিয়া। প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী। হ্যাঁ, আজ যে অনেকের বার্থডে রয়েছে, সেলিব্রিটিদের বার্থডে রয়েছে, কিন্তু আপনার আমার জীবনে তো একজনই সেলিব্রিটি, তিনি হলেন আমাদের প্রিয় মাখন চোরা ননীগোপাল। আর আজ ঘরে ঘরে তাঁরই আরাধনা। এখন আমার মনে একটা প্রশ্ন এলো যে আমরা এখন বার্থডে সেলিব্রেট করি, ধরুন জন্মদিন পালন বা উদযাপন আমরা পায়েস দিয়ে করি কম, আমরা কেক কেটে সেলফি তুলে এইসব করে করি, আর তারপরেই থাকে একটা গিফট দেওয়ার পালা। এখন আমার প্রশ্ন হচ্ছে, মনে করুন, না মানে কল্পনা করতে তো অসুবিধা নেই, কৃষ্ণের লীলা হলো আপনার ওপর, করুণা হলো আপনার ওপর, এবং তিনি আপনার বাড়িতে এলেন, মানে গোপাল রূপে এলেন, এসে বললেন আমার জন্মদিনের উপহারটা দাও, তখন আপনি কি দেবেন? খুব মজার না? ভাবুন ভাবুন কি দেওয়া যায় আপনার কাছে, যদি স্বয়ং গোপাল এসে বলে আমাকে দাও সেই উপহার, তাহলে আপনি কি বলবেন? সেই রবি ঠাকুরের কৃপণ কবিতা মনে আছে নিশ্চয়ই, যেভাবে স্বয়ং ভগবান এসে ভিখারির কাছে চেয়েছিলেন, ঠিক তেমনভাবেই হয়তো হয়তো বা গোপাল এসে আপনার কাছে চাইতে পারে যে আমার জন্মদিনের উপহারটা দাও, তখন আপনি কী দেবেন সেটাই লিখে পাঠাতে হবে। কিসে কিসে পাঠাতে হবে? 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ করতে পারেন। তানিয়া রয়েছে আপনাদেরই অপেক্ষা, আর ততক্ষণ আপনাদের শোনাবো এমন এক গান, যে গান আমরা মানে দেখুন, ঈশ্বর কিন্তু সবসময় আমাদের সঙ্গেই থাকেন, তাই না? আমরা তাকে দেখতে পাই না, সে আমাদের ব্যর্থতা। আর তাই নয়ন জুড়ে যে রয়েছে তাকে যখন খুঁজে বেড়াই, তখন এই গানটা তো শুনতেই হয়, শ্রীকান্ত আচার্যের।

নয়ন জুড়ে যে রয়েছে সেই নয়নের মনি আমাদের গোপাল, আর সেই গোপালের জন্মদিন আজ। আর তাই আমি একটা এমন টপিক রেখেছি যেটা খুব কিউট তো আমার কাছে, এবং সেটা যে কতটা কিউট আপনাদের কাছে তা বুঝলাম আমার বন্ধুদের পাঠানো মেসেজ থেকে। আচ্ছা, যারা এক্ষুনি টিউন করেছেন তাদের জন্য আরও একবার বলে দিই যে আজকের টপিক হলো, যদি গোপাল আপনার বাড়িতে হঠাৎ করে আজ এসে উপস্থিত হয় আর এসে বলে কই দাও আমার উপহার,

জন্মদিনের উপহার, তাহলে আপনি তাকে কি উপহার দেবেন? আর বিশ্বাস করুন, এত সুন্দর সুন্দর মেসেজ এসেছে, আমি জাস্ট হেসে হেসে অস্থির, এত ভালো লাগছে। হাসি মানে এটা আনন্দের হাসি, খুশির হাসি, ভীষণ ভালো লেগেছে আপনাদের মেসেজ পেয়ে। আর না না, একা একা সে খুশি উপভোগ করবো না, আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করবো। চলে যাই আজকের প্রথম মেসেজে। পাঠিয়েছেন যে পাঠায় রোজ, সেই সৌভিক সরকার, কসবা হালতু থেকে। সুপ্রভাত দিদি, জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা তোমাকে এবং সকল বন্ধুদের। তোমাকেও ভাই, জন্মদিনের, গোপালের জন্মদিনের শুভেচ্ছা। তুমি আসলে খুব সুন্দর টপিক দাও দিদি, সত্যি বলছি। আর আমি কৃষ্ণ ঠাকুর এলে তাকে একটু সময় দেব, কারণ তার সঙ্গে একটু সময় কাটাতে চাই, সঙ্গে খাওয়া দাওয়াও করতে চাই। বাহ, খুব ভালো। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, গোপাল যদি আমার বাড়িতে আসেন, তিনি যদি কিছু চান, তাহলে আমি এক বাটি পায়েস করে দেব, আর বলবো এখনই খাও ঠাকুর, আমার চোখের সামনে বসে খাও। আচ্ছা, পাঠিয়েছেন যোধপুর পার্ক থেকে জয় মহলান বিশ, গুড মর্নিং তানিয়া ম্যাডাম, ভেরি গুড মর্নিং। আমার বাড়িতে গোপাল এলে আমি তাকে একটি হোম মেড এগলেস আটারলি বাটারলি চকোলেট কেক গিফট করব। ওয়াও, কি দারুণ লিখেছেন। মানে আমি জাস্ট একটু আগেই সমাজ মাধ্যমে একটি এরকমই পোস্ট দেখলাম যে যেখানে কৃষ্ণ ওরকম কেক খাচ্ছে, জাস্ট আপনার এই মেসেজের সঙ্গে সেটা রিলেট করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আমার গোপালকে এত এত গিফট দেওয়ার জন্য। দেখি পরের জন কি বলছেন। গঙ্গাধরপুর থেকে দীপঙ্কর মাল জানিয়েছেন, মাখন চোর আদরের ননী গোপাল আমার বাড়িতে এলে তাকে আমি একটা ভালো ব্যাগ উপহার দেব, কারণ সে তো অনেক উপহার পাবে, সেই উপহার সামগ্রীগুলো ওই ব্যাগেতেই রাখবে। মানে কত ভাবছেন আমার শ্রোতা বন্ধুরা। তারপরে মেসেজ করেছেন পিঙ্কি বাঘা যতীন থেকে, গুড মর্নিং তানিয়া দি, যদি গোপাল আসেন বাড়িতে, তাহলে জন্মদিন উপলক্ষে মন ভরে ওর প্রিয় মাখন খাওয়াবো। আর সত্যি বলতে আমার কী বা এমন সামর্থ্য আছে যে ওনাকে একটু কিছু দিতে পারি, যে সবাইকে সব কিছু দেয় তা ঠিক, কিন্তু ভালোবাসতে তো পারি, সেটাই তো বড় কথা। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন, শুভ জন্মাষ্টমী, আপনাকেও জানাই শুভ জন্মাষ্টমী, ভেরি নাইস টপিক, আমি প্রিয় গোপাল ভাইকে একটা ফোন, ও আইফোন গিফট করব। ঘোষ, আচ্ছা এটা ঘোষ না কি সোমনাথ বাবু, সেটা তো জানতে পারলাম না, কারোর মেসেজ কি বাদ গেল। হ্যাঁ, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, আমি সুজয় দাস বলছি হাওড়া সন্ধ্যা বাজার থেকে। আমার কাছে গোপাল আসলে আমি তাকে একটা মোবাইল ফোন দিতে চাই, যাতে তার সঙ্গে আমার প্রত্যহ যোগাযোগটা থাকে। মানে ইনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন আমার পারপাসটা কি, আমি যাতে যোগাযোগ করতে পারি, কিন্তু সোমনাথবাবু বলেননি তিনি কেন দিতে চাইছেন। বেশ, অনেকগুলো মেসেজ তো পড়লাম, এবার যেতে হবে একটা মিষ্টি গানে, কারণ আমাদের আজকে সুন্দর গোপালের জন্মদিন, আর সেই গোপালের জন্মদিনে সুন্দর সুন্দর গান তো শুনতেই হবে। শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়।

0: আমি ভেবেছিলাম যে আজ তো জন্মাষ্টমী, আজ অনেক বন্ধুদেরই হয়তো মেসেজ পাবো না, কারণ অনেকের বাড়িতেই আজ পুজো হয়, সকালে প্রচুর ব্যস্ততা। কিন্তু আমি অবাক যে এত এত মেসেজ এর মধ্যেই আসছে যে আমি কিভাবে সবটা পড়ে শেষ করবো তো আমি জানি না, তবু চেষ্টা তো করতে হবে। তবে যারা এক্ষুনি এক্ষুনি টিউন করেছেন তাদের জানিয়ে দিই যে আজকের বিষয় রাখা হয়েছে, যদি গোপাল হঠাৎ করে আপনার বাড়িতে এসে আপনার দিকে তার কুচি হাতটা বাড়িয়ে বলে দাও আমার জন্মদিনের উপহার, তখন আপনি কি উপহার দেবেন? 9903052 এই নম্বরে আপনাকে মেসেজ করতে হবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ মেসেজ এখন পড়েনি, সংবাদ বিরতির ওপারে এসে, যদিও সবকটা হোয়াটসঅ্যাপ মেসেজ এই মুহূর্তে পড়া সম্ভব হবে না, সংবাদ বিরতির ওপারে এসে টেক্সট মেসেজ এবং বাকি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব। যাই হোক, এখন যেগুলো আছে সেগুলো পড়ে নিই। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে জানিয়েছেন, গোপালকে আমি মশা মারা লিকুইড এবং কয়েল দেবো, আর বলবো চারিদিকে খুব ডেঙ্গু হচ্ছে, বনে বাদারে মশার থেকে সাবধান হও। কি কেয়ারিং কার্তিক আমাদের। যাই হোক, মেসেজ করেছেন জগাছা থেকে, জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। শুভ সকাল তানিয়া, শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসে নিও, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবাইকে শুভ জন্মাষ্টমীর ভালোবাসা। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমার কাছে যদি গোপাল ঠাকুর এসে বলে আমি কি উপহার দিতে চাই, আমি আগে জিজ্ঞাসা করবো তুমি কি চাও আমার থেকে, আমি তাই দেব। তবে সেই সৌভাগ্য কি আমার হবে? আবার সন্দেহ করে, বিশ্বাস করুন, বিশ্বাসে মিলায় বস্তু, ঠিক আছে। নীলাঞ্জন দাস বিরাটি থেকে মেসেজ করেছে, নীলাঞ্জনের মেসেজ অনেকদিন পর পেলাম। গোপালকে দামি কোনো উপহার নয়, দেব আমার মনের ভক্তি ভালোবাসা, তাঁর চরণে অর্পণ করব আমার সমস্ত দুঃখ কষ্ট আর প্রার্থনা, করব তিনি যেন আমার পরিবার ও প্রিয়জনদের সবসময় সুখে শান্তিতে ও সুস্থতায় রাখেন। বেশ, নীলাঞ্জন খুব বুঝে শুনে করেছেন। এই যে সকালেই প্রভাত বিনে আজকে আমরা এই বিষয়ে কথা বলেছি যে ঈশ্বরের কাছে যাইতে হলে বুঝে যাইতে হয়, না হলে আপনি এমন কিছু চেয়ে বসলেন যা হয়তো আপনার জন্য ভালো হলো না। তো নীলাঞ্জন সেই বোকামি করেনি, সে কিন্তু খুব সুন্দর করে লিখেছে। যাই হোক, কোন্নগর থেকে মানুষী বৈদ্য, সুপ্রভাত মনের মেলোডি, সুপ্রভাত আমার মিষ্টি তানিয়া দিকে, আশা করি খুব ভালো আছে, ভীষণ ভালো আছি, জন্মাষ্টমীর দিন আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আমার কৃষ্ণকে নিয়ে কথা বলতে পারছি, এর থেকে আনন্দের আর কিছু হয় বলুন তো। হ্যাঁ, সত্যি যদি গোপুসোনা আমার কাছে এসে তার উপহার চান, তবে আমি চুরটে গিয়ে আদর করে দুগালে চুমু খেয়ে কোলে তুলে নেব, এটাই হবে আমার গোপুসোনার প্রতি আমার তরফ থেকে উপহার। ভগবানকে আমরা কী বা দিতে পারি, কী বা দেওয়ার আছে গভীর ভালোবাসা ছাড়া? ঠিক, তার চরণে ঠাইটুকু ছাড়া আমরা তো আর কিছুই চাইতে পারি না বলুন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দাদার কীর্তি থেকে এই ট্র্যাকটা রইল আপনাদের জন্য।
1: নিও না নিও

0: gmail.com-এ সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

জন্মাষ্টমীর শুভ সকালে আপনাদের সঙ্গে মনের মেলোডি নিয়ে রয়েছি আমি তানিয়ার। এই মুহূর্তে আমরা শুনছিলাম লোপামুদ্রার কণ্ঠে তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। যারা এক্ষুনি টিউন করলেন একবার ঘড়ির কাঁটাটা মিলিয়ে নিতে পারেন, 9:18 হয়ে 27 সেকেন্ড, আর আপনি শুনছেন মনের মেলোডিতে সেই বিষয় কথা যে বিষয়টা আজকের জন্য স্পেশাল, আর তা হলো আমাদের গোপুর জন্মদিন, মানে গোপালের জন্মদিন। আর তাই আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো, যদি গোপাল হঠাৎ করে আপনার বাড়িতে চলে আসে আর তার কচি কচি হাত আপনার সামনে রেখে বলে কই দাও আমার জন্মদিনের উপহার, তাহলে আপনি তাকে কি উপহার দেবেন, এটাই জানতে চেয়েছিলাম। তো বন্ধুরা, মানে সংবাদ বিরতিতে যাওয়ার আগে প্রচুর মেসেজ পড়েছি, এখনও প্রায় 2 ডজনের বেশি মেসেজ জমা হয়েছে, কিন্তু শুরু করব টেক্সট মেসেজ দিয়ে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, পায়েল সবসময় একটা করে ছড়া উপহার দেয় আমাদের, সেটাই আগে পড়ে নিই, তারপর বিষয়ে আসব। বাঁশি খানি তুলে দেব আমি তার হাতে, কুঞ্জ বনে ঘুরবে সে রাধা রানীর সাথে, বাঁশির ডাকে ফুল ফুটবে হৃদয় পারি যাতে, সোহাগ আদরে উথাল হবে কুঞ্জ বনের রাতে, বাঁশির ডাকে মায়া লাগবে রাধার দু আঁখি মাঝে, চাঁদের জ্যোৎস্নায় ভুবন ভরবে রাঙা রঙিন সাঁঝে। বেশ, আচ্ছা, ও বোধহয় লিখতে চাইছে রাঙা রঙিন সাঁঝে। হ্যাঁ, পায়েলের এই ছোট্ট কবিতার পর আমরা যাব বিষয় নিয়ে যে সমস্ত বন্ধুরা মেসেজ করেছেন। সুব্রত পাল হালতু থেকে জানিয়েছেন, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, আমি গোপালকে জামা প্যান্ট আর কিছু ক্ষীর খেতে দেব, কিন্তু গোপাল কোন সাইজে আসবে আপনি কি করে বুঝবেন, না মানে 2 বছরের বাচ্চা রূপে আসবে না 4 বছর না 6 বছর, এটা কিভাবে বুঝবেন, এটা আমার প্রশ্ন থেকে গেল। যাই হোক, তারপরের মেসেজ উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে জানিয়েছেন, আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে উপহার হিসেবে তার হাতে একটা বাঁশি তুলে দেব। বেশ, মেসেজ করেছেন অয়ন্তিকা পোদ্দার বাঘাজিও 3 থেকে, অয়ন্তিকার মেসেজের আগে বোধহয় আমি পড়িনি, আজ প্রথম পড়ছি। FM গোল্ড পরিবারে তানিয়ার মনের মেলোডিতে আপনাকে স্বাগত। অয়ন্তিকা জানিয়েছেন, গোপালের জন্মদিনে গোপালকে তার প্রিয় ক্ষীর বানিয়ে খাওয়াবো আর অনেক অনেক মিষ্টি পায়েস আর চকলেট চিপস খেতে দেব, আর অনেক অল্প করব, অনেক আদর ভালোবাসা দেব আমার গোপালকে। শুভ জন্মাষ্টমী তানিয়াদি আর আমার সকল শ্রোতা বন্ধুদেরকে। বেশ, গুড মর্নিং তানিয়া, শুভ জন্মাষ্টমী, আপনাকেও জানাই শুভ জন্মাষ্টমী। গোপাল আমার বাড়িতে এলে পেট ভরে তালের বড়া মাখন মিশ্রি খেতে দিতাম। ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে, তালের বড়া, আহা, প্রথম তালের বড়ার কথাটা পেলাম আজকের মেসেজে, শুনে কীরকম একটা, ঠিক আছে আমি পরের মেসেজে যাই বরং, কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, ভুলু সাহার মেসেজ পড়লাম, অয়ন্তিকার পড়লাম, হ্যাঁ আশিস্তার মেসেজটা পড়া হয়নি। আশিস দত্ত সল্টলেক থেকে জানিয়েছেন, কৃষ্ণ আমার কাছে উপহার চাইতে এলে জিন্স আর প্যান্ট আর টি শার্ট উপহার দেব, টি শার্টে লেখা থাকবে বুকড বাই রাধা। ও একদম।

জেন জি স্টাইল আর কি। যাই হোক, চলে যাই পরের মেসেজে, শিপ্রাদের মেসেজ। শিপ্রা কারার মালিক পারালিন বেতর হাওড়া থেকে, তিনি জানিয়েছেন, জানো তানিয়া, আজকের দিনটা এলে অনেক কথা মনে পড়ে। সকালবেলা ঘুম ভাঙার পর যখন প্রভাতের সবেমাত্র আলো ফুটেছে, আমার দক্ষিণের জানলাটা খুলে দাঁড়ালাম। সেখানে কামিনী ফুলের একটি গাছ আছে যা আমার হাজবেন্ড লাগিয়ে গিয়েছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রভাত বীণা, তোমার গলাটা শুনতে পেলাম। সেই গাছ ভর্তি কামিনী ফুলের গন্ধটা যেন আরও বেশি করে ভালো লাগতে শুরু করলো তোমার গলা শুনতে পেয়ে। সঙ্গে জানাই যে আজ দীর্ঘ দশ দিন পর তোমাকে পেলাম, ভালো আছো তো? প্রভাত বীণার কথা বলার আমার কোনো ভাষা নেই, খুব খুব খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, তুমিও খুব ভালো থেকো। এইভাবেই তোমার কৃষ্ণের আদেশ পালন করে আর তাকে থ্যাংকস দিয়ে এগিয়ে যাও। এবার বলি টপিকের কথা। আজকে গোপালকে শুভ জন্মদিনে সবাই নানান খাবারে ভরিয়ে দেবে, পছন্দের খাবার, পছন্দের জিনিস। তাই গোপাল যদি আমার কাছে আসে, আমি শুধুই তাকে বুকে টেনে নিয়ে আদরে আদরে চুম্বনে ভালোবাসায় ভরিয়ে দেব আর বলবো, আজ যত ইচ্ছে যেমন ইচ্ছে দুষ্টুমি করো, আমি দুচোখ ভরে দেখব, অনুভব করব আমার ছোট্ট গোপালের নানান দুষ্টুমি। তানিয়া, গোপাল আমায় এই উপহার নেবে না? নিশ্চয় নেবে, ঈশ্বর কিছুই চায় না আপনার ভালোবাসা, ভক্তি, ভরসাটুকু ছাড়া। তিনটে ভ, হ্যাঁ, ভালোবাসা, ভক্তি আর ভরসা। আনন্দ তো পাবেই, গোপাল ভীষণ খুশি হবে। সঙ্গে শিপ্রাদি জানতে চেয়েছে, তানিয়া তুমি কি দেবে? আমি কি দিই বলুন তো, গোপালকে দেওয়ার কি আছে? আর যদি সত্যি গোপাল আমার ঘরে আসে, আমি তো তাকে দেখে আমার দুচোখ বেয়ে শুধু জল গড়িয়ে পড়বে, আমি তো নিজেকে সামলাতেই পারবো না, কিছু চাইতে পারবো কিনা জানি না। যদি চাওয়ার মতো অবস্থায় থাকি তাহলে এটুকুই চাইব, তোমারে তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না, আর আমার মন মগজ জুড়ে শুধু তুমিই থেকো, এটুকুই। চলে যাই গানে, ফিরে আসবো গানের ওপারে।

0: great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Brishtir dine matir bheja gondho, phutonto chayer ba bhater gondho, maer sharir bhanj bhanga gondho, notun boyer patar gondho, ba kichu udbhot gondho, jemon kerosene tel, korpurer gondho, eshobi protiti manush ar tar priyo gondho, jekhane perfume o har mene jay. যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
3: 9:33 হয়ে 34 সেকেন্ড, আর আপনি শুনছেন 100.1 FM Gold-এ মনের মেলোডি তানিয়ার সঙ্গে। আজ শুভ জন্মাষ্টমী, আর আমাদের ছোট্ট গোপাল যদি হঠাৎ করে ইচ্ছে করে আপনার বাড়িতে চলে যায়, গিয়ে তার কচি হাত আপনার সামনে রেখে বলে, দাও আমার উপহারটুকু, আজ আমার জন্মদিন তো, তখন আপনি কি উপহার দেবেন সেটাই জানতে চেয়েছিলাম। 9903050992 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ করতে পারেন। চটপট করবেন, কারণ ঘড়ির কাঁটা বলছে তানিয়া আর বেশি সময় নেই, আর রয়েছে জমে অনেক মেসেজ, তাই চলে যাই সোজা মেসেজে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে জানিয়েছে, শুভ সকাল দিদি, শুভ জন্মাষ্টমী, অনেক দিন পর এলে, কী করি বলো ভাই, যখন সুযোগ হয় তখনই তো আসি, সুযোগটা তো আমার তৈরি করা নয়। যাই হোক, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি আমার কাছে এসে জন্মদিনের উপহার চায়, তাহলে আমি দেব খাবার, যেমন চকলেট, এবং আজকের দিনের স্পেশাল তালের বড়া। এই আরেকজন তালের বড়া কথা বলেছে, আর বলেছে আমি তাঁর কাছ থেকে চেয়ে নেব আশীর্বাদ। বেশ, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে জানিয়েছেন, সুপ্রভাত আর যে তানিয়া দিদি ভাই, নমস্কার সহ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে ও FM গোল্ড পরিবারের সকলকে। শ্রী গোপালকে দেওয়ার মতো 2 ফোঁটা চোখের জল ছাড়া আর কী বা দিতে পারি, তাকে ভালোবেসে ভক্তিভরে ডেকে তার পায়ে তুলসী পাতা দিয়ে মাখন ও মিছরি দিয়ে তাকে নিবেদন করতে পারি, আর কিছু দেওয়ার সামর্থ্য নেই আমার। আপনার সুমিষ্ট গলাতে কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ আপনাদের সবার মাথায় বর্ষিত হোক এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। বেশ, আপনিও ভালো থাকবেন। মেসেজ করেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে নন্দা রায়পোরেল। মেসেজ মধ্যে একটা ছোট্ট করে কবিতা লেখা রয়েছে, পড়ি। গোপাল আমার জাদুমণি, সাত রাজার ধন মানিক, ননি চোরার হাতে দেব লাড্ডু সাথে ননি খানিক। আয়রে আমার দুষ্ট সোনা, আয়রে আমার দামাল, যশোদামা ডাকছি তোকে আয় রে নাড়ু গোপাল। ময়ূর পুচ্ছের কিরিট দেব গিরিধারের কেশে, মোহনবাসীতে তুলবে সুর মদন মোহন বেশে। রত্নাভরণ পারব না বাছা, গাঁথবো কুসুম মালা, অঙ্গে অঙ্গে সাজিয়ে তোকে তুলব নন্দলালা। সিঞ্জন তোকে গড়ে দেব পুষ্প কুসুম দিয়ে, ঘরে আমার নিক্ষণের সুর তুলবি টলমল পায়ে। মোবাইল আর পড়ার বই দেব না তো মোটেই, খেলার জিনিস বাদ্যযন্ত্র আর কিছু গল্পের বই, এসব উপহার দেব তোকে মন প্রাণ ভরে, বলবো তুই বিদ্যানের আগে মানুষ শহরে। আসলে আমার ধারণা নন্দাদি যখন লিখতে শুরু করেছিলেন তখন তার সামনে ছিল আমরা যে গোপালকে নিয়ে কথা বলছি সেই গোপাল। তারপর লিখতে লিখতে সেই গোপালের বেশে নন্দাদির সেই পুত্র সন্তানের চোখ ছবি মুখ সবটা ভেসে উঠেছে, আর তাই কবিতার শুরু হয়েছে গোপালকে দিয়ে, যশোদার মায়ের গোপালকে দিয়ে, আর শেষ হয়েছে আমাদের

নন্দাদির গোপালকে দিয়ে। খুব ভালো লিখেছেন দিদি, এইভাবেই লিখতে থাকুন। মেসেজ করেছেন নালিকুল, হাওড়া নালিকুল বন্দিপুর থেকে, বিজয় কৃষ্ণ দালাল। শুভ সকাল, শুভ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তানিয়া, আজ আমাদের বাড়ির 46তম গোপালের পুজো, যা 56 ভোগ দিয়ে আমরা পালন করি বা দেওয়া হয়। তাই গোপাল আমাদের কাছে কিছু চাইলে আর আলাদা করে কিছু দেওয়ার মতো নেই, মন প্রাণ সবটুকু তার পায়ে সঁপে দিয়েছি, এইটুকুই। জয় গোপাল, জয় নিতাই। বেশ, মেসেজ করেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, বলেছেন শুভ সকাল তানিয়াদি, গোপাল যদি আমার কাছে সে উপহার চায় তাহলে আমি গোপালকে উপহার হিসেবে দেব একখানা বড় বাঁশি আর ময়ূরের পালক, আর তার সঙ্গে দেব খেতে লাড্ডু। আচ্ছা, আপনারা কেউ গুড়ের নাড়ু দেবেন না? না, গুড়ের নাড়ুটা গোপাল খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি, আর গোপাল খেলেই আমার খাওয়া, তো সেই জন্যই বলছিলাম আর কি। চলুন পরের মেসেজে যাই। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে সুব্রত মাল, আমি গোপাল ঠাকুরকে একটা রেডিও উপহার দেব আর বলবো তুমি সারা দিন রেডিও শুনবে, বিশেষ করে 8:30 থেকে মনের মেলোডি অবশ্যই শুনবে। বাবা, খুব ভালো। রমা রায় দাসনগর থেকে জানিয়েছেন সুপ্রভাত, আপনাকেও জানিয়ে সুপ্রভাত, আজ শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য। আমার কাছে যদি ননিগোপাল আসেন আমি তাকে, আচ্ছা, আমি তাঁর চরণে নিজেকে সঁপে দেব আর বলবো ঠাকুর আমার সমস্ত ভার তুমি নাও, আমার সমস্ত দোষ ক্ষমা করে দাও। ভালো থাকবেন দিদিভাই, অনেক ধন্যবাদ। চলুন এবার একটা গান শুনি। যখন গোপাল আসবে আপনার কাছে তখন সেই গোপালের রূপ দেখে আপনারও কি এমনই অবস্থা হবে যেমন এই গানে বলা আছে? কিভাবে দেখতে চান আপনি গোপালকে, কেমন সাজে দেখতে চান?

এই গানে যদিও নিমাইয়ের কথা বলা হয়েছে, কিন্তু নিমাই তো আসলে রাধা কৃষ্ণের এক মিলিত রূপ। নিমাইকে নিয়ে একদিন কথা বলে হয় নাকি? আচ্ছা বেশ, এখন চলে যাই মেসেজে, কারণ মেসেজ শেষ না করে যেতে পারলে আপনারা দুঃখ পাবেন, আর আমি তো আপনাদের দুঃখ দিতেই পারি না, তাই না? উলুমেরিয়া থেকে, উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা, সেখান থেকে পাঠিয়েছেন গোপাল মান্না। জানিয়েছেন, শুভ সকাল তানিয়া দি সহ সকল বন্ধুদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই, রাধে রাধে। গোপাল যদি আমার কাছে আসে, আমরা তো ময়রা সম্প্রদায়, আমাদের তৈরি করা নানান মিষ্টি গোপালের পায়ে সমর্পণ করা হয়, কিন্তু আমি গোপালকে খাওয়াবো নারকেল নাড়ু, তার পকেটেও ভরে দেবো। আচ্ছা, যদি পকেট না থাকে তাহলে কি করবেন? বেশ, এটা আমার প্রশ্ন থাকলো আপনার কাছে। যাই হোক, গোপালদা জানিয়েছেন তিনি নারকেল নাড়ু দেবেন, আর নারকেল নাড়ুটা অবশ্যই গুড়ের দেবেন, কিন্তু হ্যাঁ, চিনিটা অতটা ভালো বাসবেন না নিশ্চয়ই, আর চিনির দামটাও বেশি। গুড়টা কিন্তু শরীরের পক্ষে ভালো, চিনি একদম ভালো জিনিস নয়, ক্ষতিকারক। সোমেন যাদবপুর থেকে জানিয়েছেন, তানিয়া প্রথমে তোমাকে জানাই সুন্দর সকালের শুভেচ্ছা ও ভালোবাসা। আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তোমাকেও সকল শ্রোতা বন্ধুদের জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। বেশ, আপনাকেও জানাই, আমি কৃষ্ণের জন্য এক ফোঁটা চোখের জল উপহার হিসেবে দেব। ফুলমালা তো সবাই দেয়, কিন্তু চোখের জলের চেয়ে পবিত্র উপহার আর নেই, আমার প্রভু ওটাই নেবেন। এক ফোঁটা চোখের জল আপনি দিতে পারবেন না, কারণ তাকে কাছে পেলে চোখের জল বাঁধ মানবে না, এটাই আমার বিশ্বাস। আর আসলে সোমেন বলতে চেয়েছেন সমর্পণের কথা, এক ফোঁটা চোখের জল, দশ ফোঁটা চোখের জল, এটা বিষয় না। সোমেন চেয়েছেন নিজেকে কৃষ্ণের পায়ে, গোপালের পায়ে সমর্পণ করে দিতে। খুব ভালো সোমেন। মনিকা মাইতি নামখানা থেকে জানিয়েছেন, এফএম গোল্ডের সমস্ত বন্ধুকে জানায় জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই দিনটা সকলের খুব ভালো কাটুক, আর গোপাল যদি আমার কাছে আসে, ওর সঙ্গে কথা বলে সময় কাটাবো, ওর ভালো মন্দ জিজ্ঞাসা করবো, আর আমার কাছে থেকে যেতে বলবো। মনিকা, খুব ভালো বলেছ, কারণ আমরা যখনই ঈশ্বরকে কাছে পাই, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আমি এটা কেন হয়নি, আমি এটা কেন পাইনি, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে, 108টা অভিযোগ থাকে, তাই না? কিন্তু অভিযোগ না করে কখনো ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করি না আমরা, তুমি কেমন আছো, তুমি ঠিক আছো তো, তোমার ভার লাগছে না? আমরা পরিবারের কজনের ভার নিতেই একদম নাজেহাল হয়ে যায়, ডিপ্রেশনে চলে যাচ্ছি, আজকাল নতুন সমস্যা। কিন্তু জগতের ভার নিয়ে যিনি রয়েছেন, সেই প্রভুর ভার যে কতটা, সেই ভারে তিনি ভারাক্রান্ত কি না, সে খোঁজ কখনো নিই না, তাই না? যাই হোক, চলে যাই পুনেতে। শুভ বৃষ্টি ভেজা মহা, আচ্ছা, জন্মাষ্টমীর সকালে তানিয়া বোনকে জানাই শুভেচ্ছা। উৎপল মুখার্জি ফ্রম পুনে, রোজের মতো মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে তানিয়া সাজানো মিষ্টি গান শুনে মন ভালো করছি। মজার বিষয়ে যাই, আমি গোপালকে বলবো তোমাকে দেবার মতো কোনো গিফট নেই, শুধু ভক্তিপূর্ণ প্রণাম দিলাম, আমার বাড়িতে থেকে আমাকে আশীর্বাদ করে আমাকে চিন্তামুক্ত করো, পৃথিবীর সকলকে শান্তি দাও, ভালো রেখো, আমার বাড়িতে ছোট্ট গোপাল আছে, তার জন্য আজ নতুন জামাকাপড় কিনে আনা হয়। পুনাতে এখানে আজ সারা দিন বাচ্চাদের অনেক কালচারাল অনুষ্ঠান হয়, ভালো থেকো তানিয়া, আপনিও ভালো থাকবেন। পুনার গল্প আমরা কিন্তু জানতে পারি উৎপলদার মেসেজ থেকে, তাই না? শালকিয়া থেকে বাবু গাঙ্গুলি জানিয়েছেন, আজ মনের মেলোডি শুনতে শুনতে দুচোখ ঝাপসা হয়ে যাচ্ছে, সত্যি যদি গোপু সোনা আমার কাছে এসে কিছু চায়, আমি বলবো গোপু আমার হৃৎপিণ্ডটা তুমি নাও, আর তোমার চরণে আমায় ঠাঁই দাও। না না, আপনার হৃৎপিণ্ড উনি নেবেন না, ঈশ্বর ঘুষ নেন না, বিশ্বাস করুন, আমরা যে মানত করি না, এই বৃথাই মানত করা, আমরা ঈশ্বরকে বৃথাই ঘুষ দিই, যেটা হবার যেমন কর্ম তেমন ফল অনুযায়ী, যেটা হবার যখন হবার সব হয়ে যাবে, তাই না? শুধু দরকার ওই যে বললাম ভক্তি, প্রেম আর ভক্তি।

ভরসা আর ভালোবাসা, এই তিনটে জিনিস। চলে যাই আত্রাই বাংলাদেশে। কাজী আপু জাফর জানিয়েছেন, আজকের বিষয় সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নেই, তবে আমার কৃপণ কবিতার প্রসঙ্গটি ভীষণ ভালো লাগলো, কারণ এটি আমার ভালো লাগা কবিতাগুলোর মধ্যে অন্যতম। বাহ, আপনি শুনতে থাকুন। আসলে সব তো এক, তাই না? তবুও ওই পরম শক্তিকে অনুভব করতে যদি কখনো সুযোগ হয়, তাহলে আপনি কি চাইবেন? আপনি এমনভাবেও ভাবতে পারতেন। যাই হোক, আমরা চলে যাই একটা গানে। কৃষ্ণ প্রেমকে মনে মনে লুকিয়ে রাখা বোধহয় খুব কঠিন কাজ। গানে গানে পৌশালী বন্দ্যোপাধ্যায়।

আচ্ছা, বন্ধুদের মেসেজ একটু চট করে পড়ে নিই। অমিত বন্ধু ঘোষ জানিয়েছেন যে গোপাল আসলে তাকে খেতে দেব আসনে বসিয়ে, এবং তারপর নিরামিষ সমস্ত খাবার যেমন মশলা ধোসা ইডলি উত্তপম এই সমস্ত দেব, সঙ্গে রেডিও সেট উপহার দেব যাতে সে আকাশবাণীর FM গোল্ড এবং FM রেইনবো অনুষ্ঠানে শুনতে পারে। আর তানিয়াদের অনুষ্ঠানে যেন অবশ্যই মেসেজ করতে পারে মনের মেলোডিতে। থ্যাংক ইউ সো মাচ। মানে এটা আমি চেয়েছিলাম কেউ না কেউ আমার হয়ে চেয়ে দিই গোপালের কাছে, তো আপনি চাইলেন। কিশোরদা জানিয়েছেন তিনি কেক দেবেন এবং দুর্গাপুজোর জন্য জামা প্যান্টের পিস দেবেন। তপন রায়চৌধুরী জানিয়েছেন বাগুইয়াটি জোড়া মন্দির থেকে যে গোপালকে মালপোয়া এবং তালের বড়া আর সঙ্গে একটি খুব সুন্দর মালা উপহার দেবেন। দেবসাধন চৌধুরী ট্যাংরা থেকে জানিয়েছেন শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা, গোপুকে অনেক তালের বড়া দেব, পায়েস দেব, চকলেট দেব, তারপর আমার নয়নের জলে তার রাঙা পা দুটি ভিজিয়ে দেব, প্রেম ভক্তি ভালোবাসা উজাড় করে দেব তার চরণে। আচ্ছা, আর চন্দ্রাবলিদি মেসেজ করেছেন যে বিভিন্ন স্বাদের নাড়ু সঙ্গে, আচ্ছা, তিনি বাগান থেকে ফুল নিয়ে প্রথমে গোপালকে সাজাবেন, তারপর রূপোর থালায় সাজিয়ে দেবেন বিভিন্ন স্বাদের নাড়ু, আর পাশে থাকবে বিভিন্ন ধাতুর তৈরি একটি বাঁশি। বেশ, মেসেজ করেছেন চিন্ময় মাহাতো কদমা জামশেদপুর থেকে, নমস্কার জোহার, জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। সবাই খুব খুব ভালো থেকো, আজকের অনুষ্ঠান খুব ভালো লাগলো। আচ্ছা, আজকের বিষয় নিয়ে দাদা কিছু লেখেননি, আমি কি কারোর মেসেজ মিস করে গেলাম? তাহলে সে বন্ধু তো খুব দুঃখ পাবে। আচ্ছা, না আমার মনে হয় না করেছি। আচ্ছা, নিশাকর ধরের মেসেজ আছে, উনি অনেকক্ষণ আগেই মেসেজ করেছেন কিন্তু ওপরে চলে এসেছিল। জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে তিনি জানিয়েছেন যে আজ দোকানে আস্তে আস্তে ভাবছিলাম আজ হয়তো আমাদের আদরের তানিয়াদির কণ্ঠস্বর শুনতে পাবো, অনেকদিন শুনতে পাইনি তো মন খারাপ করছিল, তাই দোকানে এসেই আগে রেডিও টিউন করলাম, কণ্ঠস্বর শুনে ভীষণ ভালো লাগলো। জানাই যে আজকে যদি গোপুসোনা আমার কাছে আসে তাহলে নলেন গুড়ের মোয়া তৈরি করে রেখে দেবো গোপুসোনার জন্য। আর জানতে চেয়েছেন আবার কবে আসবো আবার হচ্ছে, কবে আসি বলুন তো, 7 তারিখ আসবো, কেমন? আর ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। শেষ গান রেখে গেলাম শ্যামলী ভট্টাচার্যের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের প্রথম জিও সিঙ্ক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি ফোরামের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত বিমানে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আজ জন্মাষ্টমী, দেশজুড়ে যথোচিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউ টাউনে প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের অবদানকে তিনি অক্ষয় অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন। প্রবল বৃষ্টি ও ধসের জেরে পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গগামী বহু ট্রেন আজ বাতিল হয়েছে। চায়না মাস্টার সুপার 750 ব্যাডমিন্টনে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আজ লি চুক ইউয়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিও সিঙ্ক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিও সিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ GSLV-F17 রকেটটি রাত 2:55 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে, এ সংক্রান্ত পরিষেবার মান উন্নত করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the Geo Imaging Satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the Geo orbit, providing important strategic data for our country.
0: জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ EOS-05 এর সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, EOS-05 হল একটি অত্যাধুনিক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ যা জিও সিনক্রোনাস কক্ষপথ থেকে মহাকাশে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দৃশ্যমান ইনফ্রারেড, মাল্টি স্পেকট্রাল এবং হাইপার স্পেকট্রাল ব্যান্ডে উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। ডঃ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দর্শী নেতৃত্বে ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্র ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ভূ পর্যবেক্ষণ উপগ্রহের সফল উৎক্ষেপণের প্রশংসা করেন। ভারতের প্রথম জিও সিঙ্ক্রোনাস ইমেজিং স্যাটেলাইট সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি যোগাচ্ছে। এই সাফল্য ইসরোর এক অসামান্য সাফল্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী একে সমগ্র দেশবাসীর জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি এবং বরিষ্ঠ

বিচার বিভাগীয় প্রতিনিধিদের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট এই ফোরামের আয়োজক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, চীন, রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, বেলারুশ, কাজাকস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং উজবেকিস্তানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে। এই দ্বিপাক্ষিক বৈঠকে বিচার বিভাগীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা মত বিনিময় করবেন। তিন দিনের এই ফোরামটি আন্তর্জাতিক বিভিন্ন বিরোধের নিষ্পত্তি নিয়েও আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। নেপাল পুলিশ জানিয়েছে এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 359টি দেহ মিলেছে। নাওয়ালপরাসি পূর্ব থেকে 218টি, নাওয়ালপরাসি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। এছাড়া রাশুয়া থেকে 140টি মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 5,053 জন নিখোঁজ। নেপাল সরকার ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্ত করছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও 2টি বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে।

0: জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তার জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বাণী ভারতীয় সংস্কৃতি ও দর্শনে প্রাণশক্তি সঞ্চার করে। তিনি সকলকে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বার্তা মানব জাতিকে সত্য পথে পরিচালিত করতে উৎসাহ যোগায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শ্রীকৃষ্ণের বাণী নিঃস্বার্থভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্যরা সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এই উপলক্ষে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয় অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, রূপা গাঙ্গুলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মন্ত্রী অর্জুন সিং প্রমুখ। পরে মুখ্যমন্ত্রী তার ভাষণে জানান, 25 কোটি টাকা ব্যয়ে 3টি অংশে এই ফিল্ম সেন্টার গড়ে উঠবে।
1: আপাতত 25 কোটি টাকা বরাদ্দ করেছি, উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে, 3টি অংশ থাকবে। প্রথমটাতে 750 আসনের 2টো সিনেমা হল থাকবে, প্রিভিউ থিয়েটার, ফুড কোর্ট এবং পার্কিং। দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 1000 আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার। তৃতীয় অংশে থাকবেন অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স, এক্সটার্নাল রিয়েলিটি এবং সিনেমার পোস্ট প্রোডাকশনের ল্যাবরেটরি ও স্টুডিও।
0: নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজ বাতিল হয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। রেললাইনে ধসের 24 ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতে টেস্টিং এর পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়। রেল দপ্তর সূত্রে জানা গেছে, গতকালের ধসের জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট লাইন ধসে গিয়েছে। ওভারহেড কানেকশনের বৈদ্যুতিক পোলগুলিও স্থানচ্যুত। আপৎকালীন পরিস্থিতিতে উত্তরবঙ্গে ও ঝাড়খণ্ডের দিকে সব ট্রেন ফারাক্কার 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ধীরগতিতে চালানো হচ্ছে। দ্রুতগতিতে কাজ চললেও পরিষেবা কতক্ষণ

পুরোপুরি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেল আধিকারিকেরা। শেনজেনে চায়না মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত আজ কোয়ার্টার ফাইনালে লি চুক ইউয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাদের ফ্রান্সের দুই ভাই কৃষ্ণ ও তোমা জুনিয়র পোভক জুটি

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Brishtir dine matir bheja gondho, phutonto chayer ba bhater gondho, maer sharir bhanj bhanga gondho, notun boyer patar gondho, বা কিছু উদ্ভট গন্ধ, যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
4: নমস্কার বন্ধুরা, তোমায় গান শোনাবো নিয়ে আপনাদের রেডিও সাথী শাশ্বতী হাজির। আপনাদের পছন্দের গানের তালিকা প্রস্তুত ইতিমধ্যে, আর শুরু করে দেব। শুভ জন্মাষ্টমী সবাইকে তার আগে জানাই, আর শুরু করি আপনাদের পছন্দ করা একটি গান দিয়ে। তারপর বলে দিই কার কার অনুরোধে এই গান।

1987 সালে তৈরি দোলন চাপা ছবির থেকে এই গানটি আমরা শুনছিলাম। আর গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর কানু ভট্টাচার্য। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনেকে, পরপর বলি তাদের নাম। লালমোহন মাঝি, জালাল সি, বৌবাজার হাওড়া থেকে শুনতে চেয়েছেন, এবং সুলতানপুর শ্যামপুর হাওড়া থেকে ঝর্ণা মল্লিক, জয়ন্ত মল্লিক, অয়নিকা মল্লিক, চয়নিকা মল্লিক, অধ্যয়ন মল্লিক, সবাই মিলে এই গানটি শুনতে চেয়েছিলেন। আমরা সবাই মিলে কিন্তু শুনে নিয়েছি এই গানটি। এরপর আমরা যে গানটি শুনব সে গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন কে সেটা আপনাদের জানিয়ে দিই। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন

0: পিতাপুত্র ছবি থেকে গানটি আমরা শুনছিলাম, 1969 সালের ছবি। কথা, গানের কথা প্রণব রায় এবং সুর পবিত্র চট্টোপাধ্যায়। আর শুনতে চেয়ে যারা অনুরোধ করেছেন তাদের নাম তো আগেই জানিয়েছি। আমরা তোমায় গান শোনাবতে রয়েছি এবং আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের রেডিও সাথী শাশ্বতী।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

আমরা শুনছিলাম মান্নাদের কণ্ঠে, এই গান শুনছিলাম হার মানা হার ছবি থেকে, সুধীন দাশগুপ্তর কথায় সুরে 1972 সালের ছবি হার মানা হার, সেই ছবির সাউন্ড ট্র্যাক। আর এবার আপনাদেরই অনুরোধে শুনব উত্তম কুমার অভিনীত ছবি থেকে গান শুনতে চেয়েছেন, কে শুনতে চেয়েছেন অনেকে মিলে, নিশা কর, অনুশ্রী, শ্রেয়শ্রী, রিমা ধর, আমতা, জগদ্ধাত্রী তলা হাওড়া দুটো গানের অনুরোধ করেছিলেন, তার মধ্যে একটি গান আপনাদের এই মুহূর্তে শোনাচ্ছি।

মাফ করবেন, যে গানটি শোনালাম নিশাকর, অনুশ্রী, শ্রেয়শ্রী, রিমা ধর, আমতা, জগদ্ধাত্রী, তলা, হাওড়া, এটাই শুনতে চেয়েছিলেন। সেটাই আমরা তোমার দেহের ভঙ্গিমাটি। এরপরে শুনে নেব লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান। কে শুনতে চেয়েছেন অবশ্যই জানিয়ে দেবো গানটির পরে।

সোনার খাঁচা ছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বীরেশ্বর সরকারের সুরে এই গানটি শুনছিলাম। সোনার খাঁচা ছবিটি 1971 সালে নির্মিত ছবি, আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অনেকে মিলে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী দাউদপুর থেকে ধীরেন্দ্রনাথ মণ্ডল, কালীরানী মণ্ডল, কার্তিক মণ্ডল এবং বাণী চ্যাটার্জি। সবার জন্য এই গান রইল। এবার যাব আমরা পরের গানে। পরের গান নজরুল গীতি, শ্যামল মিত্রর কণ্ঠে শুনতে চেয়েছেন, কে শুনতে চেয়েছেন জানাবো গানের পর।

হিন্দুস্তান পার্ক কলকাতা 29 থেকে সুনীত এবং সোনালী সেনগুপ্ত ওই গানটি শুনতে চেয়েছিলেন। আর এরপর যে গানটি শোনাবো, হিতেন্দ্র দাস আসাম থেকে শুনতে চেয়েছেন, যে কোনো গান শুনতে চেয়েছেন, আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছাও জানিয়েছেন সবাইকে, সেই জন্য রইল অনুপ জালোটার কণ্ঠে এই গানটি।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: তোমায় গান শোনাবোতে আপনাদের রেডিও সাথী শাশ্বতী আপনাদের সঙ্গে রয়েছে। আর এই মুহূর্তে যে গানটি শোনাবো শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনার জন্য রইল আপনার বহু প্রতীক্ষিত পছন্দের গানটি।

আমরা পরপর দুটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলাম। পরের গানটি যাদের অনুরোধে শুনলাম জানিয়ে দিই, অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে, জয়া ছায়াছবি থেকে গানটি শুনছিলাম। 1965 সালের ছবি, কথা গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর রবীন চট্টোপাধ্যায়। এরপর আমরা আরেকটি ছায়াছবির গান শুনব, মধুর মিলন। কে শুনতে চেয়েছেন জানিয়ে দিই আপনাদের, শুনতে চেয়েছেন উত্তম কুমার দাস, দ্বারহাট্টা, হরিপাল, হুগলি থেকে, শিল্পী সনু নিগম।

তোমায় গান শোনাবতে এবার যাদের অনুরোধে গান শোনাবো তারা হলেন নিতাই পাল, তপতি পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা মামুদপুর থেকে। শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শেষ গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন যারা, অসীমা অনিক, মুনমুন, শুভ, কুশল, নয়ন, রাজীব, পাটদোহা, শ্যামপুর, বাঁকুড়া থেকে। অনুপ জালোটার কণ্ঠে এই গানটি শুনতে শুনতেই আমরা তোমায় গান শোনাব থেকে বিদায় নেব, তারপর ফিরে আসব 2:30 মিনিটে সুরেলা সফর নিয়ে। আপনাদের রেডিও সাথী শাশ্বতী।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Brishtir dine মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
3: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।
4: শুরুতেই জানিয়ে দিই আবহাওয়ার খবর। কালিম্পং জলপাইগুড়ি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাই কালিম্পং জলপাইগুড়ি জেলার যে সমস্ত জায়গায় আবহাওয়া এই মুহূর্তে খারাপ, সেই এলাকার মানুষেরা একটু সাবধানে থাকবেন, আগামী 2-3 ঘন্টার মধ্যে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
3: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
4: সুরেলা সফরে আপনাদের রেডিও সাথী শাশ্বতী আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়ি বলছে 2:34 হয়ে 45 সেকেন্ড। আপনারা সবাই অপেক্ষা করে আছেন আজ সুরেলা সফরে কি বিষয় রয়েছে সেই ভাবনায়, অবশ্যই জানাবো আপনাদের। আর সুরেলা সফরে আজ আমরা যেহেতু শুক্রবার মেলোডি মেকার সাধারণভাবে বিষয় থাকে, কিন্তু আজ একটু অন্যরকমভাবে সুরেলা সফরটিকে সাজিয়েছি। আজ এক বিশেষ সিনেমা ব্যক্তিত্বের জন্মদিন, তার জন্মদিনকে ঘিরেই কিন্তু আজকের সফর চলবে সুরে সুরে। প্রথমে কথা না বলে বরং একটা গানে যাই। গানটা শুনতে শুনতেই আমাদের একটা ধারণা হবে যে আমরা কার জন্মদিন নিয়ে কথা বলতে চলেছি।

বৃষ্টি ভেজা পথ ধরে হেঁটে যেতে হবে। অবশ্য সঙ্গী আরও দুজন, বয়সে একটু বড়, দুই বাচ্চা। এই দৃশ্যে অভিনয় করার জন্য স্বয়ং নার্গিস তাকে চকলেট দিয়েছিলেন। ঘুষ পেয়ে তবেই রাজি হয়েছিলেন 3 বছরের ছোট ছেলে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বলিউডের রাস্তা অনেক পথ হেঁটেছেন, দীর্ঘ হয়েছে তাঁর ছায়া। কার কথা বলছি, আর আপনাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না, তবু নিয়ম মতো আমাদের বলতেই হয়, আজ ঋষি কাপুরের জন্মদিন, 14 সেপ্টেম্বর 1952 সাল জন্মগ্রহণ করেছিলেন রাজ কাপুরের দ্বিতীয় পুত্র ঋষি কাপুর। স্ত্রী 420 ছবিতে যে ছবিটির কথা বলছিলাম, গানের দৃশ্যে ছোট্ট ছেলে বৃষ্টিতে রেনকোট পরে হেঁটে যাচ্ছে, 3টি বাচ্চা, তার মধ্যে সবথেকে ছোটটি ঋষি কাপুর। সেই প্যার হুয়া ইকরার হুয়া গানের দৃশ্য নিশ্চয়ই আপনাদের সকলের মনে পড়ছে এই মুহূর্তে, সেই পর্দায় প্রথম আবির্ভাব। তারপর 15 বছর চুপচাপ, 15 বছরে নিজেকে তৈরি করেছেন, শিক্ষিত করেছেন, পড়াশুনো করেছেন। তারপর 15 বছর পর 1970 সালে রাজ কাপুর তৈরি করছেন মেরা নাম জোকার। তিনি সর্বস্ব দিয়ে এই ছবি তৈরি করছেন, আর রাজ কাপুরের ছোট বয়সের চরিত্রে অভিনয় করলেন ঋষি কাপুর। তার মধ্যেই মুম্বাইয়ের ক্যাসপিয়ান স্কুলের, পরে ঋষির পড়াশোনা আজমেরের মেয়ো কলেজে, পারিবারিক ধারা অনুসরণ করে অভিনয়কেই পেশা হিসেবে গ্রহণ করলেন শেষমেশ। নিজের প্রতিভার জোরেই অতিক্রম করলেন পূর্বজদের ছায়া, কারণ কাপুর পরিবার, সে পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে কেই না রয়েছে বড় বড় সিনেমা জগতের স্টলওয়ার্ট বলা যায়, প্রত্যেকেই রয়েছেন। তাদের ছায়া অতিক্রম করে নিজস্ব ধারা তৈরি করলেন। সমসাময়িকভাবে অভিনেতাদের, সমসাময়িক অভিনেতা যারা ছিলেন তাদের কাছ থেকেও এসেছিল প্রতিদ্বন্দ্বিতা, কারণ তখন অভিনয় করছেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, রাজেশ খান্না, এদের সঙ্গে লড়াই করে তিনি তার নিজস্বতা তৈরি করলেন। কোন ছবির হাত ধরে তার নিজস্বতা তৈরি হলো সেটার গান তো আমরা শুনেই নিয়েছি, একটা গান শুনেছি, তবে একটা গান শুনে এই ছবির মন ভরে না, আবারও শুনবো অবশ্যই এই ছবির গান। এই ছবি নিয়ে অনেক অনেক কথা বলার আছে আমাদের, থেকে যায়। 1973 সালে মুক্তি পেয়েছিল ববি, ডিম্পল কাবাডিয়ার সঙ্গে, দুজনেই নতুন জুটি, ডিম্পল কাবাডিয়া এবং ঋষি কাপুর। ছবিটি একেবারে সুপার ডুপার হিট বলতে যা বোঝায় তাই হয়েছিল সে সময়ে। ববির পরিচয় থেকে বেরিয়ে আসতে সময় লেগেছিল ঋষি কাপুরের, এই ছবি তাকে শক্ত একটা জমি দিয়েছিল অবশ্যই। তবে এও শুনতে হয়েছে ছেলেকে লঞ্চ করার জন্যই রাজ কাপুর এই ছবি বানিয়েছিলেন। এই আক্ষেপ কিন্তু তার সারা জীবন ছিল, তার মানে ঋষি কাপুরের। পরে এক সাক্ষাৎকারে কি বলেছেন আমরা অবশ্যই শুনব, কিন্তু তার আগে আরেকটি গান শুনে নিই। কোন ছবির গান শুনব আমরা, কি ববিরই গান শুনব না অন্য ছবিতে যাব? অন্য ছবিতেই যাই বরং, আপনাদের বরং শোনাই এই মুহূর্তে জাহরিলা ইনসান ছবির একটি গান।

0: জাহরিলা ইনসান ছবি থেকে গানটি শুনছিলাম। 1974 সালের ছবি। ঋষি কাপুর অর্জুন সিং এর ভূমিকায় ছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন মৌসুমি চ্যাটার্জি। এই গানের দৃশ্যে যাদের আমরা দেখব বা দেখি আর কি, এই ঋষি কাপুরের যে ববি সিনেমার কথা বলছিলাম আমরা, ববি সিনেমাতে ঋষি কাপুর তো কাস্টেড হলেন এবং তাকে তার ডিম্পল কাবাডিয়া এবং ঋষি কাপুর দুজনে এই ছবিতে অভিনয় করেছিলেন। তো সেখানে তাকে বারবার শুনতে হয়েছিল যে পরবর্তী সময়ে, এত সুপার ডুপার হিট হওয়ার পরে আরও বিশেষ করে যেটা হয়, প্রতিদ্বন্দ্বিতার জায়গা, প্রতিযোগিতার জায়গা বেড়ে যায়, সেই জায়গা থেকে মানে এরকম একজন ক্ষমতাসম্পন্ন বাবা যদি পেছনে থাকে তো সেই জায়গাটায়। পরবর্তী সময়ে ঋষি কাপুর কিন্তু নিজে বলেছেন যে এই ছবিতে আমি কিন্তু নায়ক হতাম না যদি মিরানাম জুকার ছবিটি বাবা সর্বস্ব দিয়ে তৈরি করলেন কিন্তু শেষ পর্যন্ত ছবিটি বাজারে চলল না, অনেক দেনা হয়ে গেল বাজারে রাজ কাপুরের। তখন তিনি এমন একটা ছবি তৈরি করতে চাইলেন যে ছবিটি কিছুটা এই আর্থিক মানে চাপটা কমিয়ে দিতে পারে এরকম। তিনি সেই মুহূর্তের বাজার যা দেখলেন, সেখানে ফিল্মের জগতে যা চলছে সেখানে দেখলেন যে তিনি যদি টিনেজকে টার্গেট করেন, টিনেজকে টার্গেট করে এবং ওই টিনেজের ছেলে মেয়েদের দিয়ে কাজটা করান এবং রোম্যান্টিক একটা ছবি তৈরি করেন, সে জায়গাতে হয়তো সাফল্য আসবে, এটা তিনি বুঝেছিলেন। সেক্ষেত্রে তিনি ডিম্পল কাবাডিয়াকে ঠিক করলেন নায়িকা হিসেবে এবং ছেলে হিসেবে ঋষি কাপুরকে নিলেন, কারণ সেই মুহূর্তে রাজেশ খান্না রোম্যান্টিক হিরো। রাজেশ খান্নাকে নিতে গেলে যে আর্থিক চাপ নিতে হবে, সেই আর্থিক চাপ নেবার মতো তার কাছে সঙ্গতি ছিল না সেই মুহূর্তে, যেহেতু তিনি মেরা নাম জোকারে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ছবি বানাতে গিয়ে, এবং তার যে প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসটাও মানে খুব মানে সমস্যার মধ্যে চলছিল, হয়তো ছেড়ে দিতে হবে, বেচে দিতে হবে বা বন্ধক দিতে হবে, এরকম একটা সমস্যার মধ্যে এসে গিয়েছিল। সেই জায়গা থেকে নিজেকে আবার মানে ছবির জগতে ফিরিয়ে আনা বা একটা কামব্যাক করা যেটাকে বলে, সেটার জন্যই কিন্তু ববি ছবি। এবং সেখানে কিশোর কুমার বা মোহাম্মদ রফি সেই সময় গানে ভীষণ রকমভাবে তাদের মানে গানের জগতে তাদের খ্যাতি, সে জায়গায় তিনি যে গানটি আমরা শুনলাম শুরুতে, সে গানটা গাওয়ালেন কিন্তু শৈলেন্দ্র সিংকে দিয়ে। এইভাবেই তিনি তার বাজেট কমিয়েছেন, যে ছেলেকে যদি আমি এখানে হিরো হিসেবে নিয়ে আসি, তার আগে তিনি ছেলেকে অভিনয় করিয়ে দেখে নিয়েছেন মেরা নাম জোকারে, সেখানে সাফল্য পেয়েছেন ছেলে, তারপরে সে ছেলেকে যদি আমি হিরো হিসেবে নিয়ে আসি তাহলে আমাকে হিরোর পেমেন্ট করতে হবে না, এই একটা জায়গা। পরে অবশ্য অনেক পরে ঋষি কাপুর এই জায়গাটা সবার কাছে এনেছিলেন, আসলে কাপুর পরিবারের সব কথা সেভাবে তো প্রকাশ্যে সবাইকে সবাই মানে এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি এবং সেখানে একটা মিডিয়া জগৎ, সেখানে সব কথা তো সেই মুহূর্তে হয়তো বলা সম্ভব ছিল না, তাই তিনি পরবর্তী সময়ে তার যখন মানে কি বলবো বয়সের একটা জায়গায় পরিণত বয়সে পৌঁছেছেন তখন তিনি সে কথা বলেছেন, বা তার যে বায়োগ্রাফি তিনি লিখেছেন খুললাম খুল্লাতে সেখানেও তিনি উল্লেখ করেছেন। আমরা কথা বলছিলাম, একটা খবর আপনাদের জানিয়ে দিই, তারপরে একটা গান শুনবো, তারপরে তো সংবাদ বিরতিতে চলে যেতে হবে, তিনটের সময় ফিরে আসবো, তারপরে আবার কথায়।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে, গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

এই গানের দৃশ্যটা নিশ্চয়ই মনে করতে পারছেন খেল খেলমে ছবিতে, যেখানে গিটার হাতে মানে কলেজের প্রোগ্রামে গান গাইছেন ঋষি কাপুর এবং তার বন্ধু সেখানে নিতু সিং রয়েছেন এবং বিক্রম চরিত্রে ছিলেন বিনোদ, সম্ভবত বিনোদ খান্না। এই যে ছবিটা, এই ছবিটাতে গিটার হাতে গান গাইছেন, এরকমই তিনি নিতু সিংয়ের সঙ্গে প্রচুর ছবিতে অভিনয় করেছেন। এখানে সাত জন্মের কথা বলা হয়েছে, পরবর্তী সময়ে নিতু সিংয়ের সঙ্গেই তিনি সাত জন্মের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেটা 1980, আর এই ছবি তৈরি হয়েছে 1975 সালে। এই যে গিটার হাতে গান নিয়ে ঋষি কাপুর ইন্টারভিউতে অনেকবারই বলেছেন যে সেই সময়ে, তার সময়ে যারা অ্যাংরি ইয়াং ম্যানের একটা মানে ছবির বিষয় হিসাবে অ্যাংরি ইয়াং ম্যান, হিরোরা তখন অ্যাংরি ইয়াং ম্যান, রোম্যান্টিক এবং ব্যাপারটা এবং খুব সফট ব্যাপারটা তখন সেই সময় 70-এর দশকে ছবির মধ্যে পাওয়া যেত না। সেখানে গুলি, বন্দুক, বোমা এসবের মানে

0: ছবি দৃশ্যে এইসবের ছবি দেখা গেছে। সেই জায়গায় গিটার হাতে ঋষি কাপুর তখন অভিনয় করেছেন এবং গিটার হাতে তিনি মানুষের মন জয় করে নিয়েছেন, হৃদয় জয় করে নিয়েছেন। এভাবেই ঋষি কাপুর তিনি পরপর পরপর ছবিতে অভিনয় করেছেন। সেই ছবির তালিকা কিন্তু নেহাতই কম নয়, মানে 25 বছরে একটানা, মানে 1970 সাল থেকে যদি আমরা ধরি তাহলে টানা 25 বছর তিনি হিরোর চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তী সময়ে তিনি অবশ্য নিজেকে একটুখানি অন্য রূপে, একটু ব্রেক নিয়ে নিজেকে অন্য রূপে তিনি মানে ফিল্মের মধ্যে প্রকাশ করেছেন, সেই কথাতেও আসব পরে। তার যে ছবিগুলো সেই সময়ে, যার মধ্যে থেকে আমরা অনেকগুলো গান শুনলাম, 1973 থেকে 2000 এই সময়ের মধ্যে 51টি ছবি মুক্তি পেয়েছিল, যেখানে ঋষি কাপুর একমাত্র নায়ক ছিলেন। কিন্তু যেখানে তিনি মাল্টিস্টারার, মানে যেখানে যে ফিল্মে মাল্টিস্টারার হিসেবে তিনিও একজন ছিলেন, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, ঋষি কাপুর বা অন্যান্য হিরোদের সঙ্গে তিনি যখন একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এবং সবাই মানে প্রধান চরিত্র হিসেবে থেকেছেন বা পার্শ্ব চরিত্র হিসেবে থেকেছেন, সেই ছবিগুলো হয়তো সুপার ডুপার হিট হয়েছে। কিন্তু তার যেই 51টা ছবির মধ্যে যে সবকটা ছবি হিট হয়েছে এমনটা বলা যায় না, সেই অর্থে বক্স অফিস হিট নয় আর কি সব ছবিগুলো। কিছু ছবি অবশ্য এর মধ্যে 11-12টি ছবি তো ভীষণ রকমের হিট, তার মধ্যে বলা যায় লায়লা মজনু, রফু চক্কর, সরগম, কার্স, প্রেম রোগ, নাগিনা, হানিমুন, চাঁদনি, বোল রাধা বোল, হিনা, এগুলো ঋষি কাপুর অভিনীত একক ছবি, মানে একক নায়ক হিসেবে তিনি একক, সেখানে অনেকজন স্টার হিসেবে নেই। আবার এই যে যাবার অন্যান্য যে ছবিগুলো, যেগুলোতে আমি বলছিলাম যে মাল্টিস্টারার রয়েছে, খেল খেল মে কভি কভি, বদলতে রিস্তে আপকে দিওয়ানে, সাগর, আজুবা, দামিনী, দিওয়ানা, অমর আকবর অ্যান্টনির মতো ছবিতে মানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, সেই ছবিগুলোও ভীষণ রকমের মানুষের মন ছুঁয়ে যাওয়া ছবি। সেখানে যেমন রোম্যান্টিসিজম রয়েছে, তেমনি ওই যেটাকে বলা হয় ভায়োলেন্স বা অ্যান্টি রোম্যান্টিক যে ব্যাপারগুলো সব কিছুই রয়েছে, অ্যাকশন অ্যাডভেঞ্চার এগুলো রয়েছে যে ছবিগুলোতে, সেইগুলোতেও তিনি কিন্তু সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন, 2000 সাল পর্যন্ত হিরো হিসেবে থেকেছেন। আর আমরা রফু চক্করের কথা বলছিলাম, রফু চক্করের একটা গান আমরা বরং এবার শুনে নিই। আচ্ছা, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে চলে যাব গানে।
1: Begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Kichu gaan, kichu kotha. আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

এই গান যে শুনছিলাম, এই গান শুনতে শুনতে যে কথাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে, এই যে গানগুলো ম্যাক্সিমাম গানেই আরডি বর্মনের সুর, আরডি বর্মনের সুর আর ঋষি কাপুরের ওই মানে রোম্যান্টিক যে ফিল্মের উপস্থিতি, পর্দায় উপস্থিতি, তার সঙ্গে কোথায় যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ঋষি কাপুর এবং আরডি বর্মনের এই জুটি প্রায় 70টি ছবিতে তারা একসঙ্গে, সরি মাফ করবেন, 17টি ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। মানে কোথায় যেন একটা এভার গ্রিন, একটা ম্যাজিক্যাল একটা স্ক্রিন প্রেজেন্স তৈরি করেছিল এই আরডি বর্মনের সুর তার সঙ্গে ঋষি কাপুরের পর্দায় অভিনয়। খেল খেল মে, ইয়ে ওয়াদা রাহা, সাগর, জামানে কো দিখানা হ্যায়, এই ধরনের ছবিগুলোতে আরডি বর্মনের সুরের সঙ্গে তিনি কাজ করেছেন। ঋষি কাপুর এবং আরডি বর্মন কেবল যে কাজের ক্ষেত্রেই তারা সম্পর্কযুক্ত ছিলেন এমনটা নয়, কিন্তু তারা ব্যক্তিগত জীবনেও একে অপরের খুব কাছের মানুষ ছিলেন। সেটাই বোধহয়, সেই কেমিস্ট্রিটাই হয়তো পর্দাতে মানে আমরা দেখেছি, সুর এবং সেই সুরের সঙ্গে যেটাকে আদাকারী বলা হয় আর কি ঋষি কাপুরের, সেটা বোধহয় মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আরডি বর্মন যখন শেষ দিকে তার জীবনের শেষ দিকে খুব সমস্যার মধ্যে ছিলেন, ঋষি কাপুর কিন্তু তার পাশে ছিলেন, নানাভাবে তিনি তাকে সাহায্য করেছেন, পাশে ছিলেন। এখানেই এই যে তারা শুধুমাত্র কাজের জায়গায় নয়, তারা ব্যক্তিগত জীবনেও তারা পরস্পর পরস্পরের পাশে থেকেছেন। প্রত্যেকের জীবনেই তো উত্থান পতন থাকে, সেই উত্থান পতনে কিন্তু শুধুমাত্র কাজ, যারা কাজ যাদের সঙ্গে আমরা কাজ করি,

তাদের সঙ্গে একটা কোথাও আত্মিক সম্পর্কও তৈরি হয়ে যায়। সেভাবেই ঋষি কাপুরের সঙ্গে আর ডি বর্মনের, এটা কিন্তু একটা খুব ভালো সম্পর্কের জায়গা তৈরি করেছিল। আরেকটা গান শুনে নি, তারপর বিজ্ঞাপন বিরতি দিয়ে ফিরে আসছি। রাজা ছবি

গানগুলো শুনতে শুনতে মনে হচ্ছে যে আরও আরও আরও অনেক গান শুনি, কিন্তু কথাও তো অনেক বলার আছে, তাই না? এত বড় মাপের একজন শিল্পী, এতটা সময় জুড়ে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তার কথা তো আর এইটুকু সময়ের অবসরে বলে ওঠা সম্ভব নয়, তাই না? ঋষি কাপুর তিনটে জিনিসের প্রতি ভীষণ রকমভাবে অনুরাগী ছিলেন, প্রথম অভিনয়, দ্বিতীয়ত খাবার দাবার, এবং মানুষজন তৃতীয়ত। তিনি এই সব কিছুর সাথেই আন্তরিকতা এবং রসবোধের মধ্যে দিয়ে তিনি আচরণ, তার আচরণের মধ্যে রসবোধ এবং আন্তরিকতা সবসময় ফুটে উঠত। যখন অভিনয় প্রসঙ্গ আসত, তিনি ছিলেন অত্যন্ত রকমের একদম কাজের ব্যাপারে পারফেক্ট মানুষ। অনেকের ক্ষেত্রেই যেমন তিনি বলেছেন যে দো দুনিচার, এই ছবিটি মুক্তি হয়েছিল 2010-এ, এরপর তিনি আরও নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিলেন। 2000 সালে তিনি হিরো চরিত্রে অভিনয় করা থেকে অবসর নিলেন, আবার তিনি কাম ব্যাক করলেন 2010-এ দো দুনিচার, তারপর আরঙ্গজেব ছবিতে 2013, এবং ডি ডে, এই তিনটে ছবিতেই তিনি পরপর অভিনয় করলেন। তিনি চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে এবার এক্সপ্লোর করতে শুরু করলেন, চরিত্রগুলোকে কিভাবে মানবিক করে তোলা যায়। তিনি শুধুমাত্র যে মানে পজিটিভ চরিত্র নয়, তিনি নেগেটিভ চরিত্র অনেকগুলো চরিত্রে সিনেমাতেই কাজ করেছেন। ঋষি কাপুর তার ক্যারিয়ারের দীর্ঘ সময় জুড়ে যেহেতু চকলেট বয়, রোম্যান্টিক নায়ক হিসেবে কাজ করেছেন এবং মানুষদের, সাধারণ দর্শকের মন জয় করে নিয়েছেন বলা যায়। ক্যারিয়ারের শেষের দিকে তিনি একেবারে ভয়ঙ্কর রকমের শক্তিশালী চরিত্রাভিনেতা হয়ে উঠলেন, খলনায়কের চরিত্রে অভিনয় করলেন বেশ কয়েকটি ছবিতে। ঋষি কাপুরের জীবনের সবচেয়ে আলোচিত এবং উল্লেখযোগ্য নেতিবাচক চরিত্রগুলোর যদি একটা তালিকা এখন রাখার চেষ্টা করি, তাহলে অগ্নিপথ, যেটা 2012-তে রিমেক হয়েছিল, রাউফ লালা চরিত্র, যা করণ জোহরের পরিচালনায় তৈরি, এই ছবিতে ঋষি কাপুর একজন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করেছিলেন এবং মানব পাচারকারী হিসেবে অভিনয় করেছেন। কুর্তা পাজামা এবং চোখে কাজল এবং মাথায় টুপি পরা তার এই রাউফ লালা চরিত্রটি বলিউডের একেবারে সেরা ভিলেনের তকমা পেয়েছিল। এরপর যদি আমরা দেখি ডি ডে, যেটা 2013-তে রিলিজ করেছিল ইকবাল শেঠ, গোল্ডম্যান, নিখিল আদবানির এই ক্রাইম থ্রিলারে ঋষি কাপুর ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের আদলে তৈরি গোল্ডম্যান চরিত্রে অভিনয় করেন, চোখে রঙিন চশমা, ঠান্ডা মাথার নিষ্ঠুর অপরাধী হিসেবে তার অভিনয় এখানে প্রশংসিত হয়। এরকম আরও কিছু ছবি রয়েছে, ছবির কথায় আসবো, কিন্তু মাঝে মাঝে তো আমাদের গান শুনতেও ইচ্ছে করে। এরপরে সাগর ছবি থেকে সাগর কিনারে।

সাগর ছবি থেকে এই গানটি শুনছিলাম আমরা। দেখতে দেখতে সময় কিন্তু পেরিয়ে গেছে, স্টুডিওর ঘড়ি বলছে 3:44 আর অনেক গান শোনার আছে, অনেক কথা বলার আছে। আর ঋষি কাপুরের যে এই যে গানে লিপ দেওয়ার ক্ষেত্রে, প্রথমে বলি ববি ছবির কথা, তখন তিনি বলছেন তার ইন্টারভিউতে যে আমি যখন প্রথম এই গানটি করি, মায় শায়ের তো নেই, আমার জন্য বাবা কোনো ডান্স কোরিওগ্রাফার রাখেননি, তখন আমি ডান্স কীভাবে আমি হাত পা কীভাবে ইউজ করব আমি নিজেও জানতাম না। তিনি খুব মজা করেন কথার সময়, আপনাদের আগেই বলেছি ভীষণ আন্তরিকভাবে ভীষণ রসবোধ ঋষি কাপুরের। তিনি বলছেন যে আমি আমার হাতটা কখনো ট্রাফিক পুলিশের মতো ডান হাত বাড়াচ্ছি, কখনো বাঁ হাত বাড়াচ্ছি, আপনারা দেখবেন গানে যখন আমি লিপ দিচ্ছি, কারণ আমার কাছে কোনো কোরিওগ্রাফার ছিল না এবং সেটা ইচ্ছাকৃতভাবেই বাবা কোনো কোরিওগ্রাফার রাখেননি। কারণ যে কোরিওগ্রাফি গ্রাফারকেই রাখা হোক না কেন, তিনি তখন প্রতিষ্ঠিত নায়কদের কোরিওগ্রাফি করছেন, ডান্স কোরিওগ্রাফি করছেন, তো তিনি সবাইকে যেভাবে দেখান আমাকেও সেভাবেই দেখাবেন, কিন্তু সেই কোরিওগ্রাফি যদি আমি নকল করে করি তাহলে তো ওই যে সেই সময়কার প্রতিষ্ঠিত নায়কদের থেকে আমি আলাদা হয়ে উঠতে পারবো না, এটা ছিল বাবার মাথায়, রাজ কাপুরের মাথায়। তো সেই জায়গা থেকে তিনি বলেছিলেন তুমি যেমন মনে করো তোমার বোধ থেকে তুমি করো, সেই রকমভাবেই উনি করেছিলেন। এবং উনি বলেছিলেন আমি খুব বাজে করেছি, আমি পরবর্তী সময়ে আমি যখন দেখেছি তখন মনে হচ্ছে কি খুব বাজে লাগছে আমাকে ওখানে দেখতে, এভাবেই তিনি উল্লেখ করেছেন তার ইন্টারভিউতে। কিন্তু আমরা আমাদের তো ভালোই লাগে তাই না? তো ওই গানের ক্ষেত্রে তিনি আরও বলেছেন যে যখন লিপ মেলানো হয় তখন অনেক সময় দেখা যায় অনেক মানে যারা লিপ দিচ্ছেন হিরো বা হিরোইন তাদের খুব লো ভয়েসে মানে বা লো পিচে নিজের খুব নিজের ফেসটাকে মেনটেন করে গান গায়।

0: খাইতে গেলে আমাদের শিরাগুলো, গলায় শিরাগুলো ফুলে ওঠে, মুখে নানা রকমের বিকৃতি আসতে পারে সামান্য। সেই জায়গাগুলো যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে লিপ দেওয়াটা খুব পারফেক্ট হয় আর কি। সেটা ঋষি কাপুর বারবার বলেছেন যে শিরা নাশে ফুলে ফুলা জানা চাই, মানে ফুলিয়ে দিতে হবে এরকম ব্যাপার আর কি। তো সেই জায়গাটা বারবার বলেছেন। এবং তিনি বলছেন যে আমি খুব বেসুরো গান গাই, কিন্তু আমি খুব মানে মানে যে গানগুলো আমি লিপ দিচ্ছি সেগুলো আমি চিৎকার করে নিজে গেয়ে গেয়ে পিকচারাইজেশনের সময় আমি গাইতাম, এবং আমার অরিজিনালি গাইলে যেরকম এফেক্ট হয় আমি সেই এফেক্টটাই দেওয়ার চেষ্টা করেছি। এটা তাঁর নিজস্ব বৈশিষ্ট্য অবশ্যই। প্রত্যেকেই প্রত্যেকটি মানে কাজের ক্ষেত্রেই যারা কাজ করেন, প্রতিষ্ঠিত হন, বড় জায়গায় পৌঁছন, তাদের নিজস্ব কিছু ধারা থাকে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। ঋষি কাপুর তাঁর বৈশিষ্ট্য এভাবেই ঠিক করেছেন, এভাবেই তিনি পথ চলেছেন। টানা 25 বছর রোম্যান্টিক হিরো থাকা তো মুখের কথা নয়, প্রচুর প্রচুর প্রচুর ছবিতে তিনি কাজ করেছেন। এভাবেই তিনি তার পরবর্তী সময়ে আবার চরিত্রাভিনেতা হয়েছেন, সেখানেও তিনি বলছেন যে আমি একই রকম চরিত্রে অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। ওই বা কোনো পাহাড়ি দৃশ্যে, কোনো শীতের জায়গায় গিয়ে পাহাড়ি জায়গায় সোয়েটার চাপিয়ে দিয়ে হিরোইনের পেছনে দৌড়ানো, এছাড়া আমার আর কোনো কাজ ছিল না, আমি খুব বোর ফিল করছিলাম, তাই জন্যই আমি অবসর নিয়েছিলাম। এবং তিনি নীতু সিংয়ের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব, শুধু তারা স্বামী স্ত্রী নন, তারা আজীবনের বন্ধু বলা যায়। সেই নীতু সিংও বললেন যে না, তোমার এবার এই হিরোর জায়গা থেকে সরে এসে একটু অবসর নেওয়া দরকার, তাই তিনি অবসর নিয়েছিলেন 2003 সালে। ফিরে এসেছিলেন আবার একেবারে স্বমহিমায়, প্রত্যেকটি চরিত্রকে যেভাবে তিনি ফোটাতে চেয়েছেন সেভাবেই ফুটিয়েছেন এবং মানুষের মন জয় করে নিয়েছেন। আমরা আবার গানে যাব, অনেকগুলো পছন্দের গান শোনাতে শোনানোর ইচ্ছে রয়েছে, জানি না কতটা পারবো। একটু বিজ্ঞাপন বিরতি দিয়ে আমরা গানে যাচ্ছি।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

যাবার বেলায় যেটুকু বলতে হয় যে নিতু সিং, তার সঙ্গে তিনি প্রথম প্রায় 12-13টি ছবিতে অভিনয় করেছেন এবং পরবর্তী সময়ে আরও দুটি ছবিতে অভিনয় করেছেন। নিতু সিংয়ের সঙ্গে তার যে অভিনীত ছবির গান আমরা অনেকগুলোই শুনেছি, খেল খেল মে, জহরিলা ইনসান, দুসরা আদমি, এই ধরনের গানগুলো আমরা শুনেছি এই ছবি থেকে। আর যাওয়ার বেলায় আমরা সেই গানটা শুনতে শুনতেই যাব যে ছবির গান দিয়ে শুরু করেছিলাম। আর তার এই মুহূর্তে তিনি আমাদের মধ্যে নেই সশরীরে, 2020 সালে তাকে আমরা হারিয়েছি। তার কাজ রয়ে গেছে, তিনি তার পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়ে গেছেন, উপহার হিসেবে দিয়ে গেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে। রণবীর কাপুর কাজ করছেন, নিতু সিং রয়েছেন কাজ করছেন অল্প বিস্তর, তাদের সবাইকে এই যে ঋষি কাপুরের তারা স্মৃতি নিয়ে বেঁচে আছেন, অবশ্যই আমরাও তার অভিনীত ছবি, তাদের সেই ছবির যে আনন্দ, যে মজা, যে বিষয়গুলো, যে রোম্যান্টিসিজম, যে বিষয়গুলো তার ছবির মধ্যে বারবার করে ফুটে উঠেছে, সেইগুলো এখনও আমাদেরকে ভরিয়ে রাখে। ববি ছবির গান দিয়ে শুরু করেছিলাম, ববি ছবির গান দিয়েই আজ অনুষ্ঠান শেষ করব। খুব ভালো থাকবেন, সঙ্গে রাখবেন FM গোল্ডকে।

0: আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজ্য সরকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোরকদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, মালদহের মানিকচকের ভূতনি এলাকায় পরপর তিন বছর গঙ্গা ভাঙনে প্রায় ১৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
1: মানিকচকের ভূতনি পরপর তিন বছর ওখানে ভাঙনের জন্য এফেক্টেড হয়েছে, ১৯টা মতো গ্রাম এখন অবধি এফেক্টেড আছে। আপনার জাঙ্গিপাড়া, উদয়নারায়ণপুর ওই পোর্শনটা, বাকি জল ছাড়ার মাত্রাও কমেছে, বৃষ্টিও কমেছে। যা করণীয় রিলিফ ওয়ার্ক কোনো খামতি আমরা দিচ্ছি না। বড় এলাকা জুড়ে না হলেও যতটুকু এলাকায় হয়েছে সেই এলাকাতেও কিন্তু আমাদের প্রপার ব্যবস্থা নেওয়া হয়েছে। কন্টিনজেন্সি ফান্ড দেওয়া হয়েছে, তারপলিন সহ রিলিফ মেটেরিয়াল দেওয়া হয়েছে, স্নেক বাইট ইত্যাদি হয় জল জমলে, আপনার অ্যান্টিভেনাম স্টোর করা হয়েছে।
0: মালদহের রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল ব্যাহত হওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রথমে ৮টি এবং পরে ২০টি বাস চালানো হয়েছে। আটকে পড়া যাত্রীদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকারি খরচে হোটেল বা লজে থাকার ব্যবস্থাও করা হবে। ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় জলাধারের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেলে জল না ছেড়ে উপায় থাকে না। এক লক্ষের বেশি কিউসেক জল ছাড়া হলে তার প্রভাব পড়বেই, তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত। এদিকে আবহাওয়ার উন্নতি ও রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি। গতকালও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১২০০০০ কিউসেক হারে পর্যন্ত জল ছাড়া হলেও বৃষ্টি কমায় এবং আকাশ পরিষ্কার থাকায় আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে ৭৫০০০ কিউসেক করা হয়েছে। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক

ধাক্কায় অনেকটাই কমল। রাজ্য সেচ দপ্তর সূত্রে জানা গেছে, দুর্গাপুর ব্যারাজ থেকে বর্তমানে 116,850 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে এই জল ছাড়ার পরিমাণ আরও কমানো হবে। নতুন করে জল না বাড়লে হুগলি ও হাওড়ার দামোদর তীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবন পরিস্থিতির দ্রুত উন্নতির আশা। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় রেল লাইনে মাটি ধসে যাওয়ার কারণে পূর্ব রেলের বাতিল ট্রেনগুলির মধ্যে দুটি ট্রেনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন দুটি হল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। এর আগে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে উত্তরবঙ্গ ও দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়ার 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করা হয়েছিল। এদিকে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বাসের টিকিট অপ্রতুল, কোথাও কোথাও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠছে। এই আবহে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম আজ কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি রুটে বিশেষ বাস চালাবে। এর সঙ্গে স্বাভাবিক সময়ে 6টি বাসও চলবে। অন্যদিকে কলকাতা থেকে মালদা হয়ে বালুরঘাটের মধ্যে স্বাভাবিক 3টি বাসের সঙ্গে আরও 2টি বাস চালানো হবে বলে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম জানিয়েছে। অন্যদিকে মালদা হয়ে শিলিগুড়ি থেকে কলকাতা রুটে স্বাভাবিক 6টি বাস পরিষেবার সঙ্গে আরও 12টি বাস বিশেষ বাস চালানো হবে বলেও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পর্যটনে এরাজ্যের হিতগৌরবকে ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সেজন্যই এবছরে বাজেটে রাজ্যের পর্যটনের উন্নয়নের খাতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের অবহেলার কারণে রাজ্যের পর্যটন পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, ফলে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাতায়াত করে বিভিন্ন রাজ্যে পর্যটনের উন্নতি হয়েছে। তিনি বলেন, পর্যটনের গুরুত্ব বাড়াতে কর্মী সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের সমস্ত ট্যুরিস্ট লজ গেস্ট হাউসের সংস্কারের ওপরও জোর দেন তিনি। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের আজ দ্বিতীয় দিন। বিকেলে নন্দন 1, 2 এবং রাধা স্টুডিওতে শুরু হচ্ছে উত্তম চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত নায়ক। এছাড়া রবীন্দ্রসদনে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে মহানায়কের স্মরণে বিশেষ খাম ও ডাক টিকিট প্রকাশের পর প্রবীণ চলচ্চিত্র শিল্পীদের রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে। এর আগে আজ সকালে কলকাতার নিউ টাউনে প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভয়াকাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হওয়া পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দেকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন। পুলিশ ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে আদালতের বাইরের জমায়েত থেকে ডিম ছোড়া হয়। প্রবল বর্ষণের ফলে মধ্যপ্রদেশের বহু এলাকায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘণ্টায় বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, চিত্রকূটে মন্দাকিনী নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। ওই এলাকা থেকে প্রায় 100 জনকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশী সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। 16টি জেলায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির ওপর কড়া নজর রাখছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে আজ থেকেই জল নামা শুরু হতে পারে। নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে। রাজ্যের রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলি চালাচ্ছে অতিরিক্ত বাস। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আজ নিউ টাউনের নতুন ফিল্ম সেন্টারের ভূমি পুজো করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে উত্তম কুমার স্মারক ডাক টিকিট। পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা হয়েছে। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোরকদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে আজ থেকে জল নামা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, হাওড়া, আমতা, উদয়নারায়ণপুর এবং হুগলির খানাকুল, জাঙ্গিপাড়া ও গোঘাটের কয়েকটি এলাকাও বন্যা কবলিত। ওইসব এলাকায় নদীর জল বিপদসীমার ওপর দিয়ে থাকলেও নতুন করে বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রিপল, ত্রাণ সামগ্রী, পানীয় জল ও রেশন পৌঁছে দেওয়া হচ্ছে। সাপের উপদ্রবের আশঙ্কায় পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুত রাখা হয়েছে। পাশাপাশি এসডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, পুলিশ, ডুবুরি, স্পিডবোট ও দেশি নৌকা মোতায়েন করা হয়েছে। গবাদি পশুর সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মালদার মানিকচকের ভূতনি এলাকায় পরপর তিন বছর গঙ্গা ভাঙনে প্রায় ১৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত। সেখানে সেচমন্ত্রী জুয়েল মুর্মু, বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল এবং জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে নজর রাখছেন। খোলা হয়েছে ৮টি ত্রাণ শিবির। তিন বেলা খাবার, পানীয় জলসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় জলাধারের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেলে জল ছাড়া ছাড়া উপায় থাকে না। এক লক্ষের বেশি কিউসেক জল ছাড়া হলে তার প্রভাব পড়বেই, তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত।
1: ড্যাম্পের ক্যাপাসিটির বাইরে বৃষ্টি হলে তো ছাড়বেই জল, ২০,০০০ ৩০,০০০ করে ছেড়েছে, ৪০,০০০ ৫০,০০০ নো এফেক্ট, ১,০০,০০০ পর্যন্ত এফেক্ট হয়নি, ১,২০,০০০ ৩০,০০০ যখন ছেড়েছে তখন এফেক্ট হয়েছে, হবে, তাকে মোকাবিলা করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার বাইরে গেলে যা ঘটবে তাকে ফেস করতে হবে।
0: আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সারা দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি। একদিন আগেও মাইথন ও পাঞ্চের জলাধার থেকে ১,২০,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, তবে বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হওয়ায় আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে ৭৫,০০০ কিউসেক করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। রাজ্যের সেচ দপ্তর সূত্রে জানা গেছে, দুর্গাপুর ব্যারেজ থেকে বর্তমানে ১,১৬,৮৫০

0: সেখানে জল ছাড়া হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে এই পরিমাণ আরও কমানো হবে। এর ফলে হুগলি ও হাওড়ার দামোদর তীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবন পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ার সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। সূর্যাস্তের পর কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রে দাবি, রাতের মধ্যেই ট্র্যাক মেরামত করে ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। তবে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরই ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। এই ধসের কারণে গতকাল ও আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার শিবরাম মাঝি আজ আকাশবাণীকে জানান, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতেই ট্রেন বাতিল করা হচ্ছে।
1: আমাদের যে নিউ ফরাক্কার কাছে যে সাবসিডেন্স অফ ট্রেক হয়েছে তার জন্য আমাদের বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী, এবং যেহেতু আমাদের যাত্রী সুরক্ষা সাথে আর্লি রেস্টোরেশন এই দুটো আমাদের মেন প্রায়োরিটি, সেই জন্য আমাদেরকে উত্তরবঙ্গগামী ট্রেনকে বাতিল করা হয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যে আমাদের ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হয়ে যাবে। একবার ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হলে আমরা আমাদের মতো নর্মাল ট্রেন সার্ভিস চালাতে পারবো, যাতে করে প্যাসেঞ্জারদেরকে কোনো ধরনের দুর্ভোগের সম্মুখীন না হয়।
0: এদিকে আটকে পড়া যাত্রীদের সবরকম সহায়তা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে একাধিক বাস চালাচ্ছে সরকার। সরবরাহ করা হচ্ছে খাবার ও পানীয় জল। পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকারি খরচে হোটেল বা লজে থাকার ব্যবস্থাও করা হবে। অন্যদিকে আজ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে পরিস্থিতি পরিদর্শনে যান। নিউ ফরাক্কার রেললাইনে ভূমিধসের কারণে রাজ্যের রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলি আজ বিশেষ বাস পরিষেবা দিচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শীর্ষ আধিকারিক দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি পর্যন্ত অতিরিক্ত 9টি এবং একই রুটে বালুরঘাট পর্যন্ত অতিরিক্ত 2টি বাস চালানো হচ্ছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে কলকাতায় চালানো হচ্ছে অতিরিক্ত 12টি বাস। যাত্রী সংখ্যা বিবেচনা করে আজ গভীর রাত পর্যন্ত বাস চালানো হতে পারে বলে তিনি জানান। এদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং WTCO অতিরিক্ত বাস চালাচ্ছে। WTCর তরফে বিকেল 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত একটি এসি ভলভো সহ 7টি বাস কলকাতার ধর্মতলা থেকে শিলিগুড়ি NJP বাস টার্মিনাস পর্যন্ত চালানো হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলা সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয় অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের ভূমি পুজো ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সিনেমায় নতুন প্রযুক্তি উত্তম কুমার ফিল্ম সেন্টারে সুলভে পাওয়া গেলে স্থানীয় তরুণরা সিনেমায় আরও বেশি করে যুক্ত হতে উৎসাহ পাবে এবং নতুন প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজকদের জন্য ব্যবসার একটি নতুন রাস্তাও তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ উত্তম কুমার স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। রবীন্দ্র সদনে আজ এক অনুষ্ঠানে এটি প্রকাশ করে পূর্বাঞ্চলীয় পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, ডাক টিকিট এমন একটি দলিল যার মাধ্যমে ইতিহাসকে প্রত্যক্ষ করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহেই এই ডাক টিকিট প্রকাশ করা সম্ভব হয়েছে এবং মহানায়কের প্রতি ডাক বিভাগের এটি একটি শ্রদ্ধার্ঘ বলে উল্লেখ করেন তিনি।
2: যে এমন এক মুহূর্তে আমরা উত্তম কুমারকে নিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করতে পারলাম, এই জন্যে মূল কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নিতেন এত অল্প সময়ের মধ্যে এই প্রপোজাল মেটেরিয়ালাইজ করত না।
0: রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়কের সহশিল্পীদের এই অনুষ্ঠানে আজ সম্বর্ধনা জানানো হয়। অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, মেকআপ আর্টিস্ট বিশু দাস সহ বহু বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পর্যটনে এরাজ্যের হৃতগৌরব ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সেজন্য এবছর বাজেটে রাজ্যের পর্যটনের উন্নয়ন খাতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নানা কারণে রাজ্যের পর্যটন পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে কর্মী সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের সমস্ত ট্যুরিস্ট লজ গেস্ট হাউসের সংস্কারের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশের 17তম শহর হিসেবে ওয়াটার মেট্রোতে কলকাতাকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
3: আমরা 17 সিটি হিসেবে ওয়াটার মেট্রোতে তিরুবনন্তপুরমের পরে আমরা কলকাতাকে যুক্ত করার ডিসিশন নিয়েছি। কলকাতার গঙ্গা থেকে শুরু করে একদম আপনার গঙ্গা সাগর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন দ্বীপে সারাদিন ট্যুর করা, নাইট স্টে করা, প্রায় 11টা মতো বোট বানানোর জন্য প্রিপারেশন করছি।
0: এদিকে বছরের 12টি দিন পর্যটন দপ্তরের প্রত্যেক কর্মী আধিকারিককে রাজ্যে চিরাচরিত পোশাক পরে আসতে হবে। ওই দিন রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ একথা জানিয়ে বলেন, সংশ্লিষ্ট দিনগুলিতে দপ্তরের মন্ত্রী আধিকারিক থেকে সকল স্তরের কর্মীরা এ ধরনের পোশাক পরে আসবেন। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইস্কন মন্দিরে আজ সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিচ্ছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির ওপর কড়া নজর রাখছে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর, খেলার খবর 8:10।
4: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं मुकेश कुमार। भगवान श्री कृष्ण का जन्मोत्सव आज देश भर में श्रद्धा और उल्लास के साथ मनाया जा रहा है। उत्तर प्रदेश में भगवान श्री कृष्ण की नगरी मथुरा वृंदावन में जन्माष्टमी का भव्य आयोजन किया जा रहा है। राष्ट्रपति द्रौपदी मुर्मू, उपराष्ट्रपति सीपी राधाकृष्णन, प्रधानमंत्री नरेंद्र मोदी, गृहमंत्री अमित शाह, रक्षा मंत्री राजनाथ सिंह और लोकसभा अध्यक्ष ओम बिरला ने देशवासियों को जन्माष्टमी की शुभकामनाएं दी हैं। केरलम में भी कृष्ण जन्माष्टमी का पर्व धार्मिक उत्साह के साथ मनाया जा रहा है। विशेष मंदिर अनुष्ठान, भव्य शोभा यात्राएं और प्रसिद्ध अरनमुला वल्ला सद्य इस पर्व का हिस्सा हैं। विदेश मंत्रालय ने कहा है कि पड़ोसी देश नेपाल में बाढ़ के बाद अब तक 166 भारतीय नागरिकों को बचाया गया है। नई दिल्ली में आज विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने बताया कि 275 भारतीय नागरिक अब भी लापता हैं। उन्होंने कहा कि भारत नेपाल सरकार के साथ लगातार संपर्क में है। श्री जायसवाल ने कहा कि मंत्रालय बचाए गए भारतीयों के नाम नियमित रूप से जारी कर रहा है। उन्होंने कहा कि 1907 भारतीय नागरिक सुरक्षित हैं और चीन से नेपाल पहुंच गए हैं। उन्होंने कहा कि चीन के तिब्बत स्वायत्त क्षेत्र में कोई भी भारतीय यात्री फंसा नहीं है। सर्वोच्च न्यायालय ने 7 राज्यों को न्यायिक अधिकारियों की सेवानिवृत्ति आयु 60 वर्ष बढ़ाकर 62 वर्ष करने का निर्देश दिया है। मुख्य न्यायाधीश न्यायमूर्ति सूर्यकांत, जयमाल्य बागची और वी मोहना की पीठ ने छत्तीसगढ़, कर्नाटक, मध्य प्रदेश, महाराष्ट्र, सिक्किम, तमिलनाडु और पश्चिम बंगाल राज्यों को संबंधित सेवा नियमों में संशोधन कर सेवानिवृत्ति आयु को औपचारिक रूप से 62 वर्ष करने का निर्देश दिया है। भारत ने अंतरिक्ष कार्यक्रम में एक और बड़ी उपलब्धि हासिल की है। भारतीय अंतरिक्ष अनुसंधान संगठन इसरो ने आज तड़के श्रीहरिकोटा से GSLV-F17 रॉकेट से पृथ्वी अवलोकन उपग्रह EOS-05 का सफल प्रक्षेपण किया। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने इस सफलता पर इसरो के वैज्ञानिकों और इंजीनियरों को बधाई दी है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि राष्ट्र के लिए गर्व का क्षण है। श्री मोदी ने कहा कि यह सफलता भारत के अंतरिक्ष कार्यक्रम की उत्कृष्टता, नवाचार और बढ़ती क्षमताओं को दर्शाती है। इसरो अध्यक्ष वी नारायणन ने कहा कि यह मिशन भारत की पृथ्वी अवलोकन क्षमताओं को और मजबूत करेगा। ब्रिक्स देशों के मुख्य न्यायाधीशों का 3 दिन का सम्मेलन आज नई दिल्ली में शुरू हुआ। सम्मेलन में ब्रिक्स सदस्य देशों और सहयोगी देशों के मुख्य न्यायाधीश और वरिष्ठ न्यायिक अधिकारी भाग ले रहे हैं। भारत के मुख्य न्यायाधीश सूर्यकांत ने आज रूस, चीन, संयुक्त अरब अमीरात, दक्षिण अफ्रीका, ईरान और उज्बेकिस्तान सहित कई देशों के न्यायिक प्रतिनिधिमंडल के प्रमुखों के साथ कई द्विपक्षीय बैठकें की। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने आज चंडीगढ़ में पंजाब विश्वविद्यालय में परिष्कृत विश्लेषणात्मक उपकरण केंद्र और केंद्रीय उपकरण प्रयोगशाला में उन्नत उपकरण केंद्र का उद्घाटन किया। इस केंद्र से जीव विज्ञान, रसायन विज्ञान, भौतिक विज्ञान, इंजीनियरिंग और संबंधित क्षेत्रों में विश्वविद्यालय की विश्लेषण और अनुसंधान क्षमताएं बढ़ेंगी। इटली की प्रधानमंत्री जॉर्जिया मेलोनी ने प्रधानमंत्री नरेंद्र मोदी की शुभकामनाओं के लिए धन्यवाद दिया है। श्री मोदी ने इटली

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: টিউন করেছেন আপনি, আর এখন সময় অবশ্যই আপনাদের অত্যন্ত প্রিয় একটি সময়, আপনার কথা শোনার সময়। আর আপনার কথা মানি আপনার সুচিন্তিত মূল্যবান মতামত, যেগুলো আমরা শুনতে চাই এবং শোনাতে চাই অপরাপশ্রোতাদের। সেই উদ্দেশ্য নিয়ে আজ কিন্তু স্টুডিওতে চলে এসেছি কল্পলাল এবং
2: মনীষা।
1: অবশ্যই, আর কথা তো হবে আপনাদের সঙ্গে, বিভিন্ন মাধ্যম রয়েছে, মাধ্যমগুলো একটু শুনে নিই মনীষা, কোন কোন মাধ্যম।
2: ফোন করতে পারেন 2248-8085 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ বা এসএমএস করতে পারেন 9903-5992 এই নাম্বারে।
1: এছাড়াও আমাদের ফেসবুক পেজ, ফেসবুক পেজের FM 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে, যেখানে পোস্টারটি করা হয়েছে আজকের অনুষ্ঠানের পোস্টার, সেখানে অবশ্যই একবার বিষয়টা শুরুতে জানিয়ে দিই, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তারা তো জানেন আজকের বিষয়টা কী এবং সেটা নিয়ে প্রচুর লেখাও চলে এসেছে। কিন্তু যারা আমাদের রেডিওর বন্ধু, যারা শুধুমাত্র টেলিফোনের উপর নির্ভর করেই আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, তাদের জন্য বলি বিষয় হচ্ছে, একান্নবর্তী পরিবার ভাঙার জন্য দায়ী অর্থনীতি না আত্মকেন্দ্রিকতা? আরও একবার, একান্নবর্তী পরিবার ভাঙার জন্য দায়ী অর্থনীতি না আত্মকেন্দ্রিকতা? এই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন, আপনার মতামত পুরোটাই আপনি জানাবেন। অবশ্যই যে তিনটে মাধ্যম, টেলিফোন নাম্বার 2248-8085, এছাড়াও মোবাইল নাম্বার যেখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন 9903-05992, এছাড়াও আমাদের ফেসবুক পেজের যে পোস্টারটি আছে সেখানের কমেন্ট সেকশনেও কিন্তু আপনি আপনার নাম, লোকেশন সহ আপনার মতামত জানাতে পারেন।
2: চলে যাব প্রথমে, ফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখে নেব কে আছেন।
1: নমস্কার।
2: হ্যালো।
3: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
3: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপুর থেকে বাবলু মোদি বলছি।
2: বলুন।
3: আপনাদের টপিকটা একটু শুনলাম, দূর থেকে শুনলাম যে একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার জন্য কারণ অর্থনৈতিক কারণ না, আর একটা কি বিষয় বললে যেন?
1: আত্মকেন্দ্রিকতা।
2: অর্থনীতি না আত্মকেন্দ্রিকতা?
3: আত্মকেন্দ্রিকতা, হ্যাঁ, কারেক্ট কারেক্ট, আত্মকেন্দ্রিকতা। দেখুন, অর্থনীতির বিষয়টা আমার মনে হয় মুখ্য। হ্যাঁ, এখন বর্তমান যুগে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে হচ্ছে আত্মকেন্দ্রিকটি সব থেকে বেশি। যেমন ধরুন, আমার এক স্বামী বা আমার পরিবার এত উপার্জন করে, আমি কেন এই পরিবারের মধ্যে আমি সমান সমান বগরা মানে ব্যয় করব, সমান ব্যয় করব। হ্যাঁ, আর একজন আছে, সে কেন ব্যয় করবে না? এই যে বিষয়গুলো আছে, একটা আত্মকেন্দ্রিক বিষয় আছে এর মধ্যে। আত্মকেন্দ্রিক বিষয়টা হয়তো মেন জিনিস, জানেন তো, অর্থটা এমন কিছু ব্যাপার না। আত্মকেন্দ্রিকটা যদি ঠিক তার উপরে না থাকে, তাহলে একান্নবর্তী পরিবারটা যেমন থাকতো তেমনই এখন থাকবে। এইটুকুই বললাম ছোট করে, আরো শ্রোতারা বলবেন। হ্যাঁ, আমি শুনি কি বলেন।
1: সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা একটু হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ অনেক মেসেজ এসেছে, আমরা একটুখানি দেখে নিই কে পাঠিয়েছে।
2: সুশান্ত সেনগুপ্ত বলছেন ঝাড়খণ্ড রাঁচি থেকে, তিনি দুটো কারণ দেখিয়েছেন, বলেছেন দুটোই দায়ী কিন্তু মূল কারণ আত্মকেন্দ্রিকতা। অর্থনীতি বলছেন চাকরির জন্য ভিন রাজ্যে যাওয়া, খরচ বেড়ে যাওয়া, সম্পত্তি নিয়ে বিবাদ। আত্মকেন্দ্রিকতার ক্ষেত্রে বলছেন ব্যক্তিগত স্বাধীনতা, নিজের মতো

0: থাকার ইচ্ছে সহ্য ও ত্যাগের অভাব। অর্থনীতি পরিবারকে দূরে করেছে, কিন্তু আত্মকেন্দ্রিকতাই মনকে দূরে করেছে।
1: আচ্ছা, এরপর দীপায়ন শতপথী আমাদের ফেসবুক পেজের পোস্টারের নিচে কমেন্ট সেকশনে লিখেছেন, একটু সবাইকে রিকোয়েস্ট করবো একটু বাংলাতে টাইপ করার চেষ্টা করুন, পড়তে ভীষণ অসুবিধেই হয়। যাই হোক, দীপায়ন শতপথী লিখেছে জিরা বা বাইদ বাঁকুড়া থেকে, লিখেছেন একান্নবর্তী ফ্যামিলির ভাঙার মেইন রিজন অর্থনীতি, মানুষ কেরিয়ারের প্রয়োজনে বাইরে যেতে শুরু করলো, ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করার মানসিকতা জয়েন ফ্যামিলিতে ভাঙন ধরিয়েছে। এখনকার ছেলেমেয়েরা প্রাইভেসিকে স্ট্যাটাস সিম্বল হিসেবে মনে করেন, তবে জয়েন্ট ফ্যামিলিকে লালন পালন করার দরকার। জয়েন্ট ফ্যামিলির কনসেপ্ট স্টুডেন্ট লাইফ চাইল্ডহুড থেকে বপন করতে হবে, একসঙ্গে থাকার আনন্দটাই আলাদা। দীপায়ন শতপথী বাঁকুড়া থেকে পাঠিয়েছে।
0: বারাসাত থেকে বাবাই সিংহ বলছেন, আমার আজকের বিষয়ে মনে করি যে একান্নবর্তী পরিবার ভাঙার মূল কারণ অর্থনীতি। এখনকার দিনে রুটি রুজির টানে বা চাকরির খোঁজে মানুষকে বাধ্য হয়ে নিজের জন্মস্থান ছেড়ে বাইরে যেতে হয়। এছাড়া এখন জীবনযাত্রার খরচ এতটাই বেড়ে গিয়েছে যে একটা সাধারণ মানুষের আয়ের পক্ষে বিশাল বড় পরিবার টানা সম্ভব হয় না। সময় বাঁচানোর তাগিদ, কাজের চাপ, আর্থিক বাধ্যবাধকতা আমাদের ধীরে ধীরে ছোট বা নিউক্লিয়ার ফ্যামিলিগুলোকে আলাদা করে দিচ্ছে, তাই আত্মকেন্দ্রিক বলে দোষ দেওয়াটা ঠিক নয়।
1: আচ্ছা, এরপর আমি একটু ফেসবুক পেজে চোখ রাখি। এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছে,
0: পড়বো তার মেসেজ, তবে তার আগে ফোন আছে একটা,
1: দেখে নিকে রয়েছে। নমস্কার। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ
1: বলুন, কে বলছেন? সরাসরি কথা হচ্ছে, বলুন।
2: আমি শ্যামরাকুল থেকে অশোক দত্ত বলছি। নমস্কার,
1: নমস্কার, বলুন।
2: একান্নবর্তী পরিবার আমাদের ছিল, ধরুন বিরাট, মানে বাবারা ছ ভাই বোন টোন ছিল, কিন্তু আত্মকেন্দ্রিকতার জন্য সেটা ভেঙে গেছে। এখন ধরুন আগে সব একটা কাজে সব কিছু হতো, এখন তো সব নিজের নিজের কাজ হয়ে গেছে। এবার সব যে যার কিছু রোজগার করছে সব, এখন কি হয়েছে, ভাই আমার ভাইও আছে, সেও আলাদা হয়ে গেছে। এখন এইরকমই ওই পয়সা রোজগারের জন্য কে বেশি রোজগার করে কে কম করে। নমস্কার দাদা ভাই।
1: নমস্কার। আচ্ছা, আমরা যে মেসেজে ছিলাম আর কি, ফেসবুক পেজে এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছেন, নমস্কার, শুভ সন্ধ্যা কল্পলাল দাদা এবং মনীষা দিদি ভাই। সর্বপ্রথমে প্রত্যেককে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তো মনে করি একান্নবর্তী পরিবার ভাঙার জন্য অর্থনীতি দায়ী। অনেক ক্ষেত্রে বড় পরিবারে পরস্পরের মধ্যে দেখা যায় হিংসা, রেষারেষি। তাই তো দরকার বিশেষ ভাবতে পারে
0: ভাবতে পারা হবে
1: কে দেবে কম, কেই বা বেশি। সুতরাং আত্মকেন্দ্রিকতার সঙ্গে অর্থনীতি অবশ্য জড়িয়ে আছে। বর্তমান সমাজে স্বার্থপর মানুষের অভাব কি আছে? সবাই নিজের সংসার, নিজের কথা ভাবতে চায়, স্বাধীনভাবে নিজের ইচ্ছে সুখের জীবন খুঁজে বেড়ায়, অহংকারের শিকার হয়। শুধু চিন্তা শুধু করতে হবে উপার্জন, আয়, টাকা পয়সা, অর্থ সঞ্চয়, এটাই বোধ হয় শোভা পায়। আমার স্ত্রী, আমার সন্তান, আপন নিজের স্বামী, এরাই স্বজন। আসল মানুষ সব হারায়, মানসিকতার পরিবর্তন যে আত্মকেন্দ্রিকতার পরিচয়। এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে পাঠিয়েছে।
0: বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে লিখছেন, একান্নবর্তী পরিবার হয়ে যায় আবেগপ্রবণ, পারস্পরিক বনিবনা অদ্ভুত এক শিহরণ। সেই আবেগী শিহরণ অনেকটাই বিলীন, সেই পরিবার সন্ধানে প্রয়োজন শক্তিশালী দূরবীন। লাইফস্টাইল বদলে গেছে জীবন প্রবাহের তাগিদে, স্বার্থ আগলে রাখার প্রাণপণ চেষ্টার সুবাদে। অর্থনৈতিক পরিস্থিতিও বিশেষ এক কারণ। একান্নবর্তী পরিবার এখন যেন প্রত্নতত্ত্বের নিদর্শন।
1: সর্বেশ্বর পাল পাঠিয়েছেন হুগলি থেকে, লিখেছেন, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা। এবার আজকের বিষয় ভাবনার উপরে আমার মতামত রাখছি। আমি সরাসরি আত্মকেন্দ্রিক মনোভাবকেই দায়ী করব, কারণ আমার নিজের বাবা মা ভাই বোন কারোর প্রতি সহানুভূতিশীল নই। তারা একসাথে থাকলে যদি আমার রোজগারের কিছু অংশ তাদের জন্য ব্যয় করতে হয়, তার জন্যই একান্নবর্তী পরিবার ত্যাগ করে নিজের আরাম আর বৈভবে শ্রীবৃদ্ধি ঘটাতে চান। সর্বেশ্বর পাল হুগলি থেকে।
0: একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার জন্য শুধু অর্থনৈতিক কারণকে দায়ী করা যায় না, আবার শুধু আত্মকেন্দ্রিকতাকেও একমাত্র কারণ বলা ঠিক নয়। আসলে দুটো কারণই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আগে এক ছাদের নিচে অনেক মানুষ থাকতেন, আয় ব্যয়ের হিসেব ছিল, যৌথ সুখ দুঃখও ছিল ভাগাভাগি, কিন্তু

0: সময়ের সঙ্গে মানুষের চাহিদা বেড়েছে, কর্মসংস্থানের জন্য দূরে যেতে হয়েছে, জীবনযাত্রার খরচ বেড়েছে এবং অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব বেড়েছে। ফলে অনেকের কাছেই এই আমি থেকে আমরাই মানসিকতার পরিবর্তন এসেছে। এই পরিবর্তন একান্নবর্তী পরিবার ভাঙনের বড় কারণ। নিজের পছন্দ, নিজের স্বাধীনতা, নিজের স্বাচ্ছন্দ্য এখন যখন পারিবারিক সমঝোতা ও দায়িত্বের চেয়ে বড় হয়ে ওঠে, তখন একই বাড়ির মানুষও ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। তাই বলা যায় অর্থনীতি পরিবারকে আলাদা থাকার কারণ তৈরি করে আর আত্মকেন্দ্রিকতা সেই দূরত্বকে অনেক সময় স্থায়ী করে। তবে একান্নবর্তী পরিবার টিকিয়ে রাখতে শুধুই একই ছাদের নিচে থাকা নয়, প্রয়োজনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান ও সবচেয়ে বেশি করে একে অন্যের পাশে থাকার মানসিকতা হওয়া দরকার। সৌভিক লিখছে কসবা থেকে।
1: আচ্ছা, পাশাপাশি কিন্তু আমাদের সঙ্গে টেলিফোনে একজন শ্রোতা উপস্থিত, দেখে নি সরাসরি কে রয়েছেন তার সঙ্গে কথা বলবো। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
2: জন্মাষ্টমী।
1: শুভ জন্মাষ্টমী।
2: আমি মনে করি যৌথ পরিবার ভেঙে যাওয়ার দুটোই কারণ রয়েছে। অর্থনীতি হচ্ছে বাহ্যিক কারণ, কারণ এখন যে শিল্পের দ্রুত উন্নয়ন, নগরায়ন, এর ফলে জীবিকার সন্ধানে বহু মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে। আর আত্মকেন্দ্রিকতাও অবশ্যই রয়েছে, কারণ ওই যে তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। এখন হচ্ছে যৌথ পরিবারে একক কর্তৃত্ব অনেকে সহ্য করতে পারছেন না, তার কারণ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার উন্নতি, এতে ব্যক্তি স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা ক্রমবর্ধমান। তাই মানুষ চাইছে একা নিজের সুবিধা মতো, সুযোগ মতো বসবাস করতে, সেইভাবে থাকতে। তাই দুটোকেই ধরতে হবে, অর্থনীতিও যেমন দায়ী, আত্মকেন্দ্রিকতাও তেমনি দায়ী। নমস্কার।
1: নমস্কার। আমরা আবার একটু ফেসবুক পেজে চোখ রাখি। মানসী ব্যানার্জি পাঠিয়েছেন মেসেজ, লিখেছেন কিছুটা অর্থনৈতিক, কিছুটা একান্নবর্তী পরিবার, এই দুটোই বাধ্য করে থাকে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন করে আলাদা হতে। তাছাড়া সব থেকে প্রত্যেকের মন একদম পরিষ্কার হওয়া দরকার, এখন তো তা একেবারেই নেই। ধন্যবাদ। তরুণ কুমার দত্ত হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন প্রথমেই সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। উনি লিখেছেন একান্নবর্তী পরিবার ভাঙার জন্য দায়ী অর্থনীতি, কারণ একান্নবর্তী পরিবারে সবাই তো ভালো ইনকাম করে না। দেখা যায় কেউ কমা চাকরি করে, কেউ ভালো চাকরি করে, পরিবারের মধ্যে কেউ বেশি অর্থ প্রদান করে, কেউ কম অর্থ প্রদান করে। যে বেশি অর্থ দেয় তার ফ্যাশন বেশি থাকে, যে কম অর্থ দেয় তার ফ্যাশন কম থাকে, এইরকম অর্থ কম এবং বেশি দেওয়া নিয়ে চুলোচুলি সৃষ্টি হয় পরিবারের মধ্যে এবং সেখান থেকে মনোমালিন্য এবং পরিবার ভাঙতে শুরু করে। তাই বলি একান্নবর্তী পরিবার ভাঙার জন্য দায়ী অর্থনীতি। তরুণ কুমার দত্ত পাঠিয়েছেন নৈহাটি থেকে।
0: তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন বর্তমানে যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারণগুলো হলো যৌথ ভাবনার জায়গায় নিজের স্ত্রী ও সন্তানের সুখ প্রাধান্য দেওয়া। এখন তো আমরা দুজন, আমাদের দুজন, সহনশীলতার অভাব তো আছেই। ব্যক্তিকেন্দ্রিকতা, স্বার্থপরতা, নগরায়ন, কর্মসূত্রে অন্যত্র গমন, পারিবারিক কলহ, দ্বন্দ্ব, হিংসা, মারামারি নিয়ত চলছে। আত্মকেন্দ্রিকতা, মনে নিহত প্রতিশোধ স্পৃহা তো আছেই। বেশ, বিভিন্ন কারণ দেখিয়েছেন। চলে যাব পরের মেসেজে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস মেসেজ করেছেন,
1: লিখেছেন যে শুভ সন্ধ্যা, একান্নবর্তী পরিবার ভাঙার জন্য অর্থনীতি এবং আত্মকেন্দ্রিকতা উভয়ই সমানভাবে দায়ী। একক কোনো কারণকে এর জন্য পুরোপুরি দায়ী করা যায় না, বরং অর্থনৈতিক পরিবর্তন মানুষের মানসিকতায় আত্মকেন্দ্রিকতার জন্ম দিয়েছে। পরিশেষে বলা যায় অর্থনৈতিক বাস্তবতা যেখানে একান্নবর্তী পরিবার ভাঙার পরিবেশ তৈরি করেছে, সেখানে মানুষের আত্মকেন্দ্রিক মানসিকতা সেই ভাঙন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। বর্তমান যুগে অর্থনৈতিক প্রয়োজনের কারণে মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছে ঠিকই, কিন্তু পারস্পরিক টান, সহনশীলতা থাকলে মানসিক দূরত্ব এড়ানো সম্ভব। তাই বর্তমান সময়ের দাবি হলো সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে অন্তত উৎসবে, বিপদে, আপদে পরিবারের সবার পাশে থাকা। আপনারা সবাই খুব ভালো থাকুন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস হোয়াটসঅ্যাপ করেছে।
0: ফোনে কে আছেন দেখে নেব। হ্যালো।
1: হ্যালো। হ্যাঁ, কে বলছেন?
3: দাদা ভাই,
0: ফোনের সাউন্ডটা মিউট করুন আগে।
1: হ্যাঁ লক্ষ্মীদি, একটু সাউন্ডটা মিউট করে তারপরে।
3: আরে দাদা ভাই, আমার

0: মা শুনছে, আপনার সাথে আজকে একটু কথা বলিয়ে দেবো।
1: আচ্ছা ঠিক আছে, আমরা একটুখানি
0: দাদা বেলগা থেকে লক্ষ্মীজন বলছি।
1: হ্যাঁ হ্যাঁ
2: বলুন বলুন বলুন।
0: বলছি কি দাদা, আমরাও কিন্তু আমরা পরিবার ছিলাম একসঙ্গে, জানেন তো ছিলাম, কিন্তু কেউ কম আয় করে কেউ বেশি আয় করে, এই নিয়ে হতো ভিতরে একটু ঝামেলা, জানেন তো। তারপর কেউ তারপরে এই নিয়ে হতো ঝামেলা, তারপর আমার শ্বশুরে তারপরে ভাগ করে দিল, যার যার সংসার ভাগ করে দিল। এখন আর এখন সবাই যার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে নিয়েই সবাই আমরা আলাদা আছি। এইটুকুই বললাম দিদি। দাদা নমস্কার দেবেন, দাদা আমার মার সাথে একটু কথা বলেন দাদা।
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা দিন
2: দিন,
0: আপনি অনেকদিন কথা হয় না,
1: দিন দিন দিন।
3: হ্যালো
1: হ্যালো,
3: হ্যাঁ দাদা দিদি শোনো আমার কথা।
2: হ্যাঁ বলুন বলুন।
3: এখন ছুতা দিলে চলবে না, আমরা আমার বয়স কিন্তু 184 বছর
2: হয়েছে,
3: বলছি 80-84। শোনো আমরাও একসঙ্গে ছিলাম ভাই, আমাদের কম বেশি ভাগ করে খেয়েছে, এমন সময় আছে সবাইকে দিয়ে মাথার মাছের তালে কিছু ছিল না, সেই মাছের তালে ভাত মেখে আমরা খাইছি, তাও আমার আনন্দ লাগছে
1: ভাই।
3: এখন বল ভাই, এটা ছুটো দিলে চলবে না, সবাই খেলে এই যে অনিমেষ বললো ঠিক কথা, একদম খুব সুন্দর কথা বলছো উনি,
1: ঠিক তাই।
3: এইটা হচ্ছে আমাদের বিবেক, কেউ কম কেউ বেশি কি আছে, যদি একসাথে থাকে ভালোবাসা থাকে
1: একটু চেষ্টা চালাই আমরা সবাই মিলে একসঙ্গে থাকার, একটু চেষ্টা চালাই, জানি অর্থনীতি একটা বড় ব্যাপার কিন্তু তবুও চেষ্টাটা করি।
3: হ্যাঁ আমার শ্বশুর বাড়িও অনেক লোক, আমার বাপের বাড়ি অনেক, আমার বরিশালের, হ্যাঁ একসঙ্গে থাকতে আমরা ভালোবাসতাম, এখনো বাসি, আমরা লোক ভালোবাসি, আসলে খুব আনন্দ হয়, সৈয়দপুর থেকে গোলায়।
1: খুব ভালো থাকুন, হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন।
3: শোনো আমি আশীর্বাদ করি তোমাদের আয়ু জানি আরো হয়, তোমরা তোমাদের কথা এত ভালো লাগে না বলতে পারবো না, মনে
2: খুব ভালো থাকবেন,
3: তোমাদের সামনে দেখা হইলে খুব জড়িয়ে
1: থাকো, আপনিও আমাদের প্রণাম নেবেন, আমাদের আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদই তো আমাদের
3: পাঠিও, খুব ভালো থাকো, বেঁচে থাকো,
2: ভালো থাকুন, খুব ভালো থাকুন,
3: যাও আনন্দ দাও না, যেতে ইচ্ছা না পৃথিবীতে,
2: ঠিকই ঠিকই,
1: না না যাবেন
2: না, না যাওয়ার প্রশ্নই নেই, এখন রেডিও শুনুন আমাদের সঙ্গে,
1: ঠিক ঠিক
2: চলে যাব পরের যিনি লিখেছেন তার কাছে, উত্তম দালাল খড়সরাই বেগমপুর হুগলি থেকে লিখছেন, একান্নবর্তী পরিবার ভাঙার মূলে অর্থনীতি নয়, আত্মকেন্দ্রিকতা মূল কারণ। ধরা যাক দুই প্রজন্মের ভাঙন, ছেলে মাকে এয়ারপোর্টের গেটে ফেলে আমেরিকায় চলে গিয়েছে, বাবা মাকে ঘরে তালা দিয়ে রেখে ছেলে ছেলের বউ বেড়াতে গেছে, এসব সংবাদ আত্মকেন্দ্রিকতার মর্মান্তিক নমুনা। অন্য ধরনের নমুনাও আছে, দেশের বৃদ্ধাবাসগুলো শুধু স্থানিক আত্মকেন্দ্রিকতা নয়, মানসিক আত্মকেন্দ্রিকতাই মূল কারণ। রক্ত মাংস আর মায়া মমতা স্নেহ বন্ধনে ধারাবাহিকতাকে সময় যেন নিষ্ঠুর ছুরি দিয়ে কেটে দিয়েছে শুধুমাত্র আত্মকেন্দ্রিকতার জন্য। এক প্রজন্ম আরেক প্রজন্মকে বর্জন করে চলে গেল শুধু নিজের সুখে থাকব বলে, নিজেরা নিরাপদে থাকব বলে, এই আত্মকেন্দ্রিকতা ছাড়া আর কি। উত্তম দালাল খড়সরাই বেগমপুর থেকে।
1: আচ্ছা দীনেশ নস্কর পাঠিয়ে বলেছেন, নমস্কার আপনাদের শুভ সন্ধ্যা জানাই, আমি দীনেশ নস্কর বালি মধ্য জয়পুর হাওড়া থেকে বলছি। একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ভেঙে এখন ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ কিছু কিছু আছে এখনো, আমরা অনেকগুলো ভাই বোন কাকা জ্যাঠা সবাই একসঙ্গেই ছিলাম, ঠাকুমা দাদু যতদিন ছিল, তারপর ঝগড়াঝাটি শুরু হলো, জমি জায়গা ঘরবাড়ি, কেউ সংসারে কম টাকা দিচ্ছে, কেউ সংসারে বেশি টাকা দিচ্ছে, কেউ কম দিচ্ছে, এসব বিভিন্ন কারণে আমরা আলাদা হয়ে গেলাম। আমার দাদা দুই ভাইকে নিয়ে আমরা সব একসঙ্গেই ছিলাম, যার যার বিয়ে হলো, 3-4 বছর পর আমরা আস্তে আস্তে আলাদা হলাম, সবাই একই ছাতের তলায় আছি, বাবা মা সবার কাছেই খেত, একটা পালা সিস্টেম ছিল, বলতে খারাপ লাগছে। একবার আমি বললাম পুরো দায়িত্বটা বাবা মায়ের আমি নিতে চাই, কিছুদিন নিলাম, বউ বলল তুমি একটা বোকা, সবাই জমির ভাগ নেবে আর তুমি একা বাবা মায়ের দায়িত্ব নেবে, এভাবেই ছোট হচ্ছে বড় বড় পরিবারগুলো। দীনেশ নস্কর পাঠিয়েছেন বালি থেকে।
2: চলে যাব পরের ফোনে, যাদবেন্দ্র পরের হোয়াটসঅ্যাপে, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখছেন, যৌথ পরিবার মূলত গড়ে উঠেছিল কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভর করে, সেখানে অনেক মানুষের একসঙ্গে কাজ করার ও থাকার প্রয়োজন ছিল, কিন্তু শিল্পায়ন ও নগরায়নের ফলে সেই পরিকাঠামো ভেঙে যায়। কৃষি নির্ভর সমাজ থেকে মানুষ যখন চাকরির খোঁজে শহরে পাড়ি দিতে শুরু করল, তখন বিশাল পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়া অসম্ভব। যৌথ পরিবারে আয় সবার হলেও ব্যয় হতো সমষ্টিগতভাবে। আধুনিক অর্থনীতি মানুষকে ব্যক্তিগত রোজগার ও ব্যক্তিগত সম্পত্তির ধারণা শিখিয়েছে, যা একান্নবর্তী কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

0: ঠিক তাই আমি মনে করি। অর্থনীতি মানুষকে বাধ্য করেছে ঘর ছাড়তে, আর আত্মকেন্দ্রিকতা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ মানুষকে শিখিয়েছে একা বাঁচতে। এই দুয়ের মেলবন্ধনই আজকের সমাজে একান্নবর্তী পরিবার বিলুপ্ত প্রায়।
1: আচ্ছা, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে একটু ছন্দে ছন্দে বিষয়টা নিয়ে আমাদের কাছে এসছেন। লিখেছেন যে অর্থনীতি না আত্মকেন্দ্রিকতা পরিবার ভাঙার জন্য কে দায়ী। লিখেছেন, টাকা মানে অর্থনীতি, টাকা বাড়ায় জীবনমান, টাকা মানেই গতি। টাকা সুখ শান্তি আনে, গল্প নয় সত্যি, টাকা বাড়ায় ভালোবাসা ভক্তি। টাকার জন্য দেশ ভাঙে, ভাঙে পরিবার, ঘর বাড়ি সংসার। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে পাঠিয়েছেন, এবং আমরা আবার একটুখানি টেলিফোনে দেখি 2248-8085 কে রয়েছেন। নমস্কার।
2: হ্যালো। হ্যালো,
0: হ্যাঁ
2: রাধে রাধে,
0: বলুন কি বলছেন?
2: বলছি আমি চলে নাচনকোনা খাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই
1: বলুন। প্রবীর ভাই,
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমাদের একান্নবর্তী পরিবার ছিল, তো বাবা তো চাকরির সূত্রে বেরিয়ে এসেছিল, তো এবারে ওইখানে যখন আমরা থাকতাম বাঁকুড়ায়, তো এখন আমরা বর্ধমানে চলে এসেছি, কিন্তু বাঁকুড়ার আমার সেই রাঙামাটির দেশের মানে ইয়েটা লেগে আছে, তো সেইখানে থাকতাম। তো আমরা কাকা জ্যাঠা মিলে পাঁচ ভাই ছিল বাবারা, তো বাবা চাকরি করতো, আর যারা বড় কাকা স্কুল ইয়ে পোস্টমাস্টার ছিলেন, আর যার দু ভাই আর কি চাকরি করতেন না, তারা চাষবাস করতো। তো সেই টাকা পয়সা দেয়া নিয়ে যখন ঝামেলা লাগলো, তখন বাবা আমাদেরকে বর্ধমান নিয়ে চলে এলো। আজ আজ কিন্তু আমরা সেই একান্নবর্তী পরিবার থেকে আলাদা হয়ে ছিটকে পড়েছি, এবং কাকা জেঠারা ওই বাঁকুড়াতেই আছে, কিন্তু আজ কিন্তু আমরা সেই জায়গা থেকে মানে একান্নবর্তী পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন, এবং এইভাবেই ভেঙে গেল একান্নবর্তী পরিবার।
0: বেশ বেশ বেশ, শুনতে থাকুন, চলে যাব পরবর্তী হোয়াটসঅ্যাপে। প্রভাতী ভট্টাচার্য গল্পের কবিতার ছড়ে লিখেছেন, একান্নবর্তী পরিবার আজ ভেঙে খান খান, সমগ্র সমাজ সংসার বইছে অজস্র প্রমাণ। অর্থের অভাবে ছেলেরা এখন শহরমুখী, বাড়ি ছেড়ে নিজের মতো হতে চায় সুখী, সীমিত আয়ে যায় না চালানো যৌথ পরিবার, বয়োজ্যেষ্ঠদের মতামত সময় নাই শোনার। যৌথ পরিবার ভাঙার জন্য দায়ী একসাথে আত্মকেন্দ্রিকতা, আর যখন টানাটানি অর্থে।
1: কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকারবাগান কলকাতা 59 থেকে লিখেছেন, জন্মাষ্টমীর শুভেচ্ছা কল্পলাল এবং মনীষা, এবং আপনার কথার সকল শ্রোতা বন্ধুকে। একান্নবর্তী পরিবার ভাঙার জন্য দায়ী অর্থনীতি না আত্মকেন্দ্রিকতা, স্রেফ আর স্রেফ ছোট্ট পরিবারের পরিকল্পনা। কি জোরসে ঝাটকা ধীরেছে কেন বলছি? ছোট্ট পরিবারের বাঁধন নেই, যেমন ইট বালি সিমেন্ট দিয়ে মজবুত বাঁধনে ঘর তৈরি করা যায়, একান্নবর্তী পরিবারে তেমন জট আছে, জটিলতা আছে, কিন্তু সেইটা ছিঁড়ে কেউ বেরোতে চায় না। জুড়ে থাকলে সমস্যা কম, সহায়তা বেশি, ছিঁড়ে থাকলে আত্মকেন্দ্রিকতা বেশি, সামান্য সুখ অসুবিধায় পাশে দাঁড়ানোর মুখের খুব অভাব। আর বই পড়ে যে সমাজ বিজ্ঞান শিখতে হয়, সেই বুনিয়াদী শিক্ষা বাচ্চারা বাড়িতেই পেয়ে যায়। বড় বড় বিজনেস ফ্যামিলিতে সে বাঙালি হোক কি অবাঙালি, একান্নবর্তী পরিবারের উন্নতি, একান্নবর্তীতে উন্নতি। শেষে বলি, ছেলেরা নয় পরের বাড়ির মেয়েরাও ভাঙতে পারে, জুড়তে পারে, ওদের জন্য বাবা মা না ফেরার দেশে থাকলেও আমরা দুই ভাই এখনো জুড়ে আছি এ দেশে এক অন্যে। ধন্যবাদ আপনাদেরও, শ্রোতা বন্ধুদেরও। কে পাঠিয়েছে? কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে।
0: সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, একান্নবর্তী পরিবার ভাঙে দুটো কারণে, অর্থনৈতিক ব্যাপারও আছে আবার আত্মকেন্দ্রিক ব্যাপারও আছে। একান্নবর্তী পরিবার পরস্পর মানাতে পারে না, সকলেই আলাদা হতে চায়, নিজের ভালোর জন্যই যায়।
1: আচ্ছা, এরপর আবার একটুখানি আমরা টেলিফোনে চলে যাই, কে রয়েছে দেখে নিই সরাসরি কথা বলবার জন্য। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা, এরপর আমরা দেখি কে পাঠিয়েছে। প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন, লিখেছেন, একান্নবর্তী পরিবার এই শব্দটির মধ্যেই যেন লুকিয়ে আছে ভালোবাসা, মায়া, নির্ভরতা আর একসঙ্গে পথ চলার এক সুন্দর ছবি। এক

0: এই ছাদের নিচে দাদা দিদি দাদা দাদি বাবা মা কাকা কাকিমা ভাই বোন সবার হাসি কান্না ভাগ করে নেওয়ার সেই দিনগুলো আজ ক্রমশ স্মৃতির পাতায় হারিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠতেই পারে, এর জন্য কি শুধু অর্থনৈতিক পরিবর্তন দায়ী নাকি আমাদের আত্মকেন্দ্রিকতাও সমানভাবে দায়ী? আমার মতে অর্থনীতি একটি বড় কারণ হলেও আত্মকেন্দ্রিকতা সমস্যাটিকে আরও গভীর করেছে। কর্মসংস্থানের কারণে দূরে চলে যাওয়া, শহুরে জীবনের ব্যস্ততা, বাড়তি খরচ, সীমিত বাসস্থান, এই সব কারণে যৌথ পরিবারগুলো ধরে রাখা সত্যিই কঠিন। কিন্তু অনেক সময় দেখা যায় একই বাড়িতে থেকেও আমরা একে অপরের সুখ দুঃখের অংশীদার হতে চাই না। আমি এবং আমার এই মানসিকতাই আমরাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। একান্নবর্তী পরিবার মানেই যে মতের মিল থাকবে তা তো নয়, মতভেদ থাকবে, কিন্তু পারস্পরিক সম্মান, সহনশীলতা ও বোঝাপড়া থাকলে সম্পর্ক টিকে যায়। পরিবারের প্রবীণদের অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মকে আধুনিক চিন্তাধারা দুটিকে মিলিয়ে চলাই হতে পারে সমাধানের পথ। তাই পরিবার ভাঙার জন্য শুধু অর্থনীতিকে দোষ না দিয়ে আমাদের নিজেদের মানসিকতাকেও দোষ দিতে হবে বা তাকাতে হবে। পরিবার টিকে থাকে শুধু একই ছাদের নিচে নয়, একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতায়। প্রদীপ বসাক পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন, খুব সুন্দর করে বিষয়টা আমাদের সামনে কিন্তু তুলে ধরেছেন।
1: কে আছেন ফোনে একটু দেখে নেব।
0: দেখে নিই। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি বুদুর চক মাছপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাকের আলী বলছি।
0: বলুন।
2: আমি বলবো যে একান্ন পরিবার, একান্ন মানে পরিবার গঠন করতে গেলে উভয়েরই কিন্তু অর্থ দরকার আছে এবং তাদের আত্মকেন্দ্রিতও দরকার আছে, কারণ দুটোর একে অপরের পরিপূরক। তো সেটা কিন্তু কোনো ভালো মেয়ে যদি, কোনো ভালো বংশের মেয়ে যদি সেই বাড়িতে ঢোকে, তাহলে কিন্তু সে যদি পরিবারটা ঠিক সংযতভাবে গুছিয়ে নিয়ে চলতে পারে, তাহলে কিন্তু সেই পরিবারটা কিন্তু সঠিকভাবে থাকে বলে মনে করি। আবার এমন অনেক আছে যে যে পরিবারকে হয়তো যে ভালো মেয়েকে বাড়িতে আনলাম, সে কিন্তু ভালো মন্দরা বিচার ঠিক সঠিকভাবে না করতে পেরে সংসারটা কিন্তু ভেঙে যাওয়ার উপলক্ষ থাকতেও পারে বা থাকে। তো সেইটা যদি সেই খুঁটিটা মানে সংসারের যদি একটা খুঁটি যে ভালো মেন লোক যে বড়, তো সে যদি ঠিক যদি খাঁটাটা ঠিক ধরে রাখতে পারে, অবশ্যই সংসারটা টিকে থাকবে বলে আমি মনে করি। নমস্কার।
0: নমস্কার।
1: চলে যাবো পরের মেসেজে। কিশোর বালি থেকে লিখছেন, একটা ফ্যামিলিতে দু তিন ভাই আছে, কেউ বেশি টাকা রোজগার করে, কেউ কম। যে ছেলেটা বেশি টাকা রোজগার করে সে বললে আমি একটু ভালোভাবে থাকবো, এরকম খাবো, আর একটু ভালো খেতে পারবো, বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করতে পারবো, এই ভেবে সে জয়েন্ট ফ্যামিলি ছেড়ে ছোট হয়ে গেল। ছেলেরা ভালো হলে কি হবে? অন্য বাড়ির মেয়েরা ঢুকছে, তাদের চাওয়া পাওয়া থাকতেই পারে হাজব্যান্ডের কাছে, সেই চাওয়া পাওয়া পূরণ করতে না পারলে অশান্তি শুরু হয়, এর ফলে জয়েন্ট ফ্যামিলিগুলো ছোট হচ্ছে। কিছু করার নেই, কিছু মানুষ বলছে আলাদা খাচ্ছি এটাই ভালো, কিছু মানুষ বলছে জয়েন্টে থাকলে ভালো, শরীর খারাপ হলে খাওয়াটা ঠিক চলে আসে, বাচ্চা মানুষ করতে সুবিধে হয়।
0: আচ্ছা, এরপর আমরা পরের ফেসবুক পেজে চোখ রাখি। রমা রায় লিখেছেন দাসনগর হাওড়া থেকে, একান্নবর্তী পরিবার ভাঙার পেছনে অর্থনীতি এবং আত্মকেন্দ্রিকতা উভয় কারণই পারস্পরিকভাবে দায়ী। যেখানে অর্থনীতি মানুষকে আলাদা হতে বাধ্য করেছে, আর আত্মকেন্দ্রিকতা সেই আলাদাই থাকাকে মানসিকভাবে সহজ করেছে। একদিকে যেমন শিল্পায়ন, নগরায়ন, জীবিকার সন্ধান, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং আয়ের বৈষম্যের মতো অর্থনৈতিক বাধ্যবাধকতা মানুষকে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন করে একক পরিবার গঠনে বাধ্য করেছে। অন্যদিকে তেমনি মানুষ শিক্ষার প্রভাবে ব্যক্তিগত স্বাধীনতা, গোপনীয়তা এবং আমাদের চেয়ে আমার ভাবনাকে গুরুত্ব দেওয়ার মতো আত্মকেন্দ্রিক মানসিকতার মানুষের পারস্পরিক সহনশীলতা কমিয়ে দিচ্ছে। সহজ কথায়, অর্থনৈতিক পরিবর্তন যদি পরিবার ভাঙার বাহ্যিক পথ তৈরি করে থাকে, তবে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও আত্মকেন্দ্রিকতা সেই পথে হাঁটার সিদ্ধান্তকে চূড়ান্ত রূপ দিয়েছে। রহমা রায় দাসনগর হাওড়া থেকে পাঠিয়েছে।
1: সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে লিখছেন, হিংসা দেশ স্বার্থপরতা দায়ী একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার পেছনে।
0: আচ্ছা, শীষ মোহাম্মদ পাঠিয়েছেন বীরভূম নলহাটি থেকে, লিখেছেন, কি জাদু ছিল একান্নবর্তী পরিবারে, শাসন ছিল, সোহাগ ছিল, ভালোবাসা ছিল ঘরে, মস্ত বড় পালঙ্ক ছিল আমার দাদুর ঘরে, রূপকথার গল্প ছিল উপরি পাওনা পরে, ভাত খাওয়ার পর গল্প জুড়ত শুকনো হতো হাত, সুখ ও দুঃখ ভাগ করে নিতাম তাতেই বাজিমাত, আস্তে আস্তে উঠে গেল সব, ভেঙে গেল পরিবার, ফ্ল্যাট বাড়িতে উঠে গেল সবে, নিউক্লিয়ার ফ্যামিলি কালচার, বড় বড় বাড়িগুলো এখন খাঁ খাঁ করে, পুজোর সময় জড়ো হয় তারা, পালাই পুজোর পরে, ঈদ বকরিদে বেড়াতে আসে তারা, বাড়ি গমগম করে, আবার বাড়িটি ফাঁকা হয়ে যায়, নামাজ পড়ার পরে। একসাথে থাকা হয় না কো আর, থাকে চাকরির জায়গায়। বড় পরিবারগুলি ভেঙে গেল সব, কুড়ি মোড়া, হায় হায়। কেমন করে ভাঙল সেসব পরিবার অর্থনীতির চাপ? নাকি এর জন্য দায়ী আত্মকেন্দ্রিকতা অথবা কারো অভিশাপ? শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে ফেসবুক পেজে পাঠিয়েছেন।
1: শান্তনু ঘোষ বাউরিয়া থেকে লিখছেন, পকেট ভারী করার লড়াইটা মন লড়াইয়ে মনটা যখন ছোট হয়ে যায়, আর এভাবেই একান্নবর্তী পরিবারগুলো একটা একাকী দ্বীপে পরিণত হয়। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। আচ্ছা, ফোন নিয়ে নিই।
0: হ্যাঁ, আমরা একটা ফোন নিয়ে নিই, কে রয়েছে দেখে নিই। নমস্কার। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি হরিণঘাটা বড়জাগুলি জেলা নদিয়াতে সমীর দাস বলছি।
0: বলুন বলুন।
2: হ্যাঁ দেখুন, একান্নবর্তী পরিবার ধ্বংস হওয়ার মূল কারণ যে শুধু অর্থনৈতিক তা ঠিক নয়। কারণ দেখুন, আমাদের এখন জনসংখ্যা বেড়েছে, তো আগে জনসংখ্যা খুব কম ছিল, তখন মানে জ্যাঠা কাকা বাবা সবাই আমরা একসাথে থাকতাম, এক একটা বাড়ির এরিয়া ছিল, হয়তো পাঁচ কাঠা ছ কাঠার জায়গা নিয়ে একটা বাড়ি, সবাই পাশাপাশি থাকতাম, একটা মিলেমিশে থাকতাম, একটা আনন্দ ছিল। কিন্তু তখনকার দিনে মানুষরা সহজ সরল মনেরও ছিল, কারোর মনে কোনো হিংসা ছিল না, কোনো লোভ লালসা ছিল না, প্রত্যেকেরই জায়গা সম্পত্তি ছিল, সবাই একসাথে মাঠে ঘাটে কাজ করত। এখন ছোট ছোট ফ্ল্যাট হয়েছে, ছোট ছোট বাড়ি ঘর হয়েছে, সবাই চাকরি বাকরি করছে, এখন একসাথে কারোর মানে ঠিক ভালো লাগছে না। কারণ কেউ হয়তো একটু ভালো আয় করছে, আরেকজন আয় করতে পারছে না, তার প্রতি একটা রাগ হচ্ছে অনেকেরই, এরকম বিভিন্ন রকম কারণ আছে। শুধু অর্থনৈতিক ঠিক তা নয়, জনসংখ্যারও একটা ব্যাপার রয়েছে। কারণ এখন একসাথে সবাই মিলে থাকতে চাইছে না, মানে সবাই চাইছে যে আমি আমার নিজের মতন পরিবার নিয়ে থাকবো, সন্তান ছেলে মেয়ে মা বাবা। এরপরে দেখা যাচ্ছে মা বাবাও একটা সময় বোঝা হয়ে যায়, যখন বয়স হয়ে যায় তখন সন্তানও তার মা বাবাকে চায় না, তখন তাকে আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এরকম বিভিন্ন রকম কারণ আছে, শুধু অর্থনৈতিকটাই বড় ব্যাপার নয়। মানুষের মনটা এখন অন্যরকম হয়ে গেছে না, মানুষ মানুষকে ভালোবাসতে পারছে না, যেটুকু ভালোবাসা দেখাচ্ছে সেটুকু উপর উপর দেখাতে একটা অভিনয় মানে নাটক। আমরা সংসার জীবনে প্রত্যেকেই প্রত্যেকের সাথে নাটক করছি, এটাই হচ্ছে মূল ব্যাপার। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। ঘড়ির কাঁটা যা বলছে তাতে আমাদের সময় খুব কম, আমাদের সঙ্গে আরও মেসেজ আছে, কিন্তু ফোনও ফোনের আলো ব্লিঙ্ক করছে, আমরা একবার দেখে নিই ছোট্ট করে কে রয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। কেউ কে আছেন না, আলো ব্লিঙ্ক করতে করতেও লাইন কেটে গেছে।
1: পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছে, একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার জন্য দায়ী আমাদের আত্মকেন্দ্রিক মানসিকতা, আমিত্ববোধ, এগুলো আমাদের মধ্যে চলে এসেছে। মানুষের মধ্যে যদি ভালোবাসার বন্ধন থাকে তাহলে হাজার প্রতিকূলতার মাঝেও একসাথে থাকা যায়, কিন্তু তা নেই। এখন আমাদের উচিত সব মানুষ এক হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। পায়েল বেলঘড়িয়া থেকে।
0: আচ্ছা, ছোট্ট করে আমরা একটু টেলিফোন নিয়ে নেব, কেউ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো কিন্তু খুব সংক্ষেপে বলবেন। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার, গল্পলাল মনীষা দিদি।
0: হ্যাঁ
1: নমস্কার।
3: আমি নিউটাউন থেকে বিশ্বমন্ডল কথা বলছি।
0: বলুন বলুন
3: দাদা দিদি। দেখুন, একান্নবর্তী পরিবার আমাদের ছিল, আমার বাবারা তিন ভাই ছিল, তো আমাদের সংসার একসঙ্গেই ছিল সব। যখন বাবা কাকা সব মারা গেল তখন আস্তে আস্তে আমাদের সংসারটা আলাদা হয়ে যায়। আমাদের সংসারে আমরা তিনটে ভাই, তা তিনটে ভাই তো আমি দৃষ্টিহীন প্রতিবন্ধী, তা আমার দুটো দাদা বিয়ে করেছে, বড় বৌদি যখন এলো তখন আমাদের সংসার সব একসঙ্গেই ছিল। তারপরে যখন আমার মেজদার বিয়ে হলো তখন আসার পরে বছর খানিকের মধ্যে আমাদের সংসার সব আলাদা হয়ে যায়, সে যে যার মতো থাকে। আর আমাকে বললো যে কি করটা কি করে চলবো, এখন কয়েকদিন আমার বড়দা রেখেছিল, তারপরে আমাকে বললো যে দেখ আমাদের তো যেটুকু আছে তিনজনের সমান ভাগ আছে, তুই তো বিয়ে করিস নি, তা তোদের জমিটা তোকে আলাদা করে দিচ্ছি, তুই যেভাবে পারিস করে খা, আমাদের মধ্যে আর রাখবো না আমরা। তো এখন দিদি কথা হচ্ছে, দাদা কথা হচ্ছে, এখন মানুষ হচ্ছে পয়সার উপরেই সব কিছু, কেউ সহজে দেখে না, এখন পয়সা না থাকলে দেখে না, এই একান্নবর্তী পরিবার এইরকম করেই ভেঙে যায়। বুঝলেন দাদা দিদি, এইটুকুই বললাম। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। আমাদের ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 8:43 হয়ে 50 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলা যাবে না, তবে আমরা আবার ফিরে আসছি, তো ঠিক কোন সময় আসছি?
1: ঠিক 9:30 আসছি, আজ বইবৃত্ত নিয়ে কল্পলাল আর মনীষা, শুনতে থাকুন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM Gold. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: তার মানে আজ মাসের প্রথম শুক্রবার আর সময় বইবৃত্তের। বাঙালি বই পড়তে ভালোবাসে আর তাই বই নিয়ে আলোচনায় কল্পলালে মনীষা আজ এমন একজনকে রেখেছে যিনি থাকলে বাঙালির বই পড়ার আঙিনায় বাড়তি আলো এসে যোগ হয়। বাঙালি যখন বাংলা সাহিত্য পড়তে শুরু করে ক্লাসিক তার লেখা ছাড়া শেষ করা যায় না। তিনি হাসির রাজা, তিনি পরশুরাম, রাজশেখর বসু। ইতিহাসের অন্দর থেকে মানুষের মনের রসবোধে যার অবাধ যাতায়াত, সেই পরশুরাম এবং তার বই, তার বিভিন্ন লেখনী নিয়ে কথা হবে আজ। যুক্ত থাকবেন আপনিও, কিভাবে সব জানাবো। ব্যাক টু ব্যাক দুটো গানের পর

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: বাংলা সাহিত্যের আকাশে এমন কিছু মানুষ আছেন যাদের পরিচয় সত্যি বোধহয় কোনো একটি শব্দে দেওয়া যায় না। তারা শুধু সাহিত্যিক নন, শুধু অনুবাদক নন, না শুধু রসিক নন, তাদের সৃষ্টিশীলতা যেন একাধিক আলোর রেখা হয়ে বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আমরা তেমনই এক আশ্চর্য প্রতিভার কথা আজ বৈবৃত্তে বলবো আর কি, এবং আপনারা সবাই জানেন বহুল আলোচিত একটি নাম, একজন বিখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু। তবে শুধু রাজশেখর বসু বললে হয়তো অনেকেই বা অনেকেরই প্রথমে মনে পড়বে তার ছদ্মনাম পরশুরাম।
2: পরশুরাম নামটা উচ্চারণ করলেই বাংলা সাহিত্যে এক বিশেষ জগৎ যেন চোখের সামনে খুলে যায়, যে জগতে আছে তীক্ষ্ণ রসবোধ, শ্লেষ, ব্যঙ্গ, কৌতুক, আর আছে সমাজকে একটু দূর থেকে খতিয়ে দেখার মতন ক্ষমতা। কিন্তু সেই হাসির আড়ালে রয়েছে গভীর জীবনবোধ, মানুষের খুব সূক্ষ্ম অনুভূতিগুলোকে ছুঁয়ে যাওয়া, পর্যবেক্ষণ করার এক তীক্ষ্ণ অথচ মৃদু আঙুল, যা কিনা কলমের জোরে বাঙালির সামনে খুলে দিয়েছে জীবনেরই আর এক পরত।
1: একেবারেই তাই। এবং রাজশেখর বসু ছিলেন একই সঙ্গে, যারা খুব তার লেখার সঙ্গে আমরা পরিচিত হয়েছি তারা জানি যে একই সঙ্গে তিনি ছিলেন সাহিত্যিক, অনুবাদক, অভিধান প্রণেতা এবং বিজ্ঞান মনস্ক মানুষ। তিনি লিখেছেন একদিকে যেমন পরশুরামের হাস্যরসাত্মক গল্প, ঠিক অন্যদিকে সংস্কৃত মহাকাব্য পুরাণের জটিল বিষয়কে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় পাঠকের সামনে তুলে ধরেছেন। আসলে এই রাজশেখর বসু বা আমরা পরশুরাম যে নামই বলি না কেন, তার লেখা বা তার লেখনি নিয়ে তো আমাদের একটা অদম্য কৌতূহল, তার ভালো লাগা তৈরি হয়। ওই যে বললাম হাস্যরসের আড়ালে একটা গভীর জীবনবোধ তার লেখার মধ্যে কিন্তু বারে বারে ফুটে ওঠে, এবং অবশ্যই আপনারও তার লেখা পড়ে নানান রকম চিন্তাভাবনা তো মনে হতেই পারে, হতেই পারে যে আপনার একদম একজন শ্রেষ্ঠ, আপনার কাছে শ্রেষ্ঠ একজন সাহিত্যিক পরশুরাম বা রাজশেখর বসু যেই হোক না কেন, তার সম্পর্কে আপনার কথা বা আপনার অভিজ্ঞতার কথা, আপনার ভালো লাগার কথা সবটাই শুনব। আমাদের কাছে আসবেন অবশ্যই 2248 8085 এই নাম্বারে, এছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903 05 999 2 এই নাম্বারেও।
2: জানান না পরশুরামের কোন লেখা আপনার ভালো লেগেছে, কেন লেগেছে, আর জানিয়ে দিন নিজের নাম আর কোথা থেকে লিখছেন, ফোনেও আসতে পারেন। দুটো ব্যাক টু ব্যাক গান, আবারও ফিরব পরশুরামের কথায়।

0: ফিরিলাম কল্পলালার মনীষা, দেখে নেব ফোনে বন্ধু আছেন, ফোনে লিসনার আছেন, শুনতে চাইবো তার কাছে রাজশেখর বসু নিয়ে তার জীবনের অভিজ্ঞতার কথা। হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি গড়িয়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি।
0: বলুন।
2: এই রাজশেখর বসুর মানে সত্যি একজন ভার্সেটাইল, ওনার লেখা মানে ধরুন পরশ পাথর কিংবা বিরিঞ্চি বাবা, মানে এইসব মানে হাসির যেরকম তিনি লিখতেন মানে দুর্দান্ত। তার উপরে উনি আমার মহাভারত নিয়ে যা সুন্দর সুন্দর লিখেছেন সেগুলোও দুর্দান্ত। উনি একজন কেমিস্ট্রির মানুষ ছিলেন, অত্যন্ত গম্ভীর প্রকৃতি, কিন্তু তার

0: মধ্যে যে এত রস, এত রস তার লেখায় ছিল সেইটাই অবাক লাগে রাজশেখর বসুকে, পরশুরামকে। ধন্যবাদ,
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব ছোট্ট করেও আপনার রাজশেখর বসুকে নিয়ে যে অভিজ্ঞতা, তার লেখা নিয়ে যে আপনার অনুভব সেটা জানলাম। আসলে রাজশেখর বসু পরশুরামের হাস্যরসাত্মক গল্প, অন্যদিকে সংস্কৃত মহাকাব্য যেটা বললেন, পুরাণের জটিল বিষয়কে অনেক সহজ এবং সাবলীল করে আমাদের সামনে তুলে ধরেছেন। আর এই দুই পরিচয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে তার ভাষাবোধ। তিনি বাংলা ভাষাকে শুধু ব্যবহার করেননি, ভাষাকে যেন নিজের হাতে গড়ে নিয়েছিলেন, তেমনটাই অন্তত তার লেখনী থেকে জানা যায়।
2: একেবারেই তাই। আর তার ভাষা বোধ, তার যে কারণে তুমি অভিধানের কথা বলছিলে, তিনি অভিধান তৈরির পুরোধা ছিলেন, বাংলা ভাষাকে একেবারেই মানে মাতৃভাষা, যে মাতৃদুগ্ধ আমরা পরে জানতে পেরেছি। পরশুরাম কিন্তু তার মানে অনেক আগে থেকেই তাকে ঠিক সেই রকমভাবে চর্চা করেছেন, পরিচর্যা করেছেন। আর পরশুরামের লেখার ছত্রে ছত্রে যেমন রসবোধ, তেমন শ্লেষ, তেমন ব্যঙ্গ, স্যাটায়ার। পরশুরামের ভিরিঞ্চি বাবা, পরশুরামের ইতিহাসের গল্প, যেটা আমরা অনেকেই ভুলে যাই, পরশুরামের কিন্তু একটা বিরাট ইতিহাসের গল্পের সেক্টর রয়েছে। মানে ঐতিহাসিক গল্পের ক্ষেত্রে পরশুরাম মানে সেই সময়ের খুব বড় হাত ছিলেন। প্রায় বারোটা পর্যন্ত, প্রায় কেন, পুরোটাই বারোটা পর্যন্ত রয়েছি কল্পলালার মনীষা পরশুরামকে নিয়ে।
1: বন্ধু এসেছেন, আমরা কথা বলে নি, খুব ছোট্ট করে কথা বলে নি, আবারও কথা হবে। নমস্কার, কে বলছেন?
3: আমার মনে পড়ছে ভূষণ্ডীর মাঠের কথা। ভূষণ্ডীর মাঠে যে নিত্যকালীর সঙ্গে যে শিবভট্টের যে সম্পর্কটা, এবং দাম্পত্যতে মানে চর ঝাল মিষ্টি সবকিছু আছে একটা দাম্পত্য, সেই দাম্পত্যকে এত সুন্দর করে পরশুরাম তুলে ধরেছেন। এবং শেষ পর্যন্ত যে আমরা যদি গল্পের শেষটা দেখি, তাহলে নিত্যকালী কিন্তু শিবভট্টের যে কাছে এলো, তাদের কিন্তু মিলন হলো, এটা কিন্তু অসাধারণ। এবং নাটকের আকারে যখন আমরা শুনলাম, একটি বিশেষ
1: বিদায় নেওয়ার সময় তো অবশ্যই উপস্থিত হয়েছে। খুব ভালো থেকো এবং আমাদের সঙ্গে থাকো, বারোটা পর্যন্ত তো আছি এবং তুমি তো থাকবেই আমি জানি, ঠিক আছে? খুব ভালো থেকো, শুভরাত্রি। এইরকম পাঠ শ্রোতা এবং পাঠক যারা রাজশেখর বসুর লেখার সঙ্গে ভীষণভাবে পরিচিত, তাদের কাছ থেকেও রাজশেখর বসুর লেখা সম্পর্কে বা এই যে এক একটা গল্প ধরে ধরে আলোচনা মনীষা করছে, আমরাও তো বহু গল্পের সঙ্গে মানে রাজশেখর লেখার মধ্যে দিয়ে আমরা তার যে জীবনের কথা অনেক কিছুই জানতে পারি এবং জেনেছি এবং আগামীতেও জানবো, জানার তো শেষ নেই। তবে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 9:58 হয়ে গেছে, এই পর্ব থেকে তো বিদায় নেওয়ার ক্ষণ উপস্থিত। দু একটা কথা একটু বলি আপনাদেরও, রাজশেখর বসুর যে গল্পটা সবচেয়ে বেশি ভালো লাগে বা কেন ভালো লাগে সেটা নিয়েও আপনি আপনার মতামত জানাতে পারেন 2248-0858-এ। এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও আপনি চলে আসতে পারেন, ছোট্ট করে লিখতেই পারেন কেন ভালো লাগে সেই গল্পটা, 9903-05-999-2 এই নাম্বারে।
2: কল্পলার মনীষা আছে আপনার সঙ্গে, দুজন মিলে থাকবে একেবারে রাত ১২টা পর্যন্ত। আমরা শুনব এর পরের পর্বে এক পাঠক এবং এক লেখকের কথা, যারা রাজশেখর বসুকে নিয়ে কথা বলবেন, তাদের সুচিন্তিত মতামত দেবেন। অবশ্যই আপনার কথাও থাকবে আমাদের সঙ্গে, আপনিও লিখবেন, আপনিও ফোন করবেন। রাজশেখর বসুকে নিয়ে রাত ১২টা অবধি আজ বইবৃত্তে, তিনি আমাদের উদযাপনের মানুষ, তার বিভিন্ন উপন্যাস, বিভিন্ন চরিত্র, বিভিন্ন লেখনী বারবার করে উঠে আসবে আলোচনায়। এমন এক মহাপ্রাণ যাকে নিয়ে এইটুকু সময় কিছুই নয়, গোটা দিন দিয়ে দিলেও কম পড়ে যায়।
1: একদমই তাই।
2: তবু ঘড়ি বলছে আমাদের এবার থামতে হবে, কারণ ১০ মিনিটের সংবাদ বিরতিতে যাবে কল্পলার আর মনীষা, ফিরবে ঠিক সংবাদ বিরতির ওপারে। শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের তিন দিনব্যাপী সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময়ের জন্য দেশের দায়িত্বভার পালনের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হরপবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এ যাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। নেপাল তিব্বত সীমান্তে প্রাণঘাতী হরপবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,287, নিখোঁজ 5,000-এর বেশি। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশি সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ায়, বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিউ ফরাক্কা রেলস্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আজ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশেষ স্মারক ডাক টিকিট। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। শুভেচ্ছা প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশগুলোর মধ্যে বিচার সংক্রান্ত সহযোগিতা জোরদার করা, বিচার বিভাগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সর্বোত্তম আইনি চর্চা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিচার বিভাগগুলোর জন্য ন্যায় বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন সংক্রান্ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে বিচার বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে রেকর্ড করেছে। অনন্য এই কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্জিয়া মেলোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, এই মাইল ফলকটি তাঁর নেতৃত্বের প্রতি ইতালির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারত ও ইতালির মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে তাঁদের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে শুভেচ্ছা বার্তা পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জর্জিয়া মেলোনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় মেলোনি আশা প্রকাশ করেন যে ভারত ও ইতালি দুই মহাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং ক্লিন কোলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তি নিয়ে কাজ করছে। এই উদ্যোগগুলি দুই দেশের সম্পর্ককে আরও গভীর অর্থবহ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওয়ার্সতে আজ পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2024 সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।
1: We are working on agreements including cyber security, space, clean coal, classified information, critical minerals and I'm confident that they will add both texture and substance to our ties. On people-to-people exchanges, I'm glad to announce that the second edition of the Jam Sahib Memorial Youth Exchange Program will be taking place in October.
0: বিদেশ মন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হরপবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এ যাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এখনও 275 জন ভারতীয় নিখোঁজ। ভারত নেপাল সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নেপাল কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ধার হওয়া ভারতীয়দের নামের তালিকা মন্ত্রক নিয়মিত প্রকাশ করে চলেছে। চীন থেকে সীমান্ত পেরিয়ে 1,907 জন ভারতীয় নেপালে পৌঁছেছেন। চীনের তিব্বত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। নেপালে ভারতীয় ত্রাণ সাহায্যের ব্যাপারে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি প্রতিবেশী দেশ

0: মানুষকে সহায়তার কাজ চালিয়ে যাবে। আগামী দিনে নেপাল সরকারের অনুরোধে সাড়া দিয়ে আরো বেশি ত্রাণ সাহায্য পাঠানোর কথাও বলেন তিনি।
1: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly and we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: নেপাল তিব্বত সীমান্তে

0: নোয়াকোটে 184, রসুয়ায় 140, গোর্খায় 70, ধাদিংয়ে 63 এবং তানাহুতে 38টি দেহ উদ্ধার হয়েছে। কাঠমান্ডু হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও 2 আহত আজ প্রাণ হারান। সেদেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত 5083 জনের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া দেহের পরিচয় জানতে চলছে ডিএনএ পরীক্ষার কাজ। এদিকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে নেপালের ত্রিশুলি 3A জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে 10 দিন পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশি সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। পাটনা, ভোজপুর, ভাগলপুর, পশ্চিম চম্পারণ সহ বিহারের উত্তর, মধ্য এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নদী ছাপিয়ে বন্যার জল ঢোকায় নিচু এলাকার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে, বিঘ্নিত স্বাভাবিক জীবনযাত্রা। বিপর্যয় মোকাবিলা দপ্তর দুর্গত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন করা হয়েছে 9টি NDRF এবং 27টি SDRF দল। বিলি করা হচ্ছে শুকনো খাবার। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় বিশেষ ক্যাম্প খোলা হয়েছে। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির দিকে কড়া নজর রাখছে। মালদহ, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ার সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এই ধসের কারণে গতকাল ও আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার শিবরাম মাঝি আজ আকাশবাণীকে জানান, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রেন বাতিল করা হয়েছে।
1: আমাদের যে নিউ ফারাক্কার কাছে যে সাবসিডেন্স অফ ট্রেক হয়েছে তার জন্য আমাদের বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী, এবং যেহেতু আমাদের যাত্রী সুরক্ষা তাতে আর্লি রেস্টোরেশন এই দুটো আমাদের মেন প্রায়োরিটি, সেই জন্য আমরা আমাদেরকে উত্তরবঙ্গগামী ট্রেনকে বাতিল করা হয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যে আমাদের ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হয়ে যাবে। একবার ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হলে আমরা আমাদের মতো নর্মাল ট্রেন সার্ভিস চালাতে পারব, যাতে করে প্যাসেঞ্জারদেরকে কোনো ধরনের দুর্ভোগের সম্মুখীন না হয়।
0: মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ কলকাতায় উত্তম কুমার স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। রবীন্দ্রসদনে আজ এক অনুষ্ঠানে এটি প্রকাশ করে পূর্বাঞ্চলীয় পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহেই এই ডাকটিকিট প্রকাশ করা সম্ভব হয়েছে।
2: আমরা গর্বিত যে এমন এক মুহূর্তে আমরা উত্তম কুমারকে নিয়ে একটি ডাকটিকিট প্রকাশ করতে পারলাম। এই জন্যে মূল কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নিতেন এত অল্প সময়ের মধ্যে এই প্রপোজাল মেটেরিয়ালাইজ করত না।
0: আজ জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তার জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হয়। সাজিয়ে তোলা হয়েছে উত্তরপ্রদেশে বাঁকে বিহারী প্রেম মন্দির, শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ও ইস্কন মন্দির। মথুরায় জন্মাষ্টমী উদযাপনে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশিষ্ট লেখক ও দার্শনিক প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণনকে এক অসাধারণ শিক্ষক হিসেবে বর্ণনা করেছেন। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের 3 দিনব্যাপী সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হরপাবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে যাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold.
1: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে ফিরে এলাম। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 10:11 হয়ে 16 সেকেন্ড। অবশ্যই আছেন মনীষা এবং কল্পলালের সঙ্গে বই বৃত্তে, আর এবং আজ আমরা কথা বলছি রাজশেখর বসুর সাহিত্য কীর্তি নিয়ে। তার অনেক গ্রন্থ, অনেক গল্প, অনেক লেখা যেগুলো আজও পর্যন্ত আমরা ফিরে যাই সেই লেখার কাছে। কেন ফিরে যাই, কেন ভালো লাগে তার লেখা, কোন গল্পটা বিশেষ করে আপনাকে টানে, সব নিয়েই কথা হবে আপনাদের সঙ্গে এবং এটা আপনারা বলছেনও। এবং কথা হবে আজ বিখ্যাত লেখক মানুষ প্রত্যেকের সঙ্গেই, আপনারাও বলবেন 2248 8085 এই নাম্বারে, এছাড়াও 9903052 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার পছন্দের লেখার কথা। আপাতত আমরা চলে যাচ্ছি গানে, গানের ওপারে অবশ্যই ফিরব আপনাদের সঙ্গে বই বৃত্ত নিয়ে মনীষা কল্পলাল।

0: বন্ধুকে কিছু গান সকালে, কিছু গান বিকেলে, কিছু গান দুপুরে, এরকম শোনানোই যায়। কারণ বন্ধুর সঙ্গেই তো প্রাণের কথা হয়, মনের কথা হয়। বন্ধুর সঙ্গে যেহেতু প্রাণ আর মনের কথা হয়, তাই সাহিত্য নিয়েও যখন কথা বলি আমরা, তখন প্রিয় বন্ধুদেরই তো বেছে নিই। কল্পলালার মনীষা রয়েছে আপনার সঙ্গে, এবং এই ঘন্টায় আমরা দুজনকে পাচ্ছি, যে দুজন পরশুরাম সম্পর্কে কথা বলবেন, রাজশেখর বসু নিয়ে কথা বলবেন, শুনবো তাদের কথা, একজন পাঠক একজন লেখক। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি আছে, সেই বিরতিতে যাব, ফিরব বিজ্ঞাপনী বিরতির পর। আপনারা শুনছেন বইবৃত্ত, রয়েছে কল্পলাল আর মনীষা 100.1 FM গোল্ডে। শুনতে থাকুন আমাদের।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026

0: এমন প্রেমের গান বাংলায় খুব কম গাওয়া হয়েছে, খুব কম লেখাও হয়েছে।
1: একেবারেই তাই। পথে হলো দেরি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম, এবং গান শুনতে শুনতে যেটা বারবার মনে হচ্ছিল সেটা হচ্ছে যে বেশ কিছু সাহিত্য নির্ভর ছবি তো আমরা দেখেছি, এবং প্রখ্যাত সাহিত্যিকদের সাহিত্য যেগুলো ছবির মাধ্যমে আমাদের কাছে অন্যভাবে ধরা দেয়, কিন্তু এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে এমন একজন পাঠক লেখক এবং বাংলা সাহিত্যের সমস্ত শাখায় যার অবাধ বিচরণ, আমাদের অত্যন্ত কাছের মানুষ সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, তার কাছেই চলে যাব, জেনে নেব আজকে যে বিষয়টি আমরা রেখেছি, পরশুরামের সাহিত্য কীর্তি, রাজশেখর বসুর সাহিত্য তার কাছে কিভাবে ধরা দেয় আমরা একটু জেনে নিই তার কাছে। নমস্কার সব্যসাচী।
2: হ্যাঁ হ্যাঁ নমস্কার। আজকে শুভ দিনে আপনাদের শুভকামনা দিলাম।
0: ধন্যবাদ।
2: একদম মহাসাগর নিয়ে কথা বলতে গেলে কোথায় শুরু কোথায় শেষ বুঝতে পারা যায় না। আর যেটা রাজশেখর বসু সম্বন্ধে আমার নিজের ধারণা, ওনার লেখা পড়ে বা ওনার জীবনের নানা ঘটনা পড়ে, অসম্ভব একজন ডিসিপ্লিন্ড মানুষ ছিলেন। এবং এই যে ডিসিপ্লিন মানুষ ছিলেন বলেই 42 বছর বয়সে যখন প্রথম গল্প লিখলেন, তারপর থেকেই একদম মানে আর কি মানে যাকে বলে যে একদম মানে এলিয়েন দেখলেন, জয় করলেন। এবং সেটা রাজশেখর বসুর সাহিত্যের ক্ষেত্রে যায়। এবং শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর লিখেছিলেন যে রাজশেখর বসুর হাস্যরসের মধ্যে কিছু একটা স্বতঃসারিত প্রাচুর্য ও অনাবিল বিশুদ্ধি আছে, এবং তার যে রসিকতা প্রবাহ সেটা সূর্য করোজ্জ্বল, একদম মানে সূর্য করোজ্জ্বল ছড়না ধারার মতো সহজ সাবলীল নিত্যরঙ্গে হাসির ঝিকিমিকি ছড়াইতে ছড়াইতে বহিয়া চলিয়াছে। আর আমি ওনার দুটো গল্প গ্রন্থ আমার মনে হয় যে আমাদের যারা বাংলা সাহিত্যের পাঠক তাদের কাছে একদম মানে বুকের মানে সঞ্চয় হয়ে থাকে, এটা হচ্ছে গড্ডলি এবং এই
1: গড্ডলিকা প্রবাহ
2: না
1: কজ্জলি আছে একটা,
2: হ্যাঁ একটা হচ্ছে কজ্জলি এবং গড্ডলিকা।
1: গড্ডলিকা
2: প্রথমটি যেটা বললাম কজ্জলি, এটা 1927 সালে উনি প্রকাশিত হয়েছিল, এবং বিরিঞ্চি বাবা, জাবালি, দক্ষিণ রায়, স্বয়ংবরা, কচি সংসদ এবং উলট পুরাণ। এবং সেখানে যে তার যেগুলো উনি লিখছেন কিছু কিছু এমন টার্ম ইউজ করছেন, যখন বিরিঞ্চি বাবার বর্ণনার প্রসঙ্গে বলছেন যে দু পয়সা দামের সিঙ্গাড়ার মতো সুবৃহৎ নাক, মৃদু হাস্যমন্ডিত প্রশস্ত ঠোঁট এবং তার নিচে খাজে খাজে চিবুকের স্তর নামিয়াছে। এবং স্বয়ংবরাতে যখন কেদার চাটুর্য সে মিম সাহেবকে আশীর্বাদ করে বলে তোমার ঠোঁটের শুধু রক্ষায় হোক, যেটা একটা মানে এই শব্দগুচ্ছ আমাদের বাংলা সাহিত্যে একটা সম্পদ হয়ে রয়েছে,
1: একেবারেই তাই।
2: আবার ধরুন যখন সিদ্ধেশ্বরী লিমিটেড করছেন গড্ডলিকাতে যে গল্পগুলো রয়েছে, সিদ্ধেশ্বরী লিমিটেড, চিকিৎসা সংকট, মহাবিদ্যা লম্বকর্ণ এবং ভুসুন্ডির মাঠে, তো এই ভুসুন্ডির মাঠেতে ভারী সুন্দর উপমা দিয়েছেন যে নিত্যকালীন রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শাঁস। আর গড্ডলিকে নিয়ে রবীন্দ্রনাথ ভারী সুন্দর লিখেছিলেন যে বইখানে যেন চরিত্র চিত্রশালা, আর তিনি একের পর এক মূর্তি গড়িয়া তুলিয়াছেন, মনে হইল ইহাদিগকে চিরকাল জানি। এবং তার যে লেখাগুলো যে মানে ছোট গল্পর যদি কয়েকটা ফিচার বলা হয় তাহলে অবশ্য বিজ্ঞানীর মতন তিনি পর্যবেক্ষণ ক্ষমতা ছিল, চরিত্র চিত্রণে অভিনবত্ব ছিল, এবং সব থেকে বড় কথা মধ্যবিত্ত নাগরিক যে বাঙালি জীবন এবং তার একদম সংসার জীবনকে তিনি ভারী সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং রাজমহিষী যখন লিখছেন, যখন ভরতের জমজমি লিখছেন, দেখবেন এক একটা স্টোরি যেন এক একটা মানে আলাদা আলাদা দিক খুলে দেয় আমাদের সামনে।
1: ঠিক তাই।
2: আর সবের ওপরে হচ্ছেন মানুষ রাজশেখর বসু। এ প্রসঙ্গে অনেক গল্প রয়েছে, তো একটা হচ্ছে যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত এই রাজশেখর বসুর খুব বাড়ির কাছে থাকতেন, এবং একবার তার বাড়িতে সবিতেন্দ্রনাথ রায় গেছেন, এবং সেখানে রাজশেখর বসুর সমস্ত কিছু সারাদিনের রুটিনটা ছিল পুরো সময় মেনে। তো অচিন্ত্য কুমার সেনগুপ্তর বসার ঘর থেকে রাজশেখর বসুর বাড়ির বারান্দা দেখা যেত। তো একদিন সবিতেন্দ্রনাথ রায় গেছেন এবং অচিন্ত্য কুমার তাকে বললেন, ভানু ওই দেখো 11টা বাজে, রাজশেখর বাবু স্নানে যাচ্ছেন বারান্দা দিয়ে, কোনো একদিনও মিনিটের এদিক ওদিক হবে না। আরেকটা হচ্ছে বাড়িতে অতিরিক্ত কথা বলা পছন্দ করতেন এবং সমস্ত উত্তর মানে ওনার যাবতীয় কাজের উত্তর উনি অনেক সময় লিখে লিখে দিতেন। যেমন একবার তার আঙুল কেটে গেছে পেন্সিলে কাটতে গিয়ে এবং ব্যান্ডেজ করা আছে, তো যেই জিজ্ঞেস করে সেই বলে যে আঙুলে কি হয়েছে। তো রাজশেখর বসু যাতে সবার কাছে উত্তর দেওয়া যায় তিনি একটি বড় কাগজে দৃশ্যমান করে লিখে রাখলেন যে পেন্সিল কাটতে গিয়ে আঙুল সামান্য কেটেছে, কোনো কিছু ভাবনার কারণ নেই। আর সব শেষে বলি সৈয়দ মুস্তাফা আলীকে ভীষণ স্নেহ করতেন এবং সৈয়দ মুস্তাফা আলীকে রাজশেখর বসুকে অসম্ভব শ্রদ্ধা করতেন। তো রাজশেখরের নাতি সৈয়দ মুস্তাফা আলীর কাছে অটোগ্রাফ চেয়ে একটি চিঠি লেখে এবং সৈয়দ মুস্তাফা আলী তাকে লিখেছিলেন যে তোমার বাড়িতে যিনি আছেন তার অটোগ্রাফ নিয়ে তুমি যদি সারা মানে একদম তোমার সমস্ত খাতাগুলো ভরিয়ে দাও তাহলে বাংলার সমস্ত সাহিত্যিক অটোগ্রাফ তোমার নেওয়া হয়ে যাবে, আমার আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই। শুভরাত্রি আপনাদের।
1: অনেক অনেক ধন্যবাদ দাদা, এত সুন্দর করে বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন এবং আপনার অভিব্যক্তি, এই যে আমি শুরুতেই বললাম যে সাহিত্যের সমস্ত শাখায় আপনার যে অবাধ বিচরণ এবং যেভাবে আপনি আলাদা আলাদা করে গল্পগুলোর নাম বললেন, হয়তো অনেক গল্পের কথা আমারও এই মুহূর্তে মনে ছিল না বা মনে পড়ছিল না, আপনি আবার নতুন করে মনে করিয়ে দিয়ে রাজশেখর বসুর একটা পরিপূর্ণ চিত্র আমাদের সামনে তুলে ধরলেন। খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, আগামীতে আবারও নিশ্চয়ই আপনাকে পাবো।
0: ভালো থাকুন।

0: রাজশেখর বসুর জন্ম উনিশ শতকের শেষ ভাগে। সময়টা ছিল বাংলার নবজাগরণের পরবর্তী পর্ব। শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান চেতনা, সামাজিক সংস্কার, জাতীয়তাবোধ সব মিলিয়ে বাংলার সমাজ জীবনে এক নতুন আবহ তৈরি হয়েছে। এই পরিবর্তনের সময় বেড়ে উঠেছিল রাজশেখর বসু। তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ, বিজ্ঞান নিয়ে তার আগ্রহ ছিল প্রবল এবং পরবর্তীকালে কর্মজীবনেও তিনি বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন।
1: রাজশেখর বসুকে নিয়ে আরও একজন আছেন আমাদের সঙ্গে, আছেন এই সময়ের অন্যতম গল্পকার সুব্রত নাগ। সুব্রতদা, আপনাকে আমাদের রেডিওর অনুষ্ঠানে, মানে FM 100.1 FM গোল্ডের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
1: রাজশেখর বসুর তাকে নিয়ে চর্চা করা আপনার কখন থেকে?
2: রাজশেখর বসুর সত্যি কথা বলতে কি চর্চা ছাত্র অবস্থা থেকেই, কারণ আমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়তাম আমাদের একটি গল্প ছিল বিরিঞ্চি বাবা, তার বিখ্যাত গল্প। সেই গল্পটা যদিও আমরা সিলেবাসে পরীক্ষার জন্য পড়েছিলাম, কিন্তু সেই গল্পটা এমনভাবে দাগ কেটে যায় সেটাকার সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। সিলেবাস কখন পেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেরিয়ে গেছে, কিন্তু রাজশেখর বসুর গল্পের যে ম্যাজিক, বিরিঞ্চি বাবার গল্পের যে আকর্ষণ, সে আকর্ষণ কিন্তু তখন অনেকের মতো আমাকেও পুরোপুরি আচ্ছন্ন করে রেখেছিল। সেখান থেকে বলা যেতে পারে যে রাজশেখর বসুকে পড়ার ইচ্ছা, আগ্রহ সেটা আরো জন্মায়।
1: আপনি নিজেও অনেক হাসির গল্প লেখেন, মজার গল্প লেখেন, আপনার কোথায় মনে হয় যে রাজশেখর বসুর স্যাটায়ার আর চারপাশে তার পরবর্তীকালে হালকা হাসির যেসব গল্প পড়েছেন কোথায় তফাত হয়?
2: এখন এটা দেখতে গেলে একটা অদ্ভুত একটা জিনিস আমি দেখছিলাম, রবীন্দ্রনাথের সঙ্গে রাজশেখর বসুর দুটো জায়গায় মিল। দুজনের স্ত্রীর নাম মৃণালী দেবী, এবং রবীন্দ্রনাথের মতো না হলেও রাজশেখর বসুর ব্যক্তিগত জীবন অর্থাৎ পারিবারিক জীবন কিন্তু খুব ট্র্যাজিক। তার একমাত্র মেয়ে এবং জামাই কাকতালীয় ভাবে একই দিনে মারা যান, জামাই মারা যান, মেয়েও শোকে মারা যান, এবং তার স্ত্রীও এতটাই ভেঙে পড়েন যে 1942 সালে তিনিও মারা যান। এবং পরবর্তী রাজশেখর বসু মারা গেছেন 1960। 18 বছর রাজশেখর বসু নিঃসঙ্গ অবস্থায় অন্তত পারিবারিক জীবনে জীবন কাটিয়েছেন। কিন্তু এবং এরই সঙ্গে আমি আরেকটা দেখি যার সঙ্গে তার খুব অমিল, তার 26-27 বছর পর তার জন্মের আরেকজন আবির্ভূত হচ্ছেন জগদীশচন্দ্র গুপ্ত, যিনি ব্যঙ্গাত্মক। একটা শব্দ আমি মাঝখানে দুজনের মধ্যে যেটা অমিল সেটা হচ্ছে রস। উনি ব্যঙ্গ রসাত্মক রাজশেখর বসু, জগদীশ গুপ্ত পুরোপুরি ব্যঙ্গাত্মক, এবং তীব্র ভাবে ব্যঙ্গাত্মক, যেখানে শুধু অন্ধকার রয়েছে, যেখানে মানব মনের সমস্ত কুটিলতা, নির্মম দিকগুলো সেখানে আলোচিত হয়েছে, কোথাও কিন্তু আলোর দিশা নয়। রাজশেখর বসু এইখানে অনন্য, এবং তিনি আজও যে সমানভাবে প্রাসঙ্গিক, জগদীশ গুপ্ত অত্যন্ত শক্তিশালী গল্পকার, গদ্যকার, কিন্তু পাঠক মহলে তার প্রতি একটা স্বাভাবিক অনীহা হয়তো এটা থাকা উচিত নয়, কিন্তু ওই জন্যই যে তার গল্পে আপনি একটা হাসফাস করা, একটা শ্বাসরোধ করা সবসময় একটা অবস্থা, কোথাও আপনি একটু রিলিফ পাবেন না। কিন্তু রাজশেখর বসু যেমন ব্যঙ্গাত্মক লেখা লিখেছেন, তিনি তীব্রভাবে ব্যঙ্গ করেছেন, তারই পাশাপাশি তারই পরে একটা অমূল একটা অনুভূতি এমন ভাবে পাঠক মনকে আচ্ছন্ন করে রেখেছে যে কিছুক্ষণ আগের সেই তিক্ত অনুভূতি গুলো আর কিন্তু মানে অনেকটা যেমন সেই কালবৈশাখীর মেয়ে গেল, কিছুটা জল ঝরালো, ঝড় হয়ে গেল, তারপর আবার আকাশ পরিষ্কার হয়ে গেল, নির্মল আকাশ পরিষ্কার হয়ে গেল, সেরকম। এই যে যেমন হনুমানের স্বপ্ন, আমরা হনুমানকে একটা অন্য চোখে দেখি, হঠাৎই হনুমান অযোধ্যায় বসে তার মন খারাপ হলো, সীতা দেবী জিজ্ঞেস করলেন কেন মন খারাপ হয়েছে, না তার চিরকুমার চিরকৌমার্য যার অবলম্বন করেছে হনুমান, তার বিবাহের স্বাদ জেগেছে, এবং সীতা দেবী অনুমতি দিলেন তুমি তোমার যোগ্য সহধর্মী খুঁজে আনো, তাকে আমি নাম দেবো হনুমতি। হনুমান বিভিন্ন জায়গায় গেল এবং সেইখানে বিভিন্ন জায়গার বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে তার জ্ঞান চক্ষু উন্মীলন হলো, এবং শেষকালে সীতা দেবীর কাছে এসে বললো না আমার আর বিবাহের শখ নেই। এই যে গোটা ব্যাপারটার মধ্যেই কিন্তু একটা সূক্ষ্ম কৌতুক এবং ব্যঙ্গের ভুল, মৌমাছির ভুল সেখানে বিদ্ধ করেছে, কিন্তু গোটা ঘটনাটা এমন অমল ভাবে, এত রসাত্মক ভাবে সুন্দরভাবে তিনি বিবৃত করেছেন যে ওই হাস্য রসের চিহ্নটা আমাদের মধ্যে থাকে, এর মধ্যে যে হুলের খোঁচাটুকু ছিল গল্পের শেষে কিন্তু পাঠককে সেটা আর মনে রাখে না। আবার ধরুন জাবালি গল্পটা, সেটা এই দুটো গল্পই রামায়ণ থেকে নেওয়া, কিন্তু যদিও তার পার্সপেক্টিভ ভিন্ন। জাবালি অন্যান্য মুনি ঋষিদের মতোই রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন, সফল হননি, কিন্তু এই তার গল্পের যে জাবালি, তার স্ত্রী ইন্দ্রালিনী, তাদের জীবনের একটা যে কথা, জাবালির যেভাবে জীবন বোধ আস্তে আস্তে উন্মুক্ত হয়েছে বিভিন্ন পরিস্থিতিতে, এবং তার ট্রিটমেন্টটা এখানে জাবালি বলছেন যে ছোকরার জন্য দুঃখ হচ্ছে, ছোকরা রামচন্দ্রকে তিনি ছোকরা হিসেবে কল্পনা করছেন। আসলে রামায়ণে তো কখনো এটা কল্পনাই করা যায় না।
1: হ্যাঁ, তাছাড়া এটা তো ঠিক রামচন্দ্রের রামায়ণ নয়, এটা একটা স্যাটায়ারের রামায়ণ, যে রামায়ণ নিয়ে, হ্যাঁ, মানে এটাকে রামচন্দ্রের রামায়ণ বা রামায়ণের রামচন্দ্র ধরার কিছু নেই আর কি। রাম এখানে একদমই একজন বালক হিসেবে বা পাড়ার ছেলে হিসেবে তাকে কল্পনা করে লেখা হয়েছে।
2: এই যে অ্যাডাপ্টেবিলিটি, এবং আপনি তার রেঞ্জটা ভাবুন যে তিনি একজন একসঙ্গে হাস্যরসাত্মক লেখা লিখছেন, তিনি তারই পাশাপাশি রামায়ণ মহাভারত, মনে রাখতে হবে উনি কিন্তু একজন মানে রসায়নবিদ ছিল, খুব নামকরা রসায়নবিদ ছিলেন, বেঙ্গল কেমিক্যালস এর চাকরি করতেন, পুরোপুরি বিজ্ঞান মনস্ক ছিলেন, তৎসত্ত্বেও তিনি কিন্তু রামায়ণ মহাভারত গীতা অনুবাদ করেছেন। সেসব তো নিজেকে নাও করতেন, তিনি একটাও গল্প না লিখতেন, কিছু চলন্তিকা অভিধানের রূপদান করার জন্য তিনি কিন্তু বিখ্যাত হয়ে থাকে।
0: একদমই তাই,
2: এটা আমার কিন্তু খুব আশ্চর্য মনে হয়েছে। হ্যাঁ, এবং সত্যজিৎ রায়ের মতো পরিচালক তার দুটো গল্প সিলেক্ট করেছেন, তার পরশপাথর এবং বিরিঞ্চি বাবা। এবং বিরিঞ্চি একটা গল্প ইটসেলফ, আমরা যদি বিরিঞ্চি বাবায় ভাবি, আমি ভাবছিলাম যে শুধু সেই মানে একটি কিশোরকে নয়, আজও পরিণত বয়সে যখন বিরিঞ্চি বাবা খুব মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তখনও দেখি

0: কি সুন্দর এবং একদম সেই মানদণ্ড মেপে মেপে সেখানে রস পরিবেশন করা হয়েছে, সেখানে মানব মনের বিভিন্ন দিকগুলো। এবং একটা ছোট্ট ছোট্ট ছোট্ট উদাহরণ, চিত্তে সুখ নেই ভায়া, ইতিহাস পালিয়েছে, একটি শব্দ, গোটা বাঙালি মধ্যবিত্ত সমাজের অতি একটি প্রয়োজনীয় চিত্র তিনি তুলে ধরেছেন, চিত্তে সুখ নেই ভায়া, জীব এটি পালিয়েছে। অথবা মেসের ছোকরারা তাকে বিশেষ সম্মান করে, অর্থাৎ পিছন ফিরিয়া সিগারেট খায়, টুকরো টুকরো শব্দ। অথবা লাস্ট লাইনটা তো একটা অমর লাইন, দুর্গাদা, এটা বুঝিস না, যা মানি হ্যাঁ। করে গেছেন যেটা বিস্মিত হতে হয়।
1: আপনি নিজে হাস্যরসের গল্প লেখেন, আপনার কোথাও মনে হয় যে ওই সময় যে পাঠককে পাওয়া যেত, এখন তো পাঠকও বদলেছে, এখন কি লেখার মান সেজন্যই বদলেছে, নাকি লেখকের মুনশিয়া নাই এখন আর আগের মতো নেই?
0: এটা অনেকটাই সত্য, আপনি সেটা যেটা বললেন, এটা একজন লেখক হিসেবে স্বীকার করতে, আমার অন্তত কোনো দ্বিধাই নেই যে আমরা যারা আজকে লেখার চেষ্টা করছি, সে হাস্যরসাত্মক বলুন অন্য কিছু বলুন, সেখানে আমাদের অনেকটা ঘাটতি রয়ে গেছে। একটা বিরিঞ্চি বাবার তৈরি হবে না, একটা বিরিঞ্চি বাবা তৈরি হওয়া মানে লেখা খুব আমি তৈরি হবার অসম্ভব কথা না বলছি না, একদম চরম সীমায় যাচ্ছি না, কিন্তু খুব কষ্টকর একটা, শুধু মানে হাস্যরসাত্মক বলছি না, একজন বিভূতিভূষণ কি তৈরি হবেন? আমি রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র কথা ছেড়ে দিলাম, একটা আরণ্যক কি তৈরি হবে? একটা পথের পাঁচালী কি তৈরি হবে? এটা খুব মুশকিল, এটা মানে স্বীকার করতে আমার তো অন্তত কোনো দ্বিধা নেই, একেবারেই দ্বিধা নেই।
1: বেশ, খুব ভালো লাগলো আপনি অনেকক্ষণ সময় দিলেন আমাদেরকে, ভালো থাকুন, আপনার লেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।
0: আপনাদের অনেক ধন্যবাদ, শুভরাত্রি,
2: শুভরাত্রি দাদা, ভালো থাকবেন।

0: ঘড়িকাটা এই মুহূর্তে বলছে রাত 11:58 হয়ে 26 সেকেন্ড। বৈবৃত্ত থেকে তো আপাতত আবারও সাময়িক বিদায় নেওয়ার সময় উপস্থিত, কারণ ঘড়ির কাঁটা যেভাবে বলছে তাতে 11:00 থেকে 11:10 পর্যন্ত আমরা সংবাদ বিরতিতে থাকব। তবে রাজশেখর বসুর গল্প এবং তার লেখনী নিয়ে আমাদের তো একটা অন্যরকম কৌতূহল থাকছে এবং সেই সমস্ত কৌতূহলেরই নিদর্শন আর চেষ্টা করবো।
1: ফোন আছে, আমরা বোধহয় নিয়ে নিই,
0: চট করে না এসেছিল, ব্লিঙ্ক করছিল কিন্তু আবারও লাইন কেটে গেছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন এবং অবশ্যই আসবেন আমাদের সঙ্গে 2248-8085-এ সরাসরি কথা বলার জন্য। বৈবৃত্ততে মনীষা কল্পলাল আছে আপনাদের সঙ্গে, এছাড়াও হোয়াটসঅ্যাপ তো রয়েইছে, সেখানেও কিন্তু আপনি আপনার মনের কথা লিখতে পারেন।
1: পরের ঘন্টাতেও আপনাকে সঙ্গে চাইছি, আপনার সঙ্গে নিয়েই আমরা বৈবৃত্তের পথ চলা শেষ করব, কারণ ওই ঘন্টাতেও আপনারা জানাবেন রাজশেখর বসুর কোন লেখাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কেন লেগেছে।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM গোল্ডে।
1: ঘড়ি কাটা বলছে রাত 11:18, একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে অনেক।

0: এদের অহমিকা অত্যন্ত নিখুঁত এবং হাসির ছলে ফুটিয়ে তোলা হয়েছে। চিকিৎসা ব্যবস্থার এই জটিলতা ও সাধারণ মানুষের বিভ্রান্তি তৎকালীন সমাজের মতো আজকের যুগের সাথেও সমানভাবে প্রাসঙ্গিক। খুব ভালো থাকবেন আপনারা। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস পাঠিয়েছেন এই হোয়াটসঅ্যাপ। এছাড়াও প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, বীরিঞ্চি বাবা গল্পটি আমার খুব ভালো লেগেছে কারণ এর তীক্ষ্ণ শ্লেষ ও সমাজের ভণ্ডামির প্রতি কষাঘাত। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। এছাড়াও অনেকে মেসেজ করেছেন, আমরা এক এক করে যাব এবং পাশাপাশি আপনারা টেলিফোনেও চলে আসতে পারেন 2248 8085 এই নাম্বারে। আজ কথা হচ্ছে রাজশেখর বসুর লেখনী নিয়ে, তার যে লেখার মধ্যে যে হাস্যরস, তার মানুষকে হাসাতে গিয়েও তিনি কখনো পাঠককে ছোট করেছেন এমনটাও নয়, বরং সেই ব্যঙ্গ বা সেই শ্লেষের আড়ালে যে মেধাটা ছিল সেটা কিন্তু বারে বারেই তার লেখনীর মধ্যে ফুটে ওঠে এবং সে বিষয়েই আমরা কথা বলবো, সে কথাতেই থাকবো। কিন্তু আপাতত ঘড়ির কাঁটা বলছে রাত 11:24 হয়ে 45 সেকেন্ড। আমাদের আবারও সময় হয়েছে ছোট্ট একটু বিরতিতে যাবার। বিরতির ওপারে তো অবশ্যই কথা হবে, যেমন হচ্ছে আপনাদের সঙ্গে তেমনভাবেই হবে। 12টা পর্যন্ত আছি আপনাদের সঙ্গে বইবৃত্ত নিয়ে, মনীষা এবং গল্পলাল। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মুভমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। ইন্ডিয়া ওয়েলকামস দ্য ব্রিক্স কান্ট্রিজ অ্যাজ দ্য গ্রুপিং মার্কস দ্য 20 ইয়ার্স অফ ইটস এস্টাবলিশমেন্ট ইন 2026। BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। 100.1 FM

0: 100.1 FM গোল্ডে শুনছেন বইবৃত্ত, মনীষা এবং কল্পলাল আছে আপনাদের সঙ্গে। কথা হচ্ছিল বীরিঞ্চি বাবা সহ আরও অনেক যে লেখা রাজশেখর বসুর হাত থেকে বেরিয়েছে এবং যে লেখাগুলো নানানভাবে আমাদের সমৃদ্ধ করে, তেমনই একটি বিষয়ের কথা তুলে ধরেছেন সৌমেন যাদবপুর থেকে। লিখেছেন প্রিয় কল্পলাল দাদা এবং মনীষা দিদি ভাই, প্রথমে আপনাদের এবং শ্রোতা বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং ভালোবাসা। রাজশেখর বসু মানে তো পরশুরাম আর আমার প্রিয় লেখা বীরিঞ্চি বাবা। বীরিঞ্চি বাবা কোনো এক গেরুয়াধারী সন্ন্যাসী নন, তিনি কোট প্যান্ট পরা, ইংরেজি বলা, বিজ্ঞানের বুলি আওড়ানো এক আধুনিক অবতার। তিনি বলেন আপেক্ষিকবাদ তো আমাদের উপনিষদে ছিল, আইনস্টাইন নতুন কি বললেন, এই একটি সংলাপই গোটা ভণ্ডামির ইমারত ধসে পড়ে।
1: ঠিক,
0: বীরিঞ্চি বাবা তাই শুধু একটি গল্প নয়, একটি দর্শন। তিনি শিখিয়ে যান বিশ্বাস করো কিন্তু চোখ বুঝে নয়, চোখ খুলে। আর সেই শিক্ষাটাই দেন হাসির সুন্দর মোড়কে, যে পড়ার পরও মনে হয় আহা এমন করে তো কেউ বলেনি আগে। ভালো থাকবেন আপনারা। সৌমেন যাদবপুর থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, আর অনেকেই ভালো লাগছে অনুষ্ঠান বলে লিখছেন। যাই হোক, আপনাদের মতামত জানান,
1: আপনারাও লিখুন, আপনাদের মতামত জানান, ফোন করুন আমাদের 2248-8085 এ, এছাড়া হোয়াটসঅ্যাপ করুন,
0: হোয়াটসঅ্যাপ নাম্বার 9903-05-992, এটাতেও এই নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার মতামত, মানে রাজশেখর বসুর গল্প নিয়ে আপনার মতামত জানান। আপাতত সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার, বিরতির ওপারে আসছি আবারও গান এবং কথায়। মনীষা কল্পলাল।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, 100.1 FM।

0: পরশুরামের ব্যঙ্গের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনি অনেক সময় অত্যন্ত বাস্তবিক স্বাভাবিক একটি পরিস্থিতি দিয়ে গল্প শুরু করেন। কথাবার্তা হয় স্বাভাবিক, চরিত্রগুলো নিজেদের মতো করে কথা বলেন, সবকিছু যেন ঠিকঠাক চলছে। তারপর ধীরে ধীরে এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে পাঠক বুঝতে পারেন ঘটনাটি আসলে যতটা সরল মনে হচ্ছিল ঠিক ততটা সরল নয়।
1: আর সেখানেই হাসি আসে, কখনো সেই হাসি আসে চরিত্রের কথায়, কখনো পরিস্থিতিতে, কখনো আচরণে, আবার কোথাও বা ওই ব্যজস্তুতি লেখকের একটা কথায়,
0: একদম
1: মানে বলতে পারো একটা কার্টুন যেন শব্দ দিয়ে আঁকা।
0: একেবারেই তাই। এবং তার ভাষাতেও কথা এখানে বিশেষভাবে মানে তার যে ভাষা তার কথা বিশেষভাবে বলতে হয় সেটা হচ্ছে অত্যন্ত সহজ সরল ভাষা, কিন্তু সবসময় যে সরল এমনটাও নয়। তার বাক্য ছোট হতে পারে কিন্তু তার মধ্যে অনেক সময় লুকিয়ে থাকে গভীর অর্থ।
1: আর যেটা বলছিলেন সুব্রত নাগ যে মেদবিহীন,
0: একেবারেই সেই শব্দ ব্যবহার মানে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার একেবারেই করেন না।

0: যেখানে একটি শব্দেই কাজ হয়ে যায় সেখানে দশটি শব্দ খরচ করার মানুষ তিনি নন। এই সংযম কিন্তু তার গদ্যকে আরো অনেক বেশি শক্তিশালী করেছে।
1: দেখো, বাংলা ভাষার তো নানা স্তর আছে, চলিত, সাধু, সংস্কৃত, কথ্য, নানা রকম ভাষা আছে, পরিভাষা আছে। সব কিছুকেই তিনি নিজের প্রয়োজনে, নিজের চরিত্রের প্রয়োজনে ব্যবহার করেছেন, ফলে তার গদ্য একসঙ্গে মার্জিত এবং রসিক দুই হয়েছে।
0: আমরা তার চরিত্রগুলির কথাতেও আসব, কিন্তু অবশ্যই একটুখানি গান শুনে নিই। গানের ওপারে তার যে চরিত্র সেই নিয়ে কথা বলবো।

পরশুরামের গল্পে তার গদ্যে যে মার্জিত এবং রসিক সত্তাটা আমরা বারবার দেখি, তার সঙ্গে যে কথাগুলো বারে বারে আসে, মানে যে প্রসঙ্গটা বারে বারে আসে, সেটা হচ্ছে তার গল্পের চরিত্র। আসলে পরশুরামের চরিত্রটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত মনে হয় একটাই কারণে, কারণ তারা আমাদের সমাজের বড্ড কাছের, মানে আমার চারপাশে দেখতে, আমার আপনার চারপাশে দেখতে পাওয়া যে মানুষ, তাদের মধ্যে দেখতে পাই আমরা আত্মম্ভরিতা, লোভ, ভণ্ডামি, কুসংস্কার, অতিরিক্ত আত্মবিশ্বাস, অন্ধ অনুকরণ, আবার কখনো কখনো সরলতাও, মানে সব কিছুই কিন্তু পরশুরামের গল্পের প্রত্যেকটি চরিত্রের মধ্যে দেখা যায়, যে কারণে চরিত্রগুলো যেন অত্যন্ত কাছের মানুষ বলে মনে হয়। পরশুরাম চরিত্রটিকে কেবল ভালো বা খারাপ বলে ভাগ করে নেওয়া যায় না, মানুষ যেমন মানুষকে তেমনই দেখেন, আর ঠিক সেখানেই তার প্রত্যেকটি সাহিত্যের শাখা বা প্রত্যেকটি সাহিত্যের যে অবাধ বিচরণ, এবং সেই সাহিত্য বড্ড বেশি জীবন্ত হয়ে ওঠে আমাদের কাছে, কারণ তার রচনায় বিজ্ঞান, মানে এই যে সাহিত্যের যে অংশ বা যে শাখার কথা আমরা বারবার বলছি, সেখানে কিন্তু বিজ্ঞান মনস্কতার ছাপও লক্ষ্য করা যায়। তিনি এমন সময় লিখছেন যখন সমাজ নানান কুসংস্কার এবং

0: অন্ধবিশ্বাস প্রবল সমাজে, কিন্তু তিনি কেবল বক্তৃতা দিয়েই সেই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কথা বলেননি, বরং গল্পের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে অযৌক্তিকতার হাস্যকর দিকটিও কিন্তু নিজেই প্রকাশিত হয়েছে। এটাই বোধহয় তাঁর শক্তি। পরশুরামকে নিয়ে এরকম বহু কথা, বহু গল্প, যে গল্পগুলো সত্যি বোধহয় আমাদের চারপাশে দেখতে পাওয়া মানুষজনকে নিয়ে গড়ে ওঠে, মানুষজনকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেই সমস্ত গল্পগুলো নিয়ে কথা হচ্ছে, জানাচ্ছেন আপনারাও আপনাদের মতামত। যেমন এই মুহূর্তে মেসেজ করেছেন পায়েল ব্যানার্জি বেলগরিয়া থেকে, লিখেছেন তার লেখনীর ভাষা আজও হৃদয় কুলে, লেখার ভাষায় মনের মাঝে আলোর ঢেউ তোলে, লেখার প্রতি অক্ষরে, লেখার প্রতি অক্ষরে তার মুক্ত ঝরে ঝরে পড়ে, আলোর দিশা দেখায়, যেন জীবন গড়ে ওঠে নতুনভাবে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে আমাদের টেক্সট মেসেজ করেছেন, পরশুরামের লেখা নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। আপনারাও কিন্তু জানাতে পারেন একইভাবে।
1: চলে যাবো আবারও গানে, ফিরবো গানের উপরে।

0: ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 11:56 হয়ে 40 সেকেন্ড। সময় কিন্তু একদমই নেই। আসলে পরশুরাম এমন একটা বিস্তৃত বিষয় যেখানে কিন্তু এই স্বল্প পরিসরে পুরো বিষয়টা ধরা গেল না, তবে বৈবৃত্ত তো আবারও হবে এবং আবারও মনীষা কল্পলাল কথা দিয়ে যাচ্ছে সম্ভব হলে পরশুরামকে নিয়ে কথা হবে, বৈবৃত্ত
1: নিশ্চয়ই হবে। ততদিন শুনতে থাকুন বৈবৃত্ত, আমাদেরও শুনতে থাকুন 100.1 FM গোল্ড। শুভরাত্রি।
0: শুভরাত্রি।

দর যায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, সকল শোনায় তাকে চাচা বাই ভাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়াই, খুশি।

একটা বেনামি কুকুর, বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলি ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতের বালা। সেই থেকে

যা নাকি লেগে থাকে অল্প একটু হাসির মতো। অমল কান্তে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় যা নাকি লেগে থাকে।

পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিলাম।

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছাই পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরে।

ডিটিএইচ বাংলার পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। এবারে পরপর কয়েকটি গান, প্রথমে মৃণাল চক্রবর্তী, তারপর উৎপলা সেন ও সতীনাথ মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, তারপর নির্মলা মিশ্র, এবং আবার আরেকটি গান উৎপলা সেনের কণ্ঠে। পরপর চারটি গান, প্রথমে মৃণাল চক্রবর্তী, তারপর উৎপলা সেন ও সতীনাথ মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, তারপর নির্মলা মিশ্র ও তারপর আবার উৎপলা সেনের কণ্ঠে, শুনুন।

0: বাংলা ধ্বনি গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
1: খোকুন খোকুন করে মাই, খোকুন গেছে কাদের নাই, সাতটা কাকে দাঁড় বাই, খোকুনের তুই ঘরে আয়।

গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন। স্লোগান স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে।

হাক, মোষ তাড়ানো সহজ নাকি, মোষের সিংহে মৃত্যু বাঁধা, তবুও কারা লাল নিশানে, উস্কে তাকে চ্যালেঞ্জ ছোঁড়ে স্লোগান স্লোগান।

আমরা ধান কাটার গান গাই, আমরা লোহা পেটার গান গাই, আমরা গান গাই। আমরা রাম রহিম সরদার, সাচ্ছি যার জাকাজ কারবার, এমনি দিন ভোর হয়তো সাঁচ বেলায়, তারপর জমছে আট চালায় মজলিস, কিংবা চুপচাপ ভাবছি বীজ বোনার দিনকাল, ভাবছি কারখানার রোশনাই আজ তো ঝলমল। ভাবছি বীজ বোনার দিনকাল, ভাবছি কারখানার রোশনাই আজ তো ঝলমল। আমরা ধান কাটার গান গাই, আমরা লোহা পেটার গান গাই, আমরা ধান কাটার গান গাই, আমরা লোহা

আমরা তাঁত চালাই গান গাই, আমরা তাঁত চালাই গান গাই, আমরা প্রাণ বাঁচাই বাঁচবার চেষ্টা করবই, ভাঙবো এই শেকল গায়ে গায়ে, গড়ব নয়া শহর বাঁচবার চেষ্টা করবই। আমরা তাঁত চালাই গান গাই, আমরা প্রাণ বাঁচাই বাঁচবার চেষ্টা করবই, ভাঙবো এই শেকল গায়ে গায়ে, গড়ব নয়া শহর বাঁচবার।

0: অমনি হাত মেলাই ভাই ভাই অমনি গান গাই, আজকে জোর কদম চল চল অমনি হাত মেলাই ভাই ভাই অমনি গান গাই, আজকে জোর কদম চল চল অমনি হাত মেলাই ভাই ভাই অমনি গান গাই, আজকে জোর কদম চল চল অমনি হাত মেলাই ভাই ভাই অমনি গান গাই।
1: প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন বাংলা
0: আমি এত বয়সে গাছকে বলছি তোমার।

পড়ছে, খরায় মাটি ফেটে পড়ছে, আর আমি হাঁটছি রক্ত পায়ে। যদি দু একটা বীজ ভিজে ওঠে, যদি

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে রাত 2:01 হয়ে 51 সেকেন্ড। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান, প্রথমে দেয়ানিয়া ছায়াছবি থেকে গান। প্রথম গানটি শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

দেয়ানেয়া ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান, প্রথমে আরতি মুখোপাধ্যায় এবং তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে ছায়াছবি বন পলাশির পদাবলী। পরপর প্রথম দুটি গান অধীর বাগচির কণ্ঠে।

বন পলাশির পদাবলী ছায়াছবির গানে। এবারও পরপর দুটি গান আবার সতীনাথ মুখোপাধ্যায় ও তারপর উৎপলা সেনের কণ্ঠে।

0: বলার বল না আমায়, গালি কেন দিস রে? ওকে তোর, তোকেও আমি ছাড়বো না তো, গায়ে হাত পড়লে যে ওর।
1: ঠিক আছে ডাকরামিন স্যার, তুই আয় আমারই, আমিও দেখাচ্ছি কি করতে পারি।

কি দাদা, ও পচু দাদা, ও দাদা লাইসেন্সটা করিয়ে দেবে বলেছিলে, ও দাদা লাইসেন্সটা করিয়ে দেবে বলেছিলে, অতগুলো টাকা খেলে মাইরি, অতগুলো টাকা খেলে

0: গোটা কিছু আসবে ঘরে আনন্দেতে নাচে বুড়ি নিবাস দাদা চললে কোথায়
1: ও নিবাস দাদা চললে কোথায়।

আজ শুনলেন দেয়া নেয়া ও বন পলাশির পদাবলী ছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন, একযোগে এই অনুষ্ঠান শুনছেন এআইআর মৈত্রী অ্যাপ, নিউজ অন এআইআর অ্যাপে এবং এআইআর এফএম গোল্ডে। এখন নানা রঙের গান, প্রথমে নজরুলগীতি অজয় চক্রবর্তীর কণ্ঠে।

নানা রঙের গানে নজরুলগীতি শুনছিলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। এবারে শুনবেন দ্বিজেন্দ্রগীতি, প্রথম শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

নানা রঙের গানে প্রথমে নজরুল গীতি ও তারপর দ্বিজেন্দ্র গীতি শুনলেন। এবার শুনবেন অতুল প্রসাদের গান, পরপর দুটি গান শচীন সিংহর কণ্ঠে।

নানা রঙের গান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

করির সঙ্গে তাল মিলিয়ে শেষ হয়ে গেল আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন আজ খেয়াল, শিল্পী চন্দনা ভট্টাচার্য, রাগ দিশি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, পরিবেশনা করলেন চন্দনা ভট্টাচার্য, রাগ দেশি। তবলা সঙ্গতে ছিলেন সুজাত রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। এখন শুনবেন শরৎবাদন, শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ ভাটিয়ার।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণে শুনছিলেন শরৎবাদন শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ ভাটিয়ার। আর কয়েক সেকেন্ড তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 5ই সেপ্টেম্বর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নম্বরে। আজ 5th সেপ্টেম্বর, একটা বিশেষ দিন। প্রত্যেক বছর আজকের এই দিনটিতে আমরা শিক্ষক দিবস পালন করি, আর এই জন্যেই আজকের দিনটি অত্যন্ত একটি বিশেষ দিন। 5ই সেপ্টেম্বর 1888 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন আর এনেছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। শুধু তাই নয়, তিনি একজন প্রখ্যাত দার্শনিক এবং শিক্ষক তো বটেই। 1962-র এই সময় তিনি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপরে তার বেশ কিছু ছাত্র আর বন্ধুরা তার জন্মদিন পালনের জন্য, বিশেষভাবে উদযাপন করার জন্য অনুমতি চেয়েছিলেন। তখন তিনি বিনম্রভাবে জানান যে তার ব্যক্তিগত জন্মদিন আলাদাভাবে উদযাপন না করে যদি এই 5ই সেপ্টেম্বর দিনটিকে সমগ্র শিক্ষক সমাজের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন বা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তবে তিনি বেশি আনন্দিত হবেন। আর সেই থেকেই তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে 1962 থেকেই ভারতের এই 5ই সেপ্টেম্বর তারিখটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনটিতে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা আর শ্রদ্ধা প্রকাশ করে। কিন্তু শুধু যিনি পড়াশুনো শেখান তিনি নয়, শিক্ষক তো অনেকেই, তাই না? এক এক সময় মনে হয় সত্যি তো, আমরা সারাদিন কত রকম কিছু শিখছি, শেখার বোধ হয় শেষ নেই। আর তখন মনে হয়, আমরা যে বলি না যে আমাদের ছাত্র জীবন মানেই হচ্ছে একটা গোল্ডেন মোমেন্ট,

যদি নিজেকে ছাত্র হিসেবে ভাবা হয়, বোধহয় সারা জীবন ধরেই আমরা এই স্বর্ণালী মুহূর্তগুলোকে উপভোগ করতে পারব। কখনো যেন মনে হয় এমন করে যদি সত্যি সত্যি শেখার মধ্যে দিয়েই চলতে পারি সারাটা জীবন। কতদিন আগে সুনির্মল বসু বলে গিয়েছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম্বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র, সবার আমি ছাত্র।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্ণদাস বাউলের কণ্ঠে এই গানটি। তাই তো, শেখার কোনো শেষ নেই। শিখতে শিখতেই বোধহয় আমাদের, যদি ভাবতে পারি, সারাটা জীবন সুন্দর করে কাটাতে পারি। আর আজ খুব ইচ্ছে করছে এমন একজন মানুষের গল্প বলতে, যাকে ছোটবেলায় পড়তে পড়তে, মানে ছোটবেলায় পড়ার সময় এই মানুষটির গল্প, এই মানুষটির কথায় অদ্ভুত একটা নস্টালজিয়া আছে। এরকমও হতে পারে, এমন কোন মানুষ হতে পারেন, এই ভাবনাটা না খুব বেশি মাথায় ঘুরত। বলি আজ তার গল্প। হয়তো আপনারা অনেকেই জানেন, অনেক বেশি জানেন, আর গল্পটা শুনে কেমন লাগছে সে কথাও জানবো আপনাদেরই কাছে। আজ বলবো সেই শিক্ষক বুনো রামনাথের গল্প। রানী পালকি করে চলেছেন, সঙ্গে দুজন দাসী পাশে পাশে হেঁটে যাচ্ছে। পালকির দরজা দুটো একটু ফাঁক করা। হঠাৎ রানী পালকিতে বসেই দেখতে পেলেন দারুণ সুন্দর একটা দীঘি। দাসীকে বললেন, দেখো দেখো কি সুন্দর বিরাট দীঘি। সঙ্গে সঙ্গে দাসীরা বলল, ও মা, তাই তো, এত বড় পুকুর তো চট করে চোখে পড়ে না গো রানীমা। রানীমা বললেন, সন্ধে হয়ে আসছে, রাজা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গিয়েছেন, আজ রাতটা এ গ্রামে থাকতেই হবে, বুঝলি? কাল খুব সকালে এ দীঘিতে এসে আমি স্নান করতে চাই। ব্যাস, রানীর ইচ্ছে হয়েছে, আর তো এরপরে কোনো কথা চলে না। পরদিন খুব ভোর থেকেই সাজে সাজে রব পড়ে গেল, রানীমা বড় দীঘিতে স্নান করবেন। দীঘির ঘাট আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হলো। সুন্দর করে পালকি সাজিয়ে কয়েকজন দাসী সঙ্গে নিয়ে রানী এলেন স্নান করতে। ঘাটের শেষ ধাপে এসে বসলেন রানী। দাসীদের মধ্যে কেউ তার পা পরিষ্কার করে দিচ্ছে, কেউ হাত পা, কেউ ঘাটে তার কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে আছে। এবার জলে নামলেন রানী। হঠাৎই রানীর নজরে পড়ল একটু দূরে আরও একজন মহিলাও স্নান করছেন। তার পরনে মোটা লালপাড় শাড়ি, দেহে কোথাও কোনো অলংকার নেই, দুহাতে দুটো লাল সুতো বাঁধা আর নোয়া। রানীও স্নান করছেন, কয়েক ফোঁটা জল ছিটকে এসে রানীর গায়ে পড়ল। রানী ভ্রুকুঞ্চকে বললেন, স্পর্ধা তো কম নয়। রানীর কাছে যে দাসী দাঁড়িয়েছিল সে বলল, ওহে বউ, হাতে তো এক গাছা করে শাখাও জোটে না, মেধে রেখেছ লাল সুতো, এত অহংকার কিসের গা? তখন সেই মহিলা বলল, এই লাল সুতোর জন্যই তো আজ বাংলাদেশের অহংকার, আমাদের বাংলার অহংকার, আর এই অহংকারই আমার আসল গয়না। রানী এবার একটু রাগ করেই বললেন, কে তুমি শুনি? তখন তিনি উত্তর দিলেন, এই নবদ্বীপে যিনি সর্বশ্রেষ্ঠ এবং স্বনামধন্য পুরুষ, আমি তার স্ত্রী। বলতে বলতে সেই মহিলা স্নান সেরে কারোর দিকে না তাকিয়ে ঘাটে উঠে ভিজে কাপড়েই সেখান থেকে চলে গেলেন। রাগে রানী ফুসছেন। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে রাজা শিবচন্দ্রের স্ত্রী, কৃষ্ণনগরের মহারানী, তার সামনে বলে কিনা নবদ্বীপের সর্বপ্রধান ব্যক্তি, রাজার চেয়ে কেউ বড় হতে পারে? এত বড় স্পর্ধা! রানী কোনো ক্রমে স্নান কম

0: সেরে তাড়াতাড়ি ফিরে সোজা রাজা শিবচন্দ্রের কাছে নালিশের সুরে গিয়ে বললেন,
1: আচ্ছা দেশের রাজার চেয়ে বড় কে?
0: রাজা শিবচন্দ্র রানীর প্রশ্ন শুনে অবাক হয়ে বললেন, রানী হঠাৎ এই ধরনের প্রশ্ন করছো কেন? রানী রাজা শিবচন্দ্রকে পুকুরঘাটের ঘটনাটি সবিস্তারে বললেন। রানীর কথা শুনে রাজা শিবচন্দ্র একটু আশ্চর্য হলেন। সত্যি তো কে ইনি? খোঁজ নিতে হবে তো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় এই গানটি। তাই তো, চারিদিকে আলো, চারিদিকে হাসি, কোথাও কিছু কম নেই, তবু কম পড়ে যায় আমাদের। কেন? ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত দেখায়। আর মাঝে মাঝেই কান্না শেষে আলো এসে বুঝিয়ে দেয় আছে হাসি, আছে অনেক ভালো লাগা।

যা থাকে জীবন জুড়ে। বলছিলাম রানী কৃষ্ণনগরের মহারানী, তিনি অত্যন্ত ক্রুদ্ধ, অত্যন্ত বিরক্ত যে একজন দীনাহীনা রমণী তিনি কিনা তার কাছে অহংকার প্রকাশ করেন। যাই হোক, তিনি রাজা শিবচন্দ্রের কাছে সব কিছু ঘটনা সবিস্তারে বললেন। তিনিও আশ্চর্য হলেন, কে এই মহিলা যিনি দারিদ্রের জন্য হাতে লাল সুতো বেঁধে রাখেন, অথচ স্পর্ধা করে বলতে পারেন তার হাতের লাল সুতোই বাংলাকে গৌরবান্বিত করেছে। নিশ্চয় কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা ইনি। চারিদিকে খোঁজ খবর নিয়ে জানলেন ইনি রামনাথ তর্ক সিদ্ধান্তের পত্নী। পরে রাজা শিবচন্দ্র রানীকে বললেন, দেখো সেদিন মহিলা যে কথা বলেছিলেন তা কিন্তু একদিক থেকে ঠিকই। ঠিকই কেন? তার স্বামী কি নবদ্বীপের শ্রেষ্ঠ ব্যক্তি? কত ধন সম্পত্তি আছে ওর স্বামীর? রাজা শিবচন্দ্র একটু হেসে বললেন, রানী, শুধু টাকা পয়সা আর ধন সম্পত্তি থাকলেই কি মানুষ বড়লোক হয়? তবে আর কি সে হয়? জ্ঞানী পাণ্ডিত্যেও মানুষ বড় হয়। যার পাণ্ডিত্যের কাছে সবাই শ্রদ্ধায় মাথা নিচু করে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। ওই মহিলার স্বামীকে জানো? রামনাথ তর্ক সিদ্ধান্ত অসাধারণ পণ্ডিত। তার কাছে কত দূর দূর থেকে ছাত্ররা আসে শিক্ষা লাভের জন্য। মস্ত পণ্ডিত বুঝি? মস্ত পণ্ডিত বললেও যে কম বলা হয়, নানা শাস্ত্রে তার তো পাণ্ডিত্য আছেই, তবে ন্যায় শাস্ত্রে রামনাথ তর্ক সিদ্ধান্তের মতো জ্ঞানী সারা বাংলায় কেউ নেই বললেই চলে। এরপর একটু ভেবে রানী বললেন, তোমার রাজসভায় তো অনেক পণ্ডিত লোক থাকেন, ভারতচন্দ্রের মতো কবিও তোমাদের রাজসভায় স্থান পেয়েছেন, তাহলে রামনাথ তর্ক সিদ্ধান্তকেও তোমার সভাপণ্ডিত করে নাও না কেন? রাজা শিবচন্দ্র বললেন, তিনি সভাপণ্ডিতের পদ গ্রহণ করবেন কিনা সন্দেহ আছে। শুনেছি শিক্ষাদান এবং শিক্ষা আহরণকেই জীবনের ব্রত বলে গ্রহণ করেছেন পণ্ডিত রামনাথ তর্ক সিদ্ধান্ত। কিন্তু রানী, উনি সভাপণ্ডিত হলে তোমার লাভটা কি? ওই পণ্ডিতের বউটার বড় অহংকার। তোমার কাছ থেকে বৃত্তি নিয়ে তোমার অধীনে তোমার রাজসভায় থাকতে হবে পণ্ডিতকে। তখন রামনাথ তর্ক সিদ্ধান্তের বউকেও মাথা নিচু করে থাকতে হবে আমাদের কাছে। একটু মৃদু হেসে মনে মনে রাজা শিবচন্দ্র এ কথাই ভাবলেন, মন্দ বলেনি কথাটা। না, তাকে ছোট করার জন্য নয়, তাকে যদি রাজসভায় পাওয়া যায় তবে অলঙ্কৃত হবে তাঁর রাজসভা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার কাছে এ প্রস্তাব করে দেখবেন তিনি মানতে রাজি হন কিনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: প্রত্যয়া গোস্বামীর গলায় শুনছিলাম এই গানটি। শুনছি বুনো রামনাথের গল্প আজ শিক্ষক দিবসে। রাজা শিবচন্দ্র একদিন রামনাথ তর্ক সিদ্ধান্তের কোণে ঘরে এসে উপস্থিত হলেন। নবদ্বীপে শেষ প্রান্তে তার কুটির। তখনকার দিনে নবদ্বীপে আজকের মতন এরকম শোভা ছিল না, তবু নবদ্বীপের শেষ প্রান্তে জঙ্গলের কাছাকাছি রামনাথ তর্ক সিদ্ধান্ত থাকতেন একান্তে পড়াশোনার সুবিধার জন্য। আর তাই সবাই তাকে বুনো রামনাথ বলত। সেদিন রামনাথ তর্ক সিদ্ধান্ত একনিষ্ঠ হয়ে পড়াশোনা করছেন। রাজা শিবচন্দ্র যে দাঁড়িয়ে আছেন তা তিনি অনেকক্ষণ দেখতে পাননি। বেশ কিছুক্ষণ পর যখন দেখতে পেলেন রাজা শিবচন্দ্রকে, তাড়াতাড়ি উঠে তাকে অভ্যর্থনা করলেন, মাটিতে কম্বল বিছিয়ে রাজাকে বসতে দিলেন। রাজা শিবচন্দ্র তার সাধনা দেখে অবাক হয়ে গেলেন, সেই সঙ্গে তার আন্তরিক ব্যবহারও তাকে মুগ্ধ করল। তারপর নানান কথাবার্তার পর রাজা শিবচন্দ্র রামনাথ তর্ক সিদ্ধান্তকে জিজ্ঞাসা করলেন, আহা, আপনার কোনো অনুপপত্তি আছে কি? যদি থাকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করতে পারি। অনুপপত্তি শব্দের অর্থ অসিদ্ধি বা অভাব। রাজা শিবচন্দ্র রামনাথ তর্ক সিদ্ধান্তের সংসারে অভাব আছে কিনা জানতে চাইছিলেন, কিন্তু এত বড় শ্রদ্ধেয় পণ্ডিতকে অভাবের কথাটি বলতে সংকোচে রাজা অনুপপত্তি শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু পণ্ডিত রামনাথ তর্ক সিদ্ধান্ত অনুপপত্তি শব্দটির অর্থ করলেন অসিদ্ধি। তাই তিনি কিছু বিস্মিত হয়ে উত্তর দিলেন, আমি তো চারখণ্ডে চিন্তামণির উৎপত্তি এবং ব্যাখ্যা করে ফেলেছি, তাই আর তো কিছু অনুপপত্তি নেই, থাকার কথাও তো নয়। রামনাথ তর্ক সিদ্ধান্তের কথা শুনে রাজা শিবচন্দ্র বাসনাশূন্য জ্ঞান তপস্যের দিকে চেয়ে বললেন, না, আমি ন্যায়শাস্ত্রের কথা বলছি না। আপনার সংসারে কোনো অভাব আছে কি না তাই জানতে চেয়েছি। তখন তর্ক সিদ্ধান্ত মহাশয় বললেন, দেখুন, আমার সামান্য জমি আছে, তাতে পুরো বছরের খাবার মতো ধান হয়, আর সামনেই দেখছেন ওই যে তেঁতুল গাছ, ওই তেঁতুল পাতার ঝোল আর ভাত আমরা খাই না। আমার আর আমার স্ত্রীর খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই। রাজা শিবচন্দ্র অনেক চেষ্টা করেও রামনাথ তর্ক সিদ্ধান্তের কাছ থেকে